সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ, 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। গ্রামীণ কৃষি আবহাওয়া সেবা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কালিম্পং থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমে চা। সেকেন্ড ফ্লাশ সংগ্রহ করুন। সতেজতা বজায় রাখতে সকাল ছটা থেকে দশটার মধ্যে পাতা তুলুন। পাঁচ থেকে সাত দিনের ব্যবধান বজায় রাখুন। ঘামহীন দিনে জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং বোরুন সমৃদ্ধ মিশ্রণ স্প্রে করুন। বৃষ্টির আগে ইউরিয়া প্রয়োগ করুন। রেড স্পাইডার মাইট এবং এফিড দমনে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা শুরু করুন। এবারে ডল্লে খোর্শানি অর্থাৎ গোলমরিচ। জমিতে জল জমে থাকা রোধ করতে এবং রোগের সেকেন্ডারি সংক্রমণ ও রাইজোম পচে যাওয়া এড়াতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা রাখুন। রোগের প্রাদুর্ভাব পরীক্ষা করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শন করা আবশ্যক। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আরও ঘন ঘন পরিদর্শন করতে হবে। রোগের বিস্তার কমাতে আক্রান্ত বা রোগাক্রান্ত গাছগুলো চারপাশে মাটি শুদ্ধ উপরে ফেলে দিতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কারের কাজ করুন এবং জমিকে আগাছামুক্ত রাখুন। মালচিং বা আচ্ছাদন করা উচিত, কারণ এটি দ্রুত অঙ্কুরোদ্গমে সাহায্য করে, রোগের প্রকোপ কমায় এবং মাটিতে জৈব পদার্থ যোগ করে। এবারে টমেটো। জমিতে সঠিক জল নিকাশি নালা বজায় রাখুন এবং মালচিং করুন। গাছগুলিকে শক্ত খুঁটির সাথে বেঁধে দিন যাতে লতা ছিঁড়ে না যায় বা মাটিতে না ঠেকে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। আজ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 90 থেকে 92% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা প্রায় 71 থেকে 91% থাকার সম্ভাবনা রয়েছে। বাতাস 4 থেকে 7 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন মিলেট চাষ নিয়ে কিছু কথা। বলছেন দেবাশিস ঘোষ, সহকৃষি অধিকর্তা প্রশাসন, শিলিগুড়ি মহকুমা।
1: মিলেট এক ধরনের ঘাস জাতীয় বা ঘাস গোত্রের মোটা দানাশস্য। এই মিলেট গোত্রের মধ্যে অনেকগুলো দানাশস্য অন্তর্ভুক্ত, যেমন জোয়ার, বাজরা, রাগি, কোদো, কুটকি ইত্যাদি। মিলেট জাতীয় ফসল খরা ও বন্যা দুটোই সহনশীল। বিনা যত্নে, এমনকি বিনা কষ্টন ছাড়াই এই ফসলগুলি অতি সহজেই করা যায়। এর মধ্যে যেসব ফসলগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে বাজরা, জোয়ার, রাগি, কুটকি, কাউন, কোদো, চীনা ও শ্যামা ঘাস। মিলেট জাতীয় ফসলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজের মতো অতি প্রয়োজনীয় খনিজ পুষ্টিগুণ রয়েছে। মিলেটকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তার কারণ হচ্ছে মিলেট হচ্ছিল অতি প্রাচীনকাল থেকে একটা খাদ্য হিসেবে আমাদের সংস্কৃতির মধ্যে জড়িয়ে রয়েছে। যদি আমরা বলি যে ধান যেমন একটা খাদ্যশস্য, তেমনি এটা মোটা খাদ্যশস্য যেহেতু এর অন্তর্ভুক্ত, এটাকে রুটি হিসেবে, পায়েস হিসেবে, খিচুড়ি হিসেবে বিভিন্নভাবে খাওয়া যায়। এবং এছাড়াও বর্তমানে মিলেট থেকে তার বিভিন্ন রকমের বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সেগুলোর বিভিন্ন রকমের প্যাকেজিং করে বিভিন্নভাবে মার্কেটিং হচ্ছে, যার থেকে বিভিন্ন রকমের আমাদের খাবারের মধ্যে দিয়ে একে আমরা নিতে পারি, আমাদের খাদ্য সামগ্রীর মধ্যে নিয়ে আসতে পারি। আমরা দেখেছি যে এর হচ্ছে হলো সারের প্রয়োজনীয়তা কম লাগে, এর রোগ পোকার আক্রমণ কম হয় এবং সারা বছর খরিফ সিজন, রবি সিজন, সমস্ত সিজনের মধ্যেই কিন্তু মিলেট চাষটা করা যায়। সেপ্টেম্বর মাস, এই অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু জোয়ার বাজরা লাগানোর সময় এবং পরবর্তীতে তার যে বিভিন্ন রকম পরিচর্যা, সেই বিষয়গুলো কিন্তু পরপর চলে আসবে এবং ধানের থেকেও কিন্তু অনেক খরচ কম, গমের কম চাষের থেকেও কম, কারণ এখানে রোগ পোকার আক্রমণও কম হয়। এবং যেটা হয় যে পরবর্তীতে ফসলটা যখন উঠে আসে, কৃষকের কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকেও একটা ভালো জায়গায় যেতে পারেন। তার কারণ এখন বর্তমানে যদি দেখা যায় যে অর্থকরী ফসলের জায়গা যদি করা যায়, এটা তো সারা পৃথিবীব্যাপী কিন্তু মিলেটের একটা চাহিদা বেড়েছে। সাধারণত মিলেট জাতীয় ফসলগুলি খরা ও উচ্চ তাপমাত্রা সহনশীল হওয়ায় যে কোনো ধরনের জলবায়ুতে অতি সহজে করা যায়। শুষ্ক ও কম বৃষ্টিপাতযুক্ত এলাকা থেকে উচ্চ বৃষ্টিপাতের অঞ্চল পর্যন্ত এই ফসলগুলো চাষের উপযুক্ত। যেহেতু বিশ্ব জলবায়ু দ্রুত পরিবর্তন ঘটছে, এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার জন্য এই ফসলগুলির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি মিলেট জাতীয় ফসলগুলি যে কোনো ধরনের মাটিতেই করা যেতে পারে। তবে জল দাঁড়ায় না বা জল নিকাশি ব্যবস্থাযুক্ত বালি দোআঁশ বা দোআঁশ মাটিতে খুব ভালো ফলন দেয়। এক বা দু চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে নিয়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। তবে বিনা কষ্টেও এই ফসলগুলি চাষ খুব ভালোভাবে করা যায়।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি। আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি।

0: আজকের আরোগ্য অনুষ্ঠানে আমরা শুনব বৃদ্ধ বয়সের সমস্যা, এই বিষয়ে বলছেন ডাক্তার পার্থ প্রতিম রায়।
1: পৃথিবীর বয়স বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে পৃথিবীতে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা। বিশেষত উন্নত দেশগুলিতে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলিতে এই শতাব্দীতে 65 বছরের উপর বয়স্ক ব্যক্তির সংখ্যা শতকরা 5% থেকে বেড়ে 15% হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে কিছু অবশ্যম্ভাবী শারীরিক পরিবর্তন আসে এবং তার ফলে যেমন শারীরিক তেমনই মানসিক অসুখ হবার সম্ভাবনাও বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে মানুষের মনের সংবেদনশীলতাও বৃদ্ধি পায়। শারীরিক অসুস্থতা, একাকিত্ব, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ বৃদ্ধ বয়সে মনের উপর বেশি প্রভাব বিস্তার করে। বৃদ্ধ বয়সে মৃত্যুর অন্যতম কারণগুলি হল হৃৎপিণ্ডের বা রক্তচাপজনিত অসুখ, ক্যান্সার, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাসযন্ত্রের অসুখ যেমন নিউমোনিয়া, অ্যালজিমার নামক অসুখ যাতে বিস্মৃতির সাথে কম্পন ও চলাচলে অসুবিধা দেখা দেয়, বিভিন্ন রকমের স্নায়ুরোগও হয়। বৃদ্ধ বয়সে প্রায় শতকরা 40 জনের উচ্চ রক্তচাপ থাকে এবং তারা এই জন্য নিয়মিত ঔষধ খায়। উচ্চ রক্তচাপ মানুষের নানা স্নায়বিক রোগের কারণ হতে পারে, তা মাথা ধরা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত। আবার উচ্চ রক্তচাপ কমাবার ঔষধগুলিও মানুষের মন ও তার বাহ্যিক ব্যবহারের ওপর প্রভাব ফেলে। বৃদ্ধ বয়সে লোকের মধ্যে প্রায় 1/3 শ্রবণযন্ত্রের গোলযোগ দেখা দেয়। 75 থেকে 85 বছরের মধ্যে প্রায় অর্ধেকের চোখে ছানি পড়ে। তাছাড়া বাত, প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পাওয়া এবং তার জন্য প্রসাবের অসুবিধা ইত্যাদি বৃদ্ধ বয়সের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। উপরোক্ত শারীরিক পরিবর্তনগুলি ও তার সঙ্গে নানা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যা যুক্ত হয়ে বৃদ্ধ বৃদ্ধাদের মানসিক সমস্যাকে প্রকট করে তোলে। এখন বৃদ্ধ বয়সে যেসব মানসিক রোগ বেশি হয় সেগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। বিস্মৃতি বা ডিমেনশিয়া। বিস্মৃতি হল মস্তিষ্কের ক্রমবর্ধমান সার্বিক অবক্ষয়। বিস্মৃতির নানা কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে বিস্মৃতির কারণগুলি চিকিৎসার দ্বারা আংশিক বা পুরোপুরি দূর করা যায়। যেমন থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা কম হওয়ার জন্য যে বিস্মৃতি, উইলসন ডিজিজ, যেখানে সেরুলোপ্লাজমিন বলে একটি উৎসেচক শরীরে কম থাকে যা কপার বা তামা বিপাকে সহায়তা করে। বিস্মৃতিজনিত আরও নানা অসুখ হয়, যেমন অ্যালজিমার ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, পিক্স ডিজিজ, ক্রুসপেল জ্যাকব ডিজিজ, অধিক মদ্যপানজনিত বিস্মৃতি ইত্যাদি। বিস্মৃতির কারণ যদি জানা যায় তো অনেক ক্ষেত্রে তার যথাযথ চিকিৎসা করা যায়। বিস্মৃতির সাথে সাথে অনেক সময় বিকার বা প্রবল উত্তেজনা দেখা দেয়, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাই ভালো। মানসিক অবসাদ বা ডিপ্রেসিভ ইলনেস। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মানসিক অবসাদ আসতে পারে বা মানসিক অবসাদের ফলে বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে পারে। 65 বছরের উপর বয়স্কদের প্রায় শতকরা 10% মানসিক অবসাদে ভোগে, যদিও অনেক ক্ষেত্রেই তা ধরা পড়ে না। মানসিক অবসাদের সঙ্গে প্রায়শই বিস্মৃতিও থাকতে পারে এবং অনেক ক্ষেত্রেই মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি নিজের জীবন সংশয় ঘটাতে পারে। কম বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যেরকম ঔষধ ব্যবহার করা হয়, বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রেও সেগুলি ব্যবহার করা যেতে পারে। তবে ঔষধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া ও হৃদযন্ত্রের উপর প্রভাব অধিক বয়স্কদের ক্ষেত্রে বেশি হয় এবং এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ঔষধ ছাড়াও যথাযথ দৃষ্টি দেওয়া ও পরামর্শ দান ও চিকিৎসার অঙ্গ। উদ্বেগ বা অ্যাংজাইটি। উদ্বেগ সব বয়সেই থাকে। অধিক বয়স্করা ব্যথা, শারীরিক অক্ষমতা, পরনির্ভরশীলতা এবং মৃত্যু ভয়ে ভীত থাকে এবং এইসব উদ্বেগের ফলে অনিদ্রায় ভোগে ও ঘুমের ঔষধের প্রতি নির্ভরশীল হয়। তাদের জীবন ধারণের পরিধিও সংকুচিত হয়ে পড়ে। এক্ষেত্রে দেখা দরকার লক্ষণগুলি কোনটা উদ্বেগের শারীরিক প্রকাশ আর কোনটা সত্যি সত্যি শারীরিক অসুখের ফলে সৃষ্ট। অন্যান্য মানসিক অসুখ যেমন সিজোফ্রেনিয়া, হাইপোম্যানিয়া ইত্যাদি অসুখের প্রথম প্রকাশ বৃদ্ধ বয়সে কম হয়। বাইপোলার ডিসঅর্ডারের পুনরাক্রমণের প্রবণতা বেড়ে যায়। মদ্যপানের প্রতি আসক্তিজনিত অসুখও দেখা দেয়। অধিক বয়সে শারীরিক ও মানসিক রোগ বেশি হয়। তার উপর সমাজের উপেক্ষা ও অবহেলা তাদের জীবন আরও অসহনীয় করে তোলে ও রোগ ভোগ দীর্ঘায়িত হয়। একটু সহানুভূতি, একটু মনোযোগ ও সময়োচিত চিকিৎসা তাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।
0: বৃদ্ধ বয়সের সমস্যা বললেন ডাক্তার পার্থ প্রতিম রায়। আরোগ্য আজ এখানেই শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
4: অহিংসা অপরাজেয় এক শক্তি। মানব সভ্যতার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কখনো কখনো খুব সামান্য হলেও এমন কিছু ক্ষণজন্মা মহাপুরুষ জন্মান যাদের জীবন ফুটে ওঠে অহিংসার পরিমণ্ডলে, যারা সাহসের সঙ্গে অহিংসার ঐশী প্রেরণাকে জগৎ ও জীবনে রূপায়িত করার আপ্রাণ চেষ্টা করেন। ভারত সেই অর্থে ভাগ্যবান, কারণ শৃঙ্খলিত ভারতের অবগুণ্ঠিত জীবনের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যেসব মহাপুরুষের জন্ম হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস গান্ধী অহিংসাকে আদর্শ মানব ধর্ম বলে মনে করতেন। তার এই ভাবনাকে ভারতের এবং বহির্বিশ্বের অনেক গুণীজন অন্তর থেকে সমর্থন করতেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, সকলের শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন তাদের মধ্যে অন্যতম। রাধাকৃষ্ণন তার অনেক লেখাতেই গান্ধীজিকে গৌতম বুদ্ধ এবং যীশুখ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। 1942 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমলা বক্তৃতায় তিনি বলেছিলেন, সমগ্র মানব সমাজের অগ্রগতির ইতিহাস পর্যালোচনা করলে তিনটি স্তর দেখা যায়। প্রথমটি হলো জঙ্গলের আইন, যেখানে হিংসা ও স্বার্থপরতাই বেশি। দ্বিতীয়টি হলো আইন শৃঙ্খলার স্তর, যেখানে আইন, আদালত, জেল, পুলিশ দিয়ে একটি ক্ষণস্থায়ী ন্যায়নীতির প্রচেষ্টা বজায় রাখা মাত্র। আর শেষটি হলো ত্যাগ, প্রেম ও অহিংসা, যেখানে নেই স্বার্থপরতা, আছে শুধু প্রেম, ভালোবাসা ও অহিংসা। গান্ধীজির অহিংস নীতিকে তৎকালীন সময়ে সকলে এক বাক্যে সমর্থন করেননি। তারা ভাবতেন বা বিশ্বাস করতেন অহিংসা হল কাপুরুষতা বা দুর্বলতা। কিন্তু গান্ধীজি তার অসিতত্ব নামক গ্রন্থে বলেছেন, যদি কোনো ক্ষেত্রে কাপুরুষতা ও অহিংসা এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হয় তাহলে আমি হিংসার পথই বাছব, কারণ কাপুরুষতার মতো অপমানের বোঝা বহন করার চেয়ে আত্মসম্মান বাঁচানোর জন্য ভারত অস্ত্রের সাহায্যই গ্রহণ করুক তাই আমি চাই। তৎসত্ত্বেও আমি বিশ্বাস করি হিংসার চেয়ে অহিংসার শক্তি অনেক বেশি। শাস্তিবিধানের চেয়ে ক্ষমা প্রদর্শন করাই শ্রেষ্ঠ পন্থা। ক্ষমা হলো বীরের ভূষণ। তিনি বলতেন, অহিংসার সক্রিয় রূপ হল সজ্ঞানে দুঃখ বরণ করা। এই দুঃখবরণ নত শির বা আত্মসমর্পণ নয়। এই দুঃখবরণের অর্থ অত্যাচারীর অন্যায় কর্মের বিরুদ্ধে নিজেকে সামরিকভাবে উপস্থাপিত করে অত্যাচারীর উদ্দেশ্যকে প্রতিহত করা। ভারত দুর্বল ভেবে আমি ভারতকে অহিংসার অনুসরণ করতে বলছি না। আমি চাই ভারত তার আপন শক্তি ও প্রভাব সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হয়েই অহিংসার অনুশীলনে ব্রতী হোক। যে বিপুল দুঃখ ও বেদনারাশি তিনি স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন তা হল ভারতের আহত আত্মাভিমানেরই প্রতীক। আর তার সত্যাগ্রহের সাধনা ভারত মাতার চিরন্তন অসীম ধৈর্যেরই প্রতিচ্ছবি। যেসব বস্তুবাদী দল গান্ধীজিকে অবজ্ঞা করে থাকেন এবং তার অহিংসানীতিকে উপেক্ষা করার কথা বলেন, তারা হয়তো জানেন না তাদের এই বস্তুবাদী কথা একদিন বিস্মৃতির অতলে তলিয়ে যাবে, কিন্তু তখনও বিশ্ববাসী পরম শ্রদ্ধার সঙ্গে গান্ধীজির কথা স্মরণ করবে। 1942 গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের সময় রাধাকৃষ্ণন বলেছিলেন, আজ গান্ধীজি স্বাধীন নয়, তিনি ব্রিটিশ জেলে বন্দী। তার মতো মানুষটিকে অতি সহজেই ক্রুশবিদ্ধ করা যায়, কিন্তু তার মধ্যে সত্য ও অহিংসার যে শক্তি রয়েছে সে আলোকে নির্বাণ করা ব্রিটিশ রাজের পক্ষে সম্ভব নয়। জাতির প্রাণ প্রতিষ্ঠা কল্পে তিনি হয়তো এরই মধ্যে নিজের প্রাণ বিসর্জন করতে পারেন। আর তাই যদি সত্যিই ঘটে তাহলে যে মানুষটি তার নির্দিষ্ট সময় বা কালের বহু আগেই জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি অন্ধকার জগতের মধ্যেও আলোকের সন্ধান পেয়েছিলেন, ভবিষ্যৎ জগৎ একদিন সেই মহৎ মানুষটির প্রতি শ্রদ্ধায় প্রণিপাত জানাবে। এই উদ্ধৃত অংশ থেকে আমরা সহজেই বুঝি যে গান্ধীজির অহিংসা এক প্রচণ্ড ক্রিয়াশীল শক্তি, এবং সে শক্তি দুর্বলের শক্তি নয় এবং অস্ত্রও নয়। অসম সাহসী নীতিবান মানুষরাই এ অস্ত্র ব্যবহারে সক্ষম। সেজন্যই হয়তো তিনি এক বক্তৃতায় বলেছিলেন, রক্ত যদি একান্তই ঝরতে হয় তাহলে আমার রক্তই ঝরুক। গান্ধীজি যে আধ্যাত্মিক প্রভাব বিস্তারকারী এক প্রচণ্ড শক্তির কেন্দ্র সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তার জীবন ইতিহাস নীতিহীনতার বিরুদ্ধে জীবনব্যাপী নিরলস সংগ্রামের ইতিহাস। তিনি মনে করতেন এক সভ্য সমাজের আদর্শ হল অহিংসা, তবু তিনি শক্তিকে কাজে লাগানো অনুমোদন করতেন। যদি কারো সাহস না থাকে তিনি বলতেন, বিপদ দেখলে কাপুরুষের মতো পালানোর চেয়ে সে মরতে ও মারতে শিখুক। জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে হিংসা জড়িয়েই যায়। যদিও পৃথিবী সবসময় যুক্তির দ্বারা শাসিত হয়, তাই আমাদের বেছে নিতে হবে ন্যূনতম হিংসার পথ। কারণ তার মতে আগামী দিনের পৃথিবীতে সমাজ

গঠনের বুনিয়াদ হবে অহিংসা, অজেয় ঈশ্বর ইচ্ছাশক্তি, সত্য ও ন্যায়ের জন্য অতি তীব্র মানসিক আবেগ ও ব্যাকুলতাই গান্ধী চরিত্রের বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের সর্বশেষ অধ্যায় হল অহিংসা মন্ত্র। গান্ধীজি অনাহত বিশ্বাস, পার্থিব বস্তুতে আধ্যাত্মিক মূল্যবোধ এবং কলাকৌশল প্রচলনের মধ্যেই রয়েছে গান্ধীজির অনন্যতা। এই প্রেক্ষাপটেই ডক্টর ফ্রান্সিস নীলসন বলেছেন, গান্ধীজি কর্মে হলেন ডায়োজিনিস, বিনয় ও দীনতায় সেন্ট ফ্রান্সিস এবং জ্ঞানে সক্রেটিস। গান্ধীজি বলেছেন, অহিংসা ধর্মটি কেবল ঋষি ও সন্তদের জন্য নয়, এই ধর্ম সাধারণ মানুষের জন্যই। অহিংসা আমাদের মানবজাতির আইন, পশুদের যেমন আইন হিংসা। আমার জীবনে এমন একাধিকবার ঘটেছে যখন পাল্টা আঘাত হানার ক্ষমতা আমার থাকলেও আমি তা করিনি এবং বন্ধুদেরও অনুরূপ আচরণ করার উপদেশ দিয়েছি। এই পাঠ আমি নিয়েছি জরাথুস্র, মহাবীর, দানিয়েল, যিশু, মোহাম্মদ, নানক এবং শ্রেষ্ঠ মহাপুরুষদের শিক্ষা থেকে। আমাদের বিশ্বাসের প্রথম অনুচ্ছেদই হল অহিংসা এবং শেষ অনুচ্ছেদ অহিংসা। অহিংসা বিজ্ঞানের আমি একজন সন্ধানী মাত্র। অহিংসায় বিশ্বাসী নয় এমন সমালোচকদের উত্তরে তিনি বলেছিলেন, আমি চোখ বুঝলে, এ দেহ আগুনে সমর্পিত হলে আমার কাজ বিষয়ে রায় দেবার যথেষ্ট সময় মিলবে, যখন আমার দ্বারা কোনো পাপ করা সম্ভব হবে না এবং যখন ক্ষণিকের জন্য কোনো ক্রোধ স্থান পাবে না, কেবল তখনই আমার অহিংসা বিশ্বের সকল হৃদয়কে স্পর্শ করবে। অহিংসা মানুষের জন্মসত্ত্ব এবং অবশ্য পালনীয়। আজ তার মৃত্যুর 65 বছর পরও এই কথাগুলো যেন তার সমালোচকদের জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটাচ্ছে।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহন সিং।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত মোহন সিং এর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। ১৯৪৮ সালে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন গঠিত হয়। এরপর থেকে বিশ্ব শান্তি রক্ষায় তাদের ঐতিহাসিক ভূমিকার স্মরণে জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৭/১২৯ প্রস্তাব অনুযায়ী আজকের দিনটি অর্থাৎ ২৯শে মে দিনটিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে উদযাপন করে। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের স্মরণ করা এবং কর্মরতদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করার জন্যই আজকের দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। পর্বত অভিযাত্রীদের কাছে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তেনজিং নোর্গে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। ২৯শে মে সকাল ৫:৩০টার দিকে তাঁরা ৮,৮৪৮ মিটার উঁচু এভারেস্ট

এবারে মে মাসের বিষয় রবি কিরণে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। লিখছেন সুমা চক্রবর্তী, পশ্চিম উদয়পুর রায়গঞ্জ থেকে। প্রিয় প্রত্যুষা, দীর্ঘকালীন সময়ের ব্যবধানে মেঘের আড়াল হতে সূর্যের আবির্ভাবে যেমন প্রকৃতির সর্বত্র ছড়িয়ে পড়ে এক নবপ্রাণের কলধ্বনি, তেমনি বাংলা সাহিত্যের ভাগ্যাকাশে যখন আগমন ঘটল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন তাঁর রবিকিরণে বাংলা ভাষা ও সাহিত্য জগৎ তার প্রাচীনত্ব ত্যাগ করে নবরূপে যেন উদ্ভাসিত হয়ে উঠল বিশ্ব দরবারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ে বাংলার মাটিতে জন্মেছিলেন, তখন বাঙালি সমাজ ও সংস্কৃতি এক যুগসন্ধির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। একদিকে ডিরোজিও, বিদ্যাসাগর, রামমোহন রায় যেমন উপলব্ধি করেছিলেন যুগব্যাপী প্রচলিত অন্ধ কুসংস্কার ও সামাজিক ব্যাধিগুলির দূরীকরণের প্রয়োজনীয়তা, অন্যদিকে বাংলা সাহিত্য ধীরে ধীরে পদার্পণ করছিল আধুনিকতার দোরগোড়ায়। মধুকবির হাত ধরে একদিকে যেমন জন্ম নিচ্ছিল অমিত্রাক্ষর ছন্দ, অন্যদিকে বঙ্কিমচন্দ্র ও বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টায় বাংলায় গদ্য সাহিত্যের আবির্ভাব ঘটছিল। এমনই সময় বাংলার সাহিত্য তথা চিন্তা জগতে প্রবেশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাশ্চাত্য সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর আগ্রহ ও অধ্যয়ন পরবর্তীতে তাঁর সাহিত্য সৃষ্টিতে এবং তাঁর ভাবনায় গভীর প্রভাব ফেলে। তাঁর প্রদর্শিত দিক নির্দেশনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আধুনিক ও উত্তর আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যায়। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক সর্বত্র তাঁর সাহিত্য প্রতিভা ও মৌলিকতার নজির পরিলক্ষিত হয়। সঙ্গীত শাস্ত্রেও তাঁর জ্ঞান ও সৃজনশীলতার নিদর্শন গীতবিতানের ছত্রে ছত্রে আমরা উপলব্ধি করতে পারি। অপরদিকে শিক্ষা জগতেও তাঁর প্রদর্শিত ভাবনা ও দর্শন আজও আমাদের কাছে অনুসরণীয়। বাঙালি ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষার যে সহজ পদ্ধতি তিনি প্রদর্শন করেছিলেন তা আজও সমান প্রাসঙ্গিক। সর্বোপরি তিনি তাঁর সমগ্র শিল্প সৃষ্টিতে আধুনিকতা ও বাংলার ধ্রুপদী আনার এক অত্যাশ্চর্য মেলবন্ধন ঘটিয়েছিলেন যা তাঁকে সবার থেকে আলাদা করে তোলে। কিন্তু বর্তমান প্রজন্ম আজ রবীন্দ্র সাহিত্য হতে ক্রমশ বঞ্চিত হচ্ছে। মুঠোফোনাসক্তি ও ইংরেজি ভাষা শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি বৃদ্ধি পাচ্ছে তীব্র অনীহা। তাই আক্ষরিকভাবে রবীন্দ্র জয়ন্তী পালন না করে নবপ্রজন্মের নিকট রবীন্দ্র সৃষ্টির প্রাসঙ্গিকতাকে পরিস্ফুট করতে হবে, তবেই রবিকিরণে পুনরায় বঙ্গ সাহিত্য ও চিন্তা জগৎ আলোকিত হবে। ধন্যবাদ আন্তে সোমা চক্রবর্তী, পশ্চিম উদয়পুর রায়গঞ্জ। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির লেকটাউন থেকে শর্মিষ্ঠা চক্রবর্তী ভদ্র। প্রিয় প্রত্যুষা, সদ্য উদযাপিত রবীন্দ্র জয়ন্তীর উষ্ণতায় প্রায় সকল মধ্যবিত্ত বাঙালি এখন রবিকিরণে স্নাত। শিক্ষিত বাঙালি সমাজ যেন স্বাভাবিক নিয়মেই এই নির্দিষ্ট এক সময় নিজেদেরকে রবীন্দ্রিক প্রমাণ করতে রবি ঠাকুরের লেখা কয়েকটা লাইন আওড়াতে কখনো ভুল করে না। সবাই হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, তবে রবীন্দ্র সমসাময়িক কাল থেকে অত্যাধুনিক আজ পর্যন্ত রবিকিরণ কোনোদিনই সমাজে সর্বস্তরে ঔজ্জ্বল্য আনতে পারেনি। এ অক্ষমতা নয়, রবীন্দ্রনাথ স্বয়ং সেটা কখনো চাননি। তাই হয়তো আয়োজনে, প্রয়োজনে এবং শৌখিনতার বাইরে রবীন্দ্রনাথের জীবনবোধ, শৃঙ্খলাবোধ, নান্দনিকতা, সৌন্দর্যবোধ আমরা দেখতে পাই না সমাজের প্রত্যেকটা স্তর বিন্যাসে। সেদিনও মানুষ শুধু গান, গল্প, কবিতায় রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা করে গেছে, উদযাপন করেছে এবং সে চেষ্টা আজও চলছে। প্রত্যুষা, নইলে রবিকিরণ কেন শুধু ঠিকরে পড়ে আবৃত্তি প্রতিযোগিতায়, পাঠ্যপুস্তকের ছোট গল্পে এবং হাতে গোনা কয়েকজন বাঙালি শিল্পীর রবীন্দ্রসঙ্গীতে? আমরা গর্বিত বাঙালি, রবীন্দ্র ভাবনাকে আমরা নিজের ভাষায় পাঠ করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি চলমান প্রতিষ্ঠান, তাঁর সৃষ্টি, প্রভাব, দর্শন, জীবনবোধ আজও আধুনিক চিন্তাধারার সঙ্গে প্রাসঙ্গিক এবং ক্রমাগত সম্পর্কিত, সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমরা সবাই সেই রবীন্দ্র শিক্ষা, শিল্প, সংস্কৃতির জন্য নিজেদেরকে যোগ্য করে তুলতে পারিনি। রবীন্দ্রনাথের বিশালতাকে ব্যাখ্যা করা যায় না, তবে রবীন্দ্রনাথকে ঐশ্বরিক আসনে বসিয়ে তাঁর বিশাল

0: গোলাকার শিল্প ভাবনাকে বিশ্ব মানবতায় কাজে লাগিয়ে নিজেকে উৎসর্গ করেছেন বহমান রবীন্দ্র চর্চায়, এমন মানুষও কিন্তু কম নেই। তাই হয়তো রবি কিরণ শুধু শান্তিনিকেতনে, রবীন্দ্রভারতীতে বা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আটকে পড়েনি, বরং তার দ্যুতি ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে। শুভেচ্ছান্তে শর্মিষ্ঠা চক্রবর্তী, ভদ্র, লেক টাউন, শিলিগুড়ি। এবারে ভাবনা লিখছেন পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড ভাঙনি, ছোট আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার থেকে। চিরসাথী প্রত্যুষা, নীল আকাশের বুকে উদীয়মান ও অস্তমিত সূর্যের রক্তিম আবির ছিটানো দেখে আমরা শুধু মুগ্ধই হই না, রবি কিরণ না ছড়ালে আমাদের তথা জীবজগতের প্রাণের স্পন্দন স্তব্ধ হওয়ার আশঙ্কায় শিউরে উঠি। ভাবি আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আবাস গ্রহটি ঊষর মরুভূমিতে পরিণত হবে না তো? সারা অঙ্গে দহন জ্বালা নিয়েও দিনমণি আমাদের অকাতরে কিরণ দান করে চলেছে। তার এই তিল তিল করে ধ্বংস হওয়া ও নির্গত তেজপুঞ্জের মাঝে রয়েছে সৃষ্টির বীজ মন্ত্র। এবার আসা যাক আমাদের অন্তর্জগতে বিরাজমান রবির কথায়। গুরুদেবের শান্ত সৌম্য ভাবমূর্তি দেখে আমরা কল্পনাও করতে পারি না পারিবারিক ও সামাজিক জীবনে একাকিত্ব, অন্তর্জ্বালা ও শোক সন্তাপে জর্জরিত হয়েও অমানসিক একাগ্রতা, নিষ্ঠা ও শ্রমের বিনিময়ে আমাদের রবি উত্তর পুরুষদের জন্য সৃষ্টি করে গিয়েছেন বিপুল সাহিত্য জ্ঞান ভাণ্ডার, যা থেকে নির্গত রশ্মি শুধু মনের পুষ্টি নয়, আমাদের মানসিকতাকে বদলে দিতে পারে, উত্তরণ ঘটতে পারে মনুষ্যত্বে। রবি কিরণ স্নাত হতে পারলে, অর্থাৎ আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারলে এমন এক উন্নত মানব সমাজ গঠিত হবে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্পরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। পরিশেষে বলি, নৈসর্গিক রবি পার্থিব প্রতিটি কোণের সবকিছুকে প্রবাহিত করে। অপরদিকে আমাদের রবিকবির ছটা প্রতিফলিত হওয়ার যোগ্য মনুভূমির বড়ই অভাব। আটপৌরে সামাজিক কুপ্রথা, ধর্মান্ধতা ও অজ্ঞানতার অন্ধকারে যে সমাজ নিমজ্জমান, মানবতাবাদী রবীন্দ্র সংস্কৃতি সেখানে শুধুই কথার কথা, আনুষ্ঠানিক মাত। নিবেদনে শ্রদ্ধাবনত পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড ভাঙনি, ছোট আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার। এবারের ভাবনা লিখছেন শামসুজ্জামান, সেতারা, টোলা, দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, রবির কিরণ প্রতিদিনের সূর্যের মতোই জাজ্জল্যমান। 1400 সাল কবিতায় সেই যে কবি লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। তাঁর জন্মের সার্ধ শতবর্ষ অতিক্রান্তের বহু বছর পরেও কবিগুরুর কোন কবিতা গান যে স্নিগ্ধ রবিরশ্মি ফেলে মনে শান্তির প্রলেপ ছড়িয়ে দেয় না বলা কঠিন। আমি বলি জাতীয় সঙ্গীতের কথা। অন্যের প্রতিক্রিয়া জানি না, তবে যেহেতু কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, প্রত্যহ জাতীয় সঙ্গীত খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে গাওয়ার সময় সেই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা শব্দ নতুন কিরণে শিহরণ জাগিয়ে তুলত প্রতিদিন। আশ্চর্য, প্রতিদিন ছোট্ট থেকেই আকাশবাণীর মহিলা মহল শুরু হলেই যে সুর শুনতাম, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, যবে থেকে সে গানের ভাষা উপলব্ধি করতে শিখলাম সত্যি আশ্চর্য হতাম। হ্যাঁ, সেই রবি কিরণের মানুষকে জাগানোর ক্ষমতা দেখে মনে যখন সামান্যতম অহংকার বোধ প্রতিফলিত হয়, তিনি যেন কানে গীতাঞ্জলির প্রথম মন্ত্র ঢেলে দেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মন সংকটে ভারাক্রান্ত হলে শুনতে পাই, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন রে মন পাথারে হোসনে দিশে হারা। ভালোবাসার একান্ত জনের সঙ্গে বিচ্ছেদ পর্ব এলেই ভাবতাম, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। এখনো প্রতি মুহূর্তে অবলীলায় নিরবিচ্ছিন্নভাবে গেয়ে যেতে ইচ্ছে করে, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। সরকারি কর্ম অবসর গ্রহণের দিন মনের বিষণ্নতার মেঘ সরিয়ে রবির কিরণ ছটা অজান্তেই আমার কণ্ঠ থেকে উচ্চারণ করিয়ে নিয়েছিল, পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। তখন আশ্চর্য এক প্রাপ্তির পরিপূর্ণতায় মনে হয়েছিল এ যেন আমার নিজেরই রচনা। আসলে তাঁর লেখনীর ছত্রে ছত্রে ঝরে পড়ে রবির কিরণ, আর তিনি আমাদের আত্মায় আত্মায় একেবারে মিশে থাকেন। আমাদের চেতনা থেকে সেই কিরণকে প্রভেদ করা যায় না, তাই যখনই একান্তে কিছু ভাবি মন বলে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। নমস্কার, আন্তে শামসুজ্জামান, সেতারা, টোলা, দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা তাপস কুমার ভট্টাচার্যের, লিখছেন পাটাকুড়া কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এই মাসের বিষয় ভাবনা রবি কিরণে উদ্ভাসিত। প্রখর তপ্ত দাবদাহ নিয়ে যখন আকাশের এক রবি প্রকাশিত, তখন আমাদের সাহিত্যের আকাশ সৃষ্টির কিরণ ছটায় ভরিয়ে তোলবার ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে আবির্ভূত হয়েছিলেন আর এক রবি, আমাদের প্রাণীর ঠাকুর। মহাকাশে রবি তার সৌর পরিবার পরিজনদের নিয়ে বেশ রয়েছে, যে নক্ষত্র থেকে এই পৃথিবীর জন্ম, যার জ্যোতি এর প্রাণকে পালন করছে, সে হচ্ছে সূর্য, এই মহাকাশের সূর্যি মামা, আদরের ডাকে রবি মামা। আকাশের রবি থেকে এই পৃথিবীর জন্ম, এই রবির জ্যোতিতে পৃথিবীর সমস্ত প্রাণ হচ্ছে পালিত। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে রবির জ্যোতি আমাদের চারিদিকে টাঙিয়ে দেয় আলোর পর্দা। আকাশে সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় নক্ষত্রগুলো আমাদের চোখের দৃষ্টির আড়ালে থেকে যায়। আবার সূর্যাস্তের পর নীল আকাশ সেই সব নক্ষত্রের আলোয় উদ্ভাসিত হয়ে যায়। আমাদের প্রাণী রবি ঠাকুর তাঁর অফুরন্ত প্রতিভার স্ফুরণের তেজে আমাদের সাহিত্যের আকাশ করেছেন আলোকিত, সম্পৃক্ত। আমাদের প্রতিদিনের কাজে, চিন্তায়, মননে, কান্না হাসিতে, দুঃখে সুখে, বিরহে মিলনে, শোকে আনন্দে, সবখানে নিশ্চিন্ত আশ্রয় দিয়ে চিরসাথী হয়ে রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ। আকাশে রবি আমাদের প্রাণীর শক্তি, এই পৃথিবীর রবীন্দ্রনাথ আমাদের মননের শক্তি, চেতনার সঠিক দিক নির্দেশক, বেঁচে থাকার প্রেরণাদাতা। আকাশে রবি আমাদের অধরা, তাঁর অফুরন্ত তেজে, আলোর উত্তাপে আমরা পৃথিবীবাসী কখনো বা ভোগ করি চরম অস্বস্তি, তার কাছে যাবার উপায় আমাদের নেই। আমাদের প্রাণী রবি ঠাকুর আমাদের একেবারে আপনার, প্রতিদিন প্রতিক্ষণে তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে অধিষ্ঠিত। এক রবিকিরণ আমাদের বেঁচে থাকার মূল রসদ, আর অন্য রবিকিরণ আমাদের বেঁচে থাকার সার্থকতার দিশারি। দুই রবিকে জানাই আমার আনত শ্রদ্ধা প্রণাম। সকলের শুভকামনায় তাপস কুমার ভট্টাচার্য, পাটাকুড়া, কোচবিহার। এবারের ভাবনা লিখছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে, শুভ্র সুন্দর, প্রীতি উজ্জ্বল, নির্মল জীবনে, যাপনের প্রতি অনুভবে, স্পন্দনে, চিন্তনে, চেতনায়, দুঃখে সুখে, দুঃসহ একাকিত্বে, চরম সংকটে, যিনি অন্তরাত্মার সাথে লগ্ন হয়ে আছেন, তিনি রবীন্দ্রনাথ। নিত্য দিনের রিক্ততা, দৈন্যতা, মলিনতা সকলই রবি কিরণের ঐশী ছোঁয়ায় পবিত্র আনন্দময় হয়ে ওঠে। দিকে দিকে বেজে ওঠে মঙ্গল শঙ্খ, ভিতর পানে যাওয়ার ডাক আসে, তখন ভয় করি না অজানারে, ঝাঁপ দিয়ে পড়ি অজানিতের পথে। তাঁর চির সংবেদী সত্তার বহুমুখী অন্বেষণে বাংলা সাহিত্য এত উন্নত, সম্পৃক্ত, মাধুর্যময়। প্রকৃতির সাথে গভীর মৈত্রীতে বিশ্বের প্রতিটি প্রাণকে এক নিড়ে বেঁধে রেখেছেন তিনি। তাঁর ভাবনায় জগতের সব কিছুর মধ্যেই এক অখণ্ড প্রাণ প্রবাহ পরিব্যাপ্ত। তিনি কান পেতে শুনেছেন সৃষ্টির বেণুনিনাদ, চোখ মেলে দেখেছেন প্রকৃতির নিঃশব্দ বুনন, হয়ে উঠেছেন সুন্দরের পূজারী, অকুলের কুল, অধনের ধন, অনাথের নাথ, আমাদের কাছে গীতবিতানী, জীবনের বেদ, একাকিত্ব চিত্তের ঈশ্বর উপন্যাসের কার্নিশ ছুঁয়ে আসা গীতাঞ্জলির উথলি ওঠা বাণীর অমৃত পরশে হিয়াখানি মোদের হারায় সীমা বিপুল হরষে। তিনি বিশ্ববোধের বিশ্ব মানবের অখণ্ড প্রেমের কবিতা গান নাটক গল্প প্রবন্ধ প্রভৃতির ব্যঞ্জনায় সৃষ্ট অমর রবীন্দ্র সাহিত্যের মগ্নতায় ঝংকৃত হয় প্রেমের জয়ধ্বনি, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। রবি কিরণে নির্মল হোক আমাদের অন্তরাত্মা, মঙ্গল হোক সুন্দর হোক বিশ্ব চরাচর, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। প্রভু আমার প্রিয় আমার তোমায় করিব নমস্কার। লিখেছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের ভাবনা লিখছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, বৈশাখ মাস মানে রবীন্দ্র মাস, সারা মাস জুড়েই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভূতি পাওয়া যায়। 165 বছর আগে রবীন্দ্রনাথ জন্ম নিয়ে 85 বছর আগে তীরধান করেছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া সাহিত্য সম্ভার আজও প্রাসঙ্গিক। তাঁর লেখা কবিতা গান উপন্যাস কিংবা ছোট গল্পে প্রকাশিত হয়েছে প্রকৃতি প্রেম মানবিকতা জীবনবোধ কিংবা দেশাত্মবোধ। একটু ভেবে দেখলে বোঝা যাবে তাঁর প্রতিটি লেখায়, তা সে কবিতা হোক বা ছড়া, একটি অন্তর্নিহিত অর্থ আছে। আমার প্রিয় অনেকগুলি ছড়া কবিতার মধ্যে একটি হল কৃপণ। খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি সাধারণত স্কুলের ছেলেমেয়েরা আবৃত্তি করে। এক ভিখারি সকালে ভিক্ষা করতে বেরিয়ে এক রাজাকে সামনে দেখে ভাবল আজ রাজার কাছ থেকে সে অনেক ভিক্ষা পাবে, কিন্তু রাজা তার সামনে এসে হাত বাড়িয়ে বলল আমাকে কিছু দাও। ভিখারি মনে মনে বিরক্ত হয়ে তার ঝুড়ি থেকে একটি ছোট্ট তণ্ডুলের কণা রাজার হাতে তুলে দিল। ঘরে এসে দেখল সেই কণাটাই তার ঝুলিতে সোনা হয়ে ফিরে এসেছে। তখন সে আফসোস করে কাঁদছে আর ভাবছে কেন সে তার ঝুলি উজাড় করে রাজাকে দিতে পারল না। এটি শুধু তার কথা নয়, এটি আমাদের সবার কথা। আমরা যদি ঈশ্বরের কাছে নিজেদের সব কিছু উজাড় করে দিতে পারি, তাহলে ঈশ্বরও আমাদেরকে ভরিয়ে দেবেন, কিন্তু আমরা তা পারি না। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আধ্যাত্মবোধের কবিতা। এমনি রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমাদের জীবনে মরণে, এবং তাঁর কিরণে আমরা সবাই ধন্য। ধন্যবাদ আন্তে সুব্রত সুন্দর জানা, গণেশনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা। এবারে ভাবনা লিখছেন জ্যোৎস্না সাহা বোস, আজাদহীন স্মরণী সুভাষপল্লী শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার নামের মধ্যেই নিহিত রয়েছে মে মাসের নির্বাচিত বিষয়ের ইঙ্গিত। রাতের কালো নিকষ অন্ধকার সূর্যকিরণে দূরীভূত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে উষার আলো, আর এই উষা লগ্নেই একরাশ আলোর জাগরণে সকলের হৃদয়ে তোমার আবির্ভাব। প্রকৃতির এই রবির কিরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার সাহিত্যাকাশের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। সহজ পাঠে উল্লিখিত বর্ণপরিচয়ের বিভিন্ন ছড়া থেকে শুরু করে জীবনের প্রতি স্তরে তাঁর বিভিন্ন রচনার মধ্য দিয়েই হয় অভিজ্ঞতার সঞ্চরণ। উচ্চশিক্ষার মধ্য দিয়েও রবীন্দ্র বিষয়ক বিভিন্ন গবেষণা চলছে নিরন্তর। আমাদের চিন্তনে মননে সদাই জাগ্রত কবিগুরুর কিরণ, যার স্পর্শে আমাদের অনুভবে জাগে কখনো কাঁপনা, কখনো হৃদয়ে খেলে যায় আনন্দের শিহরণ, দুঃখে সান্ত্বনা, মৃত্যু শোকে শান্তির বার্তা, আছে দুঃখ আছে মৃত্যু। প্রকৃতির ঋতুরঙ্গের সঙ্গে তাল মিলিয়ে তাঁর রচনা আমাদের চলার পথের পাথেয়। যেমন বর্ষার ঘন ঘটায় তাঁর সাবধান বাণী, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বা বসন্তের আগমনী কবির সেই বিখ্যাত আহ্বান, খোল দ্বার খোল লাগলো যে দোল। দেশাত্মবোধক সঙ্গীতের অবদান তো এক কথায় অনস্বীকার্য। আবেদন নিবেদন আক্ষেপ হতাশা সমাহারে সম্পৃক্ত আমাদের জীবনের শেষ হয়েও হয় না শেষ, বা শেষ কথা কে বলবে, এমন ভাবনা চিরভাস্বর হয়ে আছে। তাই তো রবির কিরণের প্রতি প্রত্যুষার ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে কবির ভাষায় বলি, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর, যেন কুহেলিকা উদ্ঘাটন করে সূর্য কিরণের ন্যায় রবির কিরণও চির নতুন ও চিরজাচ্চল্যমান। শুভেচ্ছান্তে জ্যোৎস্না সাহা বোস, আজাদহীন স্মরণীয় সুভাষপল্লী শিলিগুড়ি। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, এখন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি সুপ্রভা সরকারের কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন, অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্ঠানটি শুনবেন সকাল 9:30। সকাল 10:00 শুনবেন সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। এনসিআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ শুনবেন সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে দর্শন বিষয়ে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের পাঠদান করবেন শিক্ষিকা মঞ্জুশ্রী দাস। দুপুর 12:00 শুনবেন কথায় সুরে, 1:00 মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে আজ রয়েছে নারী মন, এছাড়াও শুনবেন সাহিত্য থেকে পাঠ, অনুষ্ঠান উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। সুশীল বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শুনবেন 1:50 এবং 6:40। দুপুর 2:30 শুনবেন নেপালি অনুষ্ঠান কার্শিয়াং কেন্দ্র থেকে। জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান বিকেল 5:00 শুনবেন, 5:30 রয়েছে আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠো সুর। হিন্দি ছায়াছবির গান রয়েছে 7:05। রাত 8:00 শুনবেন নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। মান্নাদের কণ্ঠে আধুনিক গান শুনবেন 8:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন 9:15। 9:30 শুনবেন গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত মোহন সিং এর কণ্ঠে। মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে 10:30। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। লোকনাথ মন্দির শালবাড়িতে 28 মে থেকে 3 জুন পর্যন্ত ব্রহ্মকুমারীর 136তম তিরোধান দিবস অনুষ্ঠিত অনুষ্ঠান উপলক্ষে পুজোর কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 10:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। ফুলবাড়িহাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে 8:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে 8:00 পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই 2 এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাভানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পাঞ্জিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরালাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেলাভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটেরও মুখোমুখি হচ্ছে। এর ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট দুবার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সে দেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআইয়ের একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান পর্যায়ে বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12 মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24 মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক

সংস্কার কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ ২৪০ কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF-এর প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সে দেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের দুটি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অফ দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই দুটি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর সমর্থকরা অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত হানার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2-এর ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণেই উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় সই নিয়ে জটিলতার কারণে তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের বাড়িতে সিআইডি, বিধানসভা সচিবালয়ের অভিযোগের প্রেক্ষিতেই চলছে তদন্ত। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে।
1: হমনে চুনাও মে কাহা থা আপ হমে শাসন কি ধুরা দে দিজিয়ে হম বাংলাদেশ সীমা পর সীমা কি বাড় বানানে কা কাম কুছ হি দিনো মে শুরু করেঙ্গে আর মে বঙ্গাল কে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি কো বধাই দেনা চাহতা হুঁ কি 7 দিন মে উনোনে 600 হেক্টর ভূমি বিএসএফ কে হাত মে সৌঁপনে কা কাম কর দিয়া।
0: শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরো গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
1: আজ অখবারো মে দেখ রে হ্যাঁ পেহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপেট হতি থি আব ঘুসপেট করনে ওয়ালে আপনে আপ ওয়াপিস জানে লগে হ্যায় শুভেন্দু জি নে ভাজপা বঙ্গাল সরকার নে ডিটেনশন সেন্টার বনায়ে হ্যায় মগর হম সব লোক চাহতে হ্যায় কি জো ঘুসপেট কর কর অবৈধ তরিকে সে আয়ে হ্যায় ও আপনে আপ জহাঁ সে আয়ে হ্যায় ওয়াপিস।

0: चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी।
1: এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে লাগাতার বাড়ছে ভিড়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন জেলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গত তিন দিন ধরে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বিভিন্ন সময় এদেশে আসা অনুপ্রবেশকারীরা। এখনও পর্যন্ত 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্বরূপনগর ব্লকে তেঁতুলিয়া, মেদিয়া ও চারঘাটে তিনটি হোল্ডিং সেন্টার করা হয়েছে। চেকপোস্টে আসা অনুপ্রবেশকারীদের সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় নথি খতিয়ে দেখার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে বিএসএফ সূত্রে খবর। বর্তমানে প্রায় 350 জন অনুপ্রবেশকারী এই তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছেন বলে জানা গেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
1: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরের প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানিয়েছেন তিনি।
3: তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে তার সে তো অবশ্যই পাবে। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা যাবে। বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এখানে একবারেই এক কাজটা করে নেওয়া হচ্ছে, আমরা কোনো দায়সরাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার চার চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরো বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন। এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরো গরিব মা বোনেরা রয়েছে তারা পান।
1: এদিকে মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা যাতে সকলেই পান তা দেখার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের উপর থাকা আর্থিক বোঝা কমাতে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা রাজ্য সরকার হ্রাস করছে কিনা, অধীরবাবু সেই প্রশ্ন তোলেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের পরই শুরু হয়েছে তা বন্টনের কাজ। বাঁকুড়ার ছাতনা ব্লকে গতকাল বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, এলাকার বিডিও সহ প্রশাসনিক কর্তারা ফর্ম পূরণে মানুষকে সাহায্য করেন। বিধানসভায় সৈনিক জটিলতার কারণে তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের বাড়িতে গতকাল যান সিআইডি আধিকারিকরা। চৌরঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিংপূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতে। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া চিঠির সঙ্গে তাদের স্বাক্ষরে অসঙ্গতির অভিযোগ উঠেছে বলে খবর। রাজ্য সরকার আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করলেও বাস পরিষেবা অপ্রতুল বলে সিপিআইএমের বিধায়ক মোস্তাফিজুর রহমান অভিমত প্রকাশ করেছেন। বিষয়টিতে তিনি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন। তিনি বহরমপুর ডোমকল জলঙ্গি রুটে দ্রুত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানান। দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভূপতি মাইতি নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর দোকানে ত্রাণ সামগ্রী মজুত। পুলিশ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে

0: 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে কলকাতা পুলিশের ফরেন্সিক দল গতকাল ঘটনার পুনর্নির্মাণ করেছে। দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের ঘটনাস্থলে যান তদন্তকারীরা। বহুতলটির ছাদ থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেছেন তারা। স্কুলের গাফিলতিতে ছাত্র মৃত্যুর অভিযোগ তুলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে গতকাল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর মহর্ষি বিদ্যামন্দিরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। উল্লেখ্য, স্কুলের তৃতীয় শ্রেণী ছাত্র আয়ুষ নাথের মৃত্যুতে গত 20 তারিখ নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করে তার পরিবার। 8 দিন কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে 15 মিনিটে ঝড়ে গতকাল শিলিগুড়ি শহরের একাংশ লণ্ডভণ্ড হয়ে গেছে। বহু এলাকায় বড় গাছ উপড়ে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চম্পাশাড়ি, পানিট্যাঙ্কি সহ বেশ কয়েকটি এলাকা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রুট বা সংলগ্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা। জরুরি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণেই উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতীয় সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুপ্রভা সরকার।

এতক্ষণ শুনলেন সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুলগীতি। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস সব হয়ে গেছে, বাজেট বানানো শেষ। হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি, নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা, না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো, খালি লেকচার। তুমি যাও তো এবার।
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
3: 10 লাখের লটারি জিতেছি আমি।
4: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতীয় সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোনের অনুষ্ঠান।

0: নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কি আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান, পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয়, আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায়ে। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে, রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান, আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব, অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে যাবি জয় নব উত্থান। কবি কাজী নজরুল ইসলামের লেখনীতে ধরা দেয় এই অপূর্ব শব্দের বন্ধন। আজ আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস। শ্রোতা বন্ধুদের জ্ঞাতার্থে জানাই, প্রতি বছর 29শে মে এই দিনটি পালন করা হয়। 1953 সালের এই দিনে নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা পর্বতারোহী তেনজিং নোর্গে প্রথম সফলভাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের স্মরণে আজকের দিনটি কিন্তু বিশেষভাবে উদযাপন করা হয়। এই দিনটি মানুষকে সাহস, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব শেখায়। একই সঙ্গে পাহাড় ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও সচেতনতা বৃদ্ধি করে। বিভিন্ন দেশ, বিশেষ করে নেপালে, এই দিনে পর্বতারোহণ বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবেশ রক্ষার কর্মসূচি আয়োজন করা হয়। আমাদের দেশেও কমবেশি অনুষ্ঠান হয় আজকের এই দিনটিতে। আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস মানব সাহস ও অভিযাত্রিক মনোভাবের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে নিজেদের পরিচয় বহন করে। আজ হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আমাদের এই বিষয়টি থাক না, মানুষের অভিযাত্রিক মনোভাব। মানুষ অসাধারণ এক প্রাণী। অজানাকে জানার, অচেনাকে চেনার এক অদম্য উৎসাহ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, এবং যে কারণেই এত নতুন নতুন জিনিস মানুষ আবিষ্কার করেছে এবং সেই পথে মানুষ আজও এগিয়ে চলেছে, গায়ের জোরে বা শারীরিক শক্তিতে নয়, শুধুমাত্র বুদ্ধিতে এবং মনের সুন্দর টানাপোড়েনের মধ্যে, আবেগে মানুষ কিন্তু পৃথিবীকে জয় করে ফেলেছে। আজ শ্রোতা বন্ধুদের সঙ্গে আলোচনায় থাকবে মানুষের এই, অর্থাৎ আমাদের এই অভিযাত্রিক মনোভাব, মানুষের সাহস এবং অচেনাকে জানার অদম্য ইচ্ছা। শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান এই বিষয় দিয়ে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, ফোন নম্বরটি 9434076705। এ নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, আপনাদের মনের কথা তুলে ধরুন আমাদের মাধ্যমে আরও সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে। ইতিমধ্যে আমরা একটি ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদিভাই
0: বলুন। প্রবীর বাবু কেমন আছেন?
1: খুব ভালো আছি দিদিভাই, আপনারা কিরকম আছেন?
0: আমরাও খুব ভালো আছি। আপনাদের সঙ্গে তো নিয়মিত কথা হচ্ছে, তাই ভালো, আরো ভালো, দিন দিন আরো ভালো কাটছে সময়গুলো।
1: কাটবে তো নিশ্চয়ই, দেখুন আমরা তো একটা মানে তারবিহীন বেতারের সাথে যুক্ত হয়ে আছি এবং আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্তই কাম্য, এবং সেই জন্য কিন্তু আমরা পরস্পর পরস্পরের মানে কথা বিনিময় করি, এই জন্য যে ভালোবাসি, ভালো লাগে, আপনারাও আমাদেরকে ভালোবেসে নিয়েছেন, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার দিদি ভাই।
0: ঠিক একই রকম ভাবে আমরাও বলবো, আপনারা আছেন সঙ্গে, সেই জন্যই আমরা এই ধরনের অনুপ্রেরণা পাই সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করার।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, আজকে যে বিষয়ে, হ্যাঁ নিশ্চয়ই শুনেছি,
1: পর্বতারোহী আর কি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আমাদের দেখুন এই সামনেই দার্জিলিং এ আমাদের আর্মি ক্যাম্প আছে, সেখানে তেনজিং নোরগের একটা বিরাট মর্মর মূর্তি বানানো আছে, পর্বতারোহী আমরা আমাদের ক্যাম্পে আর কি কাজ টাজ করি, তো ওখানে কিছু কাজ হলে তো সেই ক্যাম্পের ভেতরেই আর কি চিড়িয়াখানা এবং তেনজিং নোরগের যে সব জু আর কি আছে সব রাখা আছে, ওনার
0: ব্যবহারের জিনিস। হ্যাঁ
1: মিউজিয়াম, হ্যাঁ মিউজিয়াম, সেই মিউজিয়ামে সব রাখা আছে এবং সব মানুষকে দেখার জন্য সেই তেনজিং নোরগে কি কি ব্যবহার করেছিলেন, কত সালে কোন পর্বতে উঠেছিলেন, সত্যি করেই ওনাকে শতকোটি প্রণাম দিদি ভাই, যে উনি আমাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা পর্বতে উঠতে পারি, এবং আজ কিন্তু সব জায়গা থেকে মানুষ সেই পর্বতে উঠছে এবং তার জন্য স্কুল করা হয়েছে, স্কুলের থেকে বাচ্চারা সেই পর্বতে ওঠার জন্য প্র্যাকটিস করছে এবং তারাও পর্বত আরো মানে জয় করছে, তো সেই জন্য
0: মানুষের যে অদম্য সাহস, হ্যাঁ অজানাকে জানার ভীষণ ইচ্ছে, এটাই কিন্তু বারবার টেনে নিয়ে যায় সেই মানে বিপদ সংকুল সেই বরফে ঢাকা পাহাড়ের চূড়ায়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ভীষণ সাহসিকতার পরিচয় পাই আমরা এর থেকে,
1: একদম সেই সাহস না থাকলে কোনোদিনই কোনো কাজ হবে না,
0: ঠিকই তাই।
1: এবং মনের মধ্যে এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: হ্যাঁ আপনারাও ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুকে। শ্রোতা বন্ধুরা, আমাদের আলোচনা চলবে, কথা চলবে তার সাথে আজকের অনুষ্ঠানের প্রথম গানটি সময় হয়ে গেছে, আমরা শুনে নেব আজকের প্রথম গানটি, 1942 লাভ স্টোরি ছবি থেকে আর ডি বর্মনের সুরে গানটি শুনবেন, গানটি গেয়েছেন কুমার শানু।

0: শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা যে আলোচনায় আজকে ছিলাম, আমাদের এভারেস্ট বিজয় দিবস আজকে, ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এক শ্রোতা বন্ধুকে। হ্যালো,
1: গানটা খুব ভালো লাগলো। আমার নাম ফালাহাত আছে, পরিতোষ দাস।
0: কেমন আছেন পরিতোষ বাবু?
1: ভালোই আছি, গানটা খুব ভালো লাগলো, এরকম গানটা আরো চালাই দেন।
0: অনেক ধন্যবাদ আপনাকে। সবার আগে তো সুপ্রভাত জানাই, আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা হয় তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আজকের বিষয় সম্পর্কে কিছু বলবেন?
1: না।
0: আচ্ছা, বলার নেই? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। মানুষ কিন্তু সবসময় জানতে চায় নতুনকে, নতুন কিছু আবিষ্কার তারা করে চলেছে প্রতিনিয়ত। অজানাকে জানার এক অদম্য উদগ্র ইচ্ছা মানুষের মধ্যে রয়েছে, এবং সেই ইচ্ছে থেকেই, সেই চাওয়া থেকেই এই ধরনের অসামান্য কাজ মানুষ করে। প্রথমেই বললাম, এই 1953 সালে এই দিনেই কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমান্ড হিলারি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের শেরপা পর্বতারোহী তেনজিং নোরগে। তাদের এই জয়ের, এই সর্বোচ্চ শৃঙ্গ জয়ের দিবসটাকেই এভারেস্ট দিবস হিসেবে পালন করা হয় সমস্ত পৃথিবীতে। আমরা তো প্রকৃতিকে ভালোবাসি ভীষণ রকমের, এবং এই পাহাড়ের কথাতেই যেটা মনে হয় যে আমরা ঘুরতেও কিন্তু যাই একটানা কাজের মাঝে, এই কোনো শৈল শহরে, কোনো পাহাড়ে। আমাদের খুব কাছে এই পাশেই রয়েছে দার্জিলিং শহর, সুন্দর রানীর মতো সে শহর। সেই শহরে আমরা যাই, কিংবা আশেপাশে আরও যে সমস্ত জায়গা রয়েছে পাহাড়ের, সেখানে আমরা ছুটি কাটাতে যাই। আমাদের মনকে পাহাড় যেন ভীষণ রকমভাবে টানে, তার সৌন্দর্য, তার সবুজ রঙের ছটা আমাদের আকর্ষণ করে। পাহাড়ে ভ্রমণ প্রকৃতিপ্রেমীদের জন্য কিন্তু একটা অন্য রকমের অভিজ্ঞতা। এই উঁচু নিচু পাহাড়, সবুজ বন, ঝর্ণার কলকল ধ্বনি এবং ঠান্ডা হাওয়া মনকে যেন শান্ত করে তোলে। পাহাড়ি পথে চলতে চলতে চারপাশের মনোরম দৃশ্য মানুষকে মুগ্ধ করে। সকালবেলা সূর্যোদয় আর সন্ধ্যের সময় যে সূর্যাস্ত হয়, সেই যে দৃশ্য পাহাড়ে, তা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। আমরা পেয়ে গেছি ইতিমধ্যে এক শ্রোতা বন্ধুকে। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো হ্যালো কে বলছে? হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার,
3: আমি শৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে। দিদি
0: সুপ্রভাত শৌভিক বাবু আপনাকে।
3: হ্যাঁ, আপনাকেও সুপ্রভাত দিদি।
0: কেমন আছেন?
3: আমি ভালো আছি, আপনি?
0: ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। আজ তো বিশেষ দিন একটি শুনেছেন ইতিমধ্যে।
3: হ্যাঁ, মাউন্ট এভারেস্ট।
0: হ্যাঁ, এ বিষয়ে কি বলবেন?
3: অবশ্যই, প্রথমত তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি তারা অবশ্যই এই শৃঙ্গটা জয় করেছিলেন। অবশ্যই খুবই একটা, মানে জয় করাতে অনেকে বলতে গেলে আমাদের একটা গর্ব, আমরা ভাবতেও পাইনি এরকম একটা জিনিস হয়েছিল। আমরা এই বইয়ের পাতায় পড়েছিলাম আর কি। এবং একটা জিনিস বলে রাখি, আপনি যেমন বলছিলেন পাহাড় আমাদের টানে, আকর্ষণ করে, অবশ্যই পাহাড় এমন একটা জায়গা, মনোরম পরিবেশ আমাদের অবশ্যই টানে। আমিও যখন পাহাড়ে গেছিলাম, সেটা সিকিমেই হোক বা অন্য কোথাও দার্জিলিংই হোক, সত্যি মা পাহাড়ে যখন আমরা ঢুকছিলাম, একটা মনোরম পরিবেশ, তিস্তা নদী আমাদের পাশ দিয়ে যাচ্ছিল এবং চারিদিকে পাহাড়গুলো যখন দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর পরিবেশ। কলকাতায় কোলাহল থেকে যখন আমরা বেরিয়ে গেছিলাম একদম আপনাদের শিলিগুড়ি হয়েই আর কি, এত সুন্দর লাগছিল পরিবেশগুলো, এত সুন্দর ওখানে আবহাওয়া, সত্যি মানে ভাবতেই পাইনি যে পাহাড় এত আকর্ষণ করে তুলবে। আমার পাহাড় যাওয়ার আগে একটা কথা বলে রেখে, আমার সমুদ্র আগে প্রিয় ছিল, কিন্তু পাহাড় দেখার পর কেন জানি না পাহাড় আমাকে হাতছানি দিতে ডাক, পাহাড় আমার বলতে গেলে কয়েকবার ঘোরাও হয়ে গেছে এই নিয়ে আর কি। সমুদ্র হয়তো কম হয়ে গেছে, তাহলে সমুদ্র পুরী দীঘা অনেকবার, বছরে হয়তো একবার দুবার করে হয়তো যেতাম, কিন্তু পাহাড় এত সুন্দর, এই নিশ্চয় নিয়ে আবার হয়তো পাহাড়ে যাব আবার কিছুদিনের মধ্যেই, কিন্তু কোথায় জানি না এত সুন্দর লাগে পাহাড়, সেটা বরফের পাহাড় হোক বা সবুজ পাহাড় হোক, তার মধ্যে দিয়ে ঝর্ণা এত সুন্দর বেয়ে নেমে,
0: ঠিক। আর পাহাড়ে যে জনবসতি গড়ে উঠেছে সেটাও কিন্তু
3: হ্যাঁ
0: আমাদের এই সমভূমির থেকে একেবারেই অন্যরকম।
3: একদম। এবং
0: হ্যাঁ
3: একটা জিনিস, ওখানকার যারা মানুষেরা আছে ওদের মনটাও যেন যাই না অনেকটা একদম সফট, তার
0: খোলা
3: সাথে খুব
0: খোলা মনের মানুষ একদম,
3: খোলা মনের মানুষ একদম।
0: ঠিক।
3: আমি নিজে বলতে গেলে ওখানে হোমস্টেতে থেকেছি, এত সুন্দর আপনার সাথে ব্যবহার করবে, আপনার কি চাই না চাই, কখন কি চাই না চাই, ওনার সেই ব্যবস্থা করে দেবেন, আপনার সাথে সেই সুসজ্জাটাও খুব সুন্দর ভাবে ব্যবহার করে, মানে বাড়ির মানুষের মতন প্রায় বলতে গেলে করে ওনারা, যেন আপনি যেন ঠিকঠাক ভাবে যেন থাকতে পারেন ঘরে, সেইভাবে যেন শুতে পারেন, খাওয়া দাওয়া সেইভাবে দেখে। মানে শুধু পাহাড় বলে প্রাকৃতিক না, তাদের যে মানুষের যে অভ্যন্তরীণ বিষয়টা সেই জিনিসটা যেন মিশে আসে। এবং আপনি যখন বাড়ি ফিরবেন আপনি মনের স্মৃতিতে, শুধু ক্যামেরা বন্দি না, আপনার মনের মধ্যে কিছু স্মৃতি বন্দি হয়ে থাকবে, কিছু মুহূর্ত, শুধু মানুষ প্রাকৃতিক পরিবেশ যে এসে আসবেন, আপনার মাইন্ডটা না কোথায় ফ্রেশ হয়ে যাবে। এই জন্য একটা জিনিস বলবো, পাহাড় সবসময় না অনেক সময় হাতছানি দিয়ে ডাকে যে আয় আয় আয় করে, সত্যি এত সুন্দর লাগে, সত্যি ভোলার মতন না।
0: ভালো বললেন, খুব ভালো লাগলো শুনে। এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, অনেক ধন্যবাদ।
3: নমস্কার দিদি,
0: নমস্কার। পাহাড়ের কথা বলতে বলতে পাহাড়ের মানুষ, তাদের বসবাসের পদ্ধতি, তাদের থেকেও আমাদের কিন্তু অনেক শেখার রয়েছে। তাদের মতো ধৈর্যশীল হওয়া, পরিশ্রমী হওয়া, এগুলো কিন্তু আমাদের বিশেষভাবে শিক্ষণীয়। তাদের মতো পরিষ্কার মনের সহজ সরল জীবনযাপন সবসময় কিন্তু আমাদের কাছে শেখার। চলে যাচ্ছি আমরা আজকের পরের গানটিতে। পরের গানটি শুনবেন রোজা ছবি থেকে এ আর রহমানের সুরে মিনমিনির কণ্ঠে।

মানুষ বারবার ছুটে গেছে প্রকৃতির টানে, কখনো দীর্ঘ মরুভূমিতে, কখনো ভয়াবহ উত্তাল সমুদ্রপথে, কখনো কঠিন গভীর গিরিখাত কিংবা উঁচু পর্বতের শিখরে, সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে। আজ এই বিশেষ দিনটিতে মানুষের এই অদম্য জেদকে, দুঃসাহসিক মনোভাবকে, অজানাকে জানার আগ্রহকে, মানুষের এই ভবঘুরে মনকে কুর্নিশ জানাই। আগামীতেও মানুষ যেন এগিয়ে যেতে পারে অনন্তের পথে এক বুক সাহস নিয়ে। এই আশা রেখেই শেষ করছি আমাদের আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতীয় সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবাদ। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশে জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিজেপি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ত্রিপুরা এই চার রাজ্যে নতুন দলীয় সভাপতি নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ইসরায়েলে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফাইনালে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশে জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়েই জনবিন্যাসের পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন।
1: আজ অখবারों में देख रहे हैं, पहले ममता के शासन में हर रोज घुसपैठिए को देश के बाहर निकालना, ये हमारी सरकार का संकल्प है। और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों और उपायों की चिंता करेगी। और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধীনগরে জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার সাত দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
1: आज अखबारों में देख रहे हैं, पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी।
0: এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে লাগাতার বাড়ছে ভিড়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন জেলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গত তিন দিন ধরে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বিভিন্ন সময় এদেশে আসা অনুপ্রবেশকারীরা। এখনও পর্যন্ত 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্বরূপনগর ব্লকে তেঁতুলিয়া, মেদিয়া ও চারঘাটে তিনটি হোল্ডিং সেন্টার করা হয়েছে। চেকপোস্টে আসা অনুপ্রবেশকারীদের সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় নথি খতিয়ে দেখার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে বিএসএফ সূত্রে খবর। বর্তমানে প্রায় 350 জন অনুপ্রবেশকারী এই তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছেন বলে জানা গেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাঁড়ি এলাকা পরিদর্শন করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না।
3: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও ত্রিপুরা এই চার রাজ্যে নতুন দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন, পূর্ব বিজেপির দিল্লি শাখার সভাপতি পদে দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা, হরিয়ানা বিজেপির সভাপতি পদে ডক্টর অর্চনা গুপ্তাকে নিয়োগ করেছেন। পাঞ্জাব বিজেপির সভাপতি পদে কেবল সিং ধিল্ল এবং ত্রিপুরা বিজেপির সভাপতি পদে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গোলটেবিল বৈঠকে 50 জনেরও বেশি বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল এই বৈঠকের আয়োজন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হল ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। সংস্কৃত সুভাষিতম থেকে উদ্ধৃত একটি শ্লোক সমাজ মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গুণাবলীর পাশাপাশি দেশের মানুষ আজ একটি উন্নত ভারত গড়ে তোলার সংকল্প পূরণে অবিচলভাবে নিয়োজিত রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটেই বিমান পরিচালনা স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। সংস্থার একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, এই অঞ্চলের সার্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষরিত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ইউক্রেন ও সুইডেন একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সুইডেনের কাছ থেকে 270 কোটি ইউরো মূল্যের বিশেষ বড় সহায়তা প্যাকেজ পাবে কিয়েভ। গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 3 দিনের সফরে আজ থেকে কর্ণাটক, গোয়া এবং কেরালাম যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর কর্ণাটকের দাভাঙ্গিরিতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। সহজলভ্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025 সালে জাতীয় রাজধানী দিল্লি জুড়ে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনায় কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য নানা কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। এদিকে আফ্রিকার কিছু অংশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ওই দেশগুলো থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যৌথ বিবৃতি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিবৃতিতে ওই 3 দেশ জানিয়েছে, 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের সমাগম এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সমন্বিত পদক্ষেপ। কেরালামের 14টি জেলার মধ্যে 6টিতেই ভারী বৃষ্টির আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। IPL ক্রিকেটের কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খবর এখনকার মতো শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম রাসবিহারী বসু। লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। সেদিন ১৯১২ সালের ২৩শে ডিসেম্বর খোদ ব্রিটিশ বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী বোমা হামলা চালানো হল। অল্পের জন্য রক্ষা পেলেন ব্রিটিশ সম্রাটের প্রতিনিধি। অনুশীলন সমিতির বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে, যিনি এই অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিলেন, তিনি বিপ্লবী রাসবিহারী বসু। ১৮৮৬ সালের ২৫শে মে তাঁর আত্মপ্রকাশ। এমন এক সময় তাঁর জন্ম যখন ভারত জুড়ে মহামারীর প্রকোপ দেখা দিয়েছে, চলছে দুর্ভিক্ষ, সামগ্রিকভাবে ব্রিটিশ শাসনের প্রতি মন বিষিয়ে গেছে রাসবিহারীর। ২০১৬ সালে জি মাইকেল হফের লেখা উপন্যাস দোজ হু রিমেইনে বলা হয়েছে, হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং মেন, অর্থাৎ দুঃসময় বীরের আবির্ভাব অবশ্যম্ভাবী। রাসবিহারী বসুর জীবনের সঙ্গে এই ভাবনা সর্বতোভাবে মিলে যায়। কিছুকাল হুগলির চন্দননগরে তাঁর মামার বাড়িতে ছিলেন তিনি। সেখানে ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন রাসবিহারী ও তাঁর বন্ধু শ্রীশচন্দ্র ঘোষ। ১৯০৮ সালে বিখ্যাত আলিপুর বোমা মামলা থেকে বাঁচতে রাসবিহারী অবিভক্ত বাংলা ত্যাগ করে দেরাদুন পাড়ি দেন। সেখানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে হেড ক্লার্ক পদে চাকরি নেন তিনি। সেখানেই যুগান্তরের অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন রাসবিহারী। বাংলা এবং উত্তরপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলা চালানোর পর ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে খোঁজ আরম্ভ করে তাঁর। রাসবিহারীর খোঁজ দিতে পারলে ১,০০০ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। তবে ছদ্মবেশের সম্রাট রাসবিহারীকে ব্রিটিশ পুলিশের পক্ষে ধরতে পারা অসাধ্য ছিল। ১৯১৩ সালে বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর রাসবিহারী নতুন উদ্যমে বিপ্লবের কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দু জার্মান বিপ্লবের বীজ অঙ্কুরে বিনষ্ট হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে রাসবিহারী ১৯১৫ সালে চিরতরে ভারত ত্যাগ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় প্রিয়নাথ ঠাকুরের পরিচয়ে জাপানে পাড়ি দেন। জাপানে কিছু দক্ষিণপন্থী বিপ্লবী সংগঠন রাসবিহারীকে আশ্রয় দেয়। এদিকে ব্রিটিশ সরকার জাপান সরকারের ওপর ক্রমাগত চাপ দিতে থাকে রাসবিহারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই কারণে জাপানেও বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয় তাঁকে। ১৯১৬ সালে অবস্থার উন্নতি হলেও জাপানে রাসবিহারীকে সন্দেহের চোখেই দেখা হতে থাকে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে এগিয়ে আসেন রাসবিহারীর বন্ধু মিৎসুরু তোয়ামা। তিনি নাকামুরায়া বেকারির কর্ণধার আইজো সোমা ও কোক্কো সোমার কন্যা তোশিকো সোমার সঙ্গে রাসবিহারীর বিবাহের প্রস্তাব দেন। ১৯১৮ সালে তোশিকোর সঙ্গে বিবাহ হয় তাঁর। রাসবিহারীকে ভালোবেসে বোস অফ নাকামুরায়া উপাধি দেন সেখানকার মানুষ। পরে ১৯২৩ সালে জাপানের নাগরিকত্ব লাভ করেন তিনি। ১৯৪২ সালে যখন রাসবিহারীর শরীর ভেঙে পড়ছে, সেই সময় এ এম নায়ারকে সঙ্গী করে তিনি জাপান কর্তৃপক্ষের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন। সেই বছরই ভারতীয় স্বাধীনতা লীগ স্থাপন করে ১লা সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক রূপে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বরণ করে নেন তিনি। ১৯৪৫ সালে যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জাপান সরকার তাঁর মৃত্যুর আগে রাসবিহারীকে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মানে ভূষিত করে। যে কজন স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ পুলিশ কখনো ধরতে পারেনি, রাসবিহারী তাঁদের অন্যতম। বিভিন্ন প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন তিনি। তাঁর ১৪০তম জন্মবার্ষিকীতে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং
4: নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, রাগ আশা ভৈরব।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, রাগ আশা ভৈরব। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের আরও কিছু গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। আমরা এগিয়ে চললাম খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দিলসারম জোট গ্রামের দিকে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, দূরে মেচি নদীর হাতছানি, ছোট ছোট ঘর আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ছোট দিলসারম জোট গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছোট দিলসারম জোট প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা দেবশ্রী পাল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানালেন।
2: নমস্কার।
3: নমস্কার।
2: আর এই স্কুলে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
3: তো 2 বছর হলো।
2: আর স্কুলে শিক্ষক শিক্ষা কতজন আছেন?
3: আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি আর 1 জন প্যারা টিচার।
2: স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত?
3: 87।
2: আর ছাত্রছাত্রীরা মূলত কোথা থেকে আসে?
3: আসে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওখান থেকে আসছে।
2: ছাত্রছাত্রীদের উপস্থিতি হারটা কিরকম?
3: মানে 65-60 এরকম পার্সেন্টেজ থাকছে রোজ।
2: ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মিড ডে মিল, মানে দ্বিপ্রাহরিক আহার, এটা কি আপনার স্কুলে হচ্ছে?
3: হ্যাঁ, এটা প্রতিদিন হয়।
2: কি কি তাদের খাওয়ানো হয়?
3: ডাল, তরকারি, মাসে 2 দিন ডিম, মাঝে মাঝে মাংস, এরকম হয়ে থাকে।
2: এই যে তারা দুপুরবেলা খাবারটা পাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা কি উৎসাহিত হচ্ছে বা পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে বলে মনে হয় একজন টিচার হিসেবে আপনার?
3: হ্যাঁ, অবশ্যই। কেন, এই বাচ্চারা তো সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না। স্কুলের যেসব পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে, তারা বাবা মারা বেশিরভাগই বাড়িতে থাকে না, তো বাচ্চারা তো দুপুরবেলা সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না, তো মিড ডে মিলটা হওয়াতে তাদের এই সুবিধাটা হয়। ঠিক।
2: এর পাশাপাশি আপনাদের স্কুলে ছাত্রছাত্রীকে উৎসাহ বাড়ানোর জন্য খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা এই ধরনের কোনো কাজ কি আপনাদের স্কুলে হয়?
3: সেরকমভাবে তো স্কুলে নেওয়াটা

0: পালন করেন?
1: বাড়ির বাড়িতে পালন করি।
0: কতগুলো আছে?
1: আছে 6-7টা।
0: আচ্ছা, এবং বাচ্চাও তো অনেক দেখছি আছে।
1: হ্যাঁ, অনেক অনেক বাচ্চা আছে।
0: আচ্ছা, এগুলো কি বিক্রি করেন?
1: বিক্রি করি,
0: বিক্রি করি। আচ্ছা, আর এছাড়া আপনি কি কাজ করেন?
1: কৃষক, খেতি কাজ করি।
0: খেতি কাজ করি,
1: খেতি কাজ করি।
0: তো আপনার কয় বিঘা জমি আছে?
1: জমি 3 বিঘা।
0: এই 3 বিঘা জমিতে আপনি কি লাগান?
1: ধান, পাট।
0: যতটা আপনি ধান পাচ্ছেন সেটা আপনি কোথায় বিক্রি করেন?
1: বাজারে।
0: কীরকম আয় হয়?
1: মোটামুটি বিঘায় 8 মণ করে হয়।
0: আচ্ছা, তো সবটাই বিক্রি করেন?
1: কিছুটা খাই আর কিছুটা বিক্রি করি।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
1: পরিবারের ছেলে আছে, বৌমা আছে।
0: আচ্ছা,
1: নাতি নাতিনি আছে।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
2: বেশ কিছু বাড়িঘর, ছোট্ট গ্রাম এই ছোট দিলশারাম জোত। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে দোকান করেন এই গ্রামেরই বছর 21-এর যুবক গোপাল সিংহ।
0: নমস্কার।
3: নমস্কার।
0: এই দোকানে আপনার যে মালগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন?
3: এগুলো এই যে আমাদের সামনে পানাটিঙ্গি নিউ মার্কেটে, কোনো সময় বাতাসিতে, এই সামনে বাজারগুলোতেই নিয়ে আসতেছি মাল।
0: আচ্ছা, এই দোকান করে আপনার কীরকম আয় হয়?
3: বাড়িতে যখন খাওয়ার খরচাও হয়, এমনি কিছু হাজিরা তো বসে যায়, 200-300 বসে যায়।
0: আচ্ছা,
3: বাবা এইদিকে কাজ করে হয়ে যায়, বাড়িতে চলে যায় মানে কোনো রকম।
0: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: পরিবারে মা, বাবা, 2টা বোন, আমি একা, দিদা আছে।
0: আচ্ছা, বাবা কি কাজ করেন?
3: বাবা পানি ট্যাঙ্কিতে রিক্সা চালায়।
0: আচ্ছা, আর বোনরা যারা আছে তারা কি করে?
3: একজন স্কুলে পড়ে, পড়াশোনা করে, বাড়িতে বড় বোনটা আছে।
2: ছোট দিলশারাম জোত থেকে এবার আমরা রওনা হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন আরও একটি নতুন গ্রামের দিকে। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গণ্ডগোল জোত গ্রামে এসে আমরা পৌঁছলাম। এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য শুভলাল সিংহ গ্রাম সম্পর্কে আমাদের জানালেন।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আপনার গ্রামের মানুষেরা সাধারণত জীবিকা নির্বাহ করেন কিভাবে?
4: কৃষিকাজ করে, কেউ এখন আমাদের লোকাল খড়িবাড়ি থেকে সবজি নিয়ে আসে, এখানে কিছু কাজ করে ওরা সবজি বিক্রি করে, কেউ ছোটোমোটো চা দোকান করে বসবাস করে, মানে কোনোরকম করে দিন কাটাচ্ছে।
0: আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যে মিড ডে মিল, আপনার এখানে যে স্কুলগুলো আছে ঠিক মতন হচ্ছে কিনা, রাস্তাঘাট বা স্বচ্ছ ভারত অভিযান যেগুলো রয়েছে
4: সেগুলা এখন শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেসব জিনিস এখনো পুরো ক্লিয়ার আসে নাই।
0: আপনার গ্রামের রাস্তাঘাট কিরকম?
4: রাস্তাঘাট বিশেষ ভালো নেই।
0: আর কতজন পরিবার আছে এই গ্রামে?
4: 1200 মানে উপরে আছে, তার নিচে নেই।
0: আর মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প কেন্দ্র সরকারে আছে, সেগুলো কি আপনার গ্রামে সবাই পাচ্ছে?
4: সবাই ঠিক মতো পাচ্ছে না।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
4: নমস্কার।
2: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করেন এই গ্রামের মানুষ, সে কথা জানালেন ব্যবসায়িক মোহাম্মদ জাভেদ আলম।
0: নমস্কার।
5: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
5: আমার পরিবার বাবা, মা, ভাই, দাদা সবাই আছে।
0: তারা কি কাজ করেন?
5: দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই গাড়ির কাজ।
0: আচ্ছা, আর আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় কি?
5: না না, কোনো অসুবিধা নেই, আমরা মিলেমিশে এখানে বসি, কোনো অসুবিধা নেই।
0: কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর মধ্যে যেমন ধরুন যে মিড ডে মিল আছে বা স্বচ্ছ ভারত অভিযান আছে, তো এইসব প্রকল্পগুলোর মধ্যে আপনারা জানেন কি?
5: হ্যাঁ জানি।
0: হ্যাঁ, তো আপনার বাচ্চারা কি মিড ডে মিল পায়?
5: হ্যাঁ পায়, পায়।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: গৃহবধূ সন্ধ্যা রায় সংসারের নানান দিকের কথা উল্লেখ করলেন।
0: নমস্কার।
6: নমস্কার।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে আছেন?
6: প্রায় 30-40 বছর।
0: আপনার পরিবারে কে কে আছেন?
6: আমার পরিবারে আমি, আমার স্বামী আর 3টা বাচ্চা, 2টা মেয়ে, 1 ছেলে।
0: তো আপনার স্বামী কি করেন?
6: আমার স্বামী ভ্যান চালায়।
0: ভ্যান চালিয়ে যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার ঠিক মতন চলছে?
6: চলছে, চালাই যাচ্ছি।
0: আর ছেলেমেয়েরা এরা কি করে?
6: ছোট ছেলেটা বাড়িতে আছে, 3 বছর বয়স, 2টা মেয়ে স্কুলে পড়ে, নকশালবাড়ি নন্দপ্রসাদ গার্লস স্কুল।
0: আচ্ছা, তো এখান থেকে কিভাবে যায় ওরা?
6: বাসে।
0: আপনি কি কোনো কাজ করেন?
6: না, আমি কাজ করি না,
0: বাড়ির
6: কাজ করি।
0: আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসেন?
6: পানীয় জল বাড়িতেই আছে, কল।
0: আর রান্না করার জন্য কি জ্বালানি ব্যবহার করেন?
6: রান্না করার জন্য গ্যাসে রান্না করি।
0: আর আপনাদের

0: এই গন্ডগোল যদি কি সেলফ হেল্প গ্রুপ আছে?
1: সেলফ হেল্প গ্রুপ আছে।
0: আপনি কি যুক্ত আছেন?
1: না, নাই।
0: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গন্ডগোল জ্যোতির কৃষক ভবেশ সিংহ। তিনি সরকারি নানান সুযোগ সুবিধার কথা তুলে ধরলেন।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আপনার নাম?
3: আমার নাম ভবেশ সিংহ।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
3: 20 থেকে 25 বছর বসবাস করছেন।
0: আপনার গ্রামটার নাম ঠিক?
3: গন্ডগোল। যে
0: আপনার কত বিঘা জমি আছে?
3: আমার টোটাল 3 বিঘা জমি আছে।
0: সেখানে আপনি কি ফসল উৎপাদন করেন?
3: সেখানে ধান, শাকসবজি, পাট, গম ইত্যাদি, ভুট্টা টুটাও করি।
0: আচ্ছা, তো কত পরিমাণ জমিতে আপনি এগুলো উৎপাদন করেন?
3: আমি 2 বিঘা মাটিতে ধান আবাদ করি, আর 5 কাঠা মাটিতে আমি শাকসবজিটা করি, আর 10 কাঠা মাটিতে আমি ওই ভুট্টা করি, আর 2-1 কাঠা মাটিতে ওই মানে লঙ্কা, পেঁয়াজ, মরিচ এগুলো আবাদ করি।
0: এই যে আপনি ফসল উৎপাদন করছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করেন?
3: বাজারে বিক্রি করি।
0: কোথায়? কোন বাজারে?
3: নকশালবাড়ি বাজারে বিক্রি করি, খড়িবাড়ি বাজারে বিক্রি করি, বাতাসিতে বিক্রি করি।
0: আচ্ছা, বছরে কীরকম আয় হয়?
3: হ্যাঁ, এখানে মোটামুটি ফসলটা একটু ভালোই হয়, যেটা আমরা মোটামুটি দেখছি যে একটু খাটতে হয়, তারপরেও ফসলটা ভালোই হয়, এবং বছরে মোটামুটি একটা ভালো আয় আসে যায়, সেটা হচ্ছে 5-7 হাজার টাকা বেনিফিট হয়।
0: পরিবারে আপনার কে কে আছে?
3: পরিবারে আমরা 4 জন টোটাল, বউ আছে আর 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে।
0: আর আপনার গ্রামে কি ফার্মার্স ক্লাব আছে, মানে কৃষকদের যে ক্লাব থাকে?
3: না, এখানে এটা আমাদের সমস্যা, এটা আমাদের ফার্মার ক্লাব এখানে নেই।
0: আচ্ছা,
3: এটা আমাদের হলে একটা ভালো হতো আর কি।
0: তো কৃষিকাজ এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকারি তো বিভিন্ন রকম সুবিধাগুলো আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো পান?
3: হ্যাঁ, সরকারি সুবিধাগুলো পাই, বীজ, সার, কীটনাশক, এক্সপ্রে মেশিন, এগুলো আমরা পাই, অস্বীকার করে লাভ নেই, এগুলো আমরা পাচ্ছি।
0: এগুলো কি নিয়মিত পান?
3: হ্যাঁ, নিয়মিত পাচ্ছি।
0: আর সেচ ব্যবস্থা কীরকম আছে?
3: সেচ ব্যবস্থা আমরা বাতারিয়া নদী থেকে নালা বের করে দিচ্ছে সরকারের থেকে প্ল্যান করে, আমরা সেই নালা থেকে আমরা জলটা নিয়মিত পাচ্ছি।
0: আর যেহেতু এটা একদম আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, ভারত নেপাল সীমান্ত অঞ্চলে, চাষাবাদ করতে বা বাজারজাত করতে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি?
3: না না, এখানে এমন কোনো অসুবিধা নেই, এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আমাদের এখানে, খুব সুন্দর।
0: আপনাকে ধন্যবাদ।
3: ধন্যবাদ, নমস্কার।
2: পেশায় সাইকেল মেকার, কিন্তু মনে প্রাণে একজন লোকসঙ্গীত শিল্পী। সারাটা দিন কাজ করার পর বাড়ি ফিরে গানবাজনা চর্চা করা জগদীশ রায়ের নিত্যদিনের কর্ম। শোনালেন তার জীবনের কথা।
0: নমস্কার।
4: নমস্কার
0: জগদীশবাবু, আপনি এই যে গ্রামে কতদিন ধরে বাস করছেন একটু বলুন।
4: আমি 16 বছর ধরে আছি। 16 বছর ধরে
0: গন্ডগোল জ্যোতি?
4: গন্ডগোল জ্যোতি।
0: আচ্ছা, আর এই যে আপনার শিল্প চর্চা করছেন, সেটা কতদিন ধরে করছেন?
4: মোটামুটি এখানে আসার আগের থেকেই করছি।
0: কত কত বছর হবে?
4: 20-22 বছর হবে।
0: আচ্ছা, খুব ভালো। আর এর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজকর্ম করেন কি?
4: হ্যাঁ, আমার একটা সাইকেল দোকান আছে।
0: আচ্ছা,
4: সাইকেল রিক্সা মেরামত।
0: আচ্ছা, বাহ। আর আপনার গ্রামে শিল্প সংস্কৃতি চর্চা এগুলো কীরকম?
4: মোটামুটি আমাদের গ্রামে শিল্প চর্চা ভালোই হয়।
0: আচ্ছা, এর উন্নতির ব্যাপারে আরও কিছু পরিকল্পনা কি আছে আপনাদের?
4: হ্যাঁ, পরিকল্পনা তো আছে। আমরা চাচ্ছি আমাদের গ্রামে অনেক রকম সরকারিভাবে এই ধরনের গান বাজনা শেখার জন্য, যেন সরকার আমাদেরকে শেখার জন্য কোনো কিছু অনুদান করেন, তাহলে আমাদের গান বাজনা গাওয়ার খুব ভালো হবে।
0: বা আর সকলে মিলে, মানে জাতি ধর্ম নির্বিশেষে, মানে মুসলিম ভাই বা হিন্দু ভাই, সবাই মিলেমিশে যখন অনুষ্ঠান এখানে কি হয়?
4: হ্যাঁ, এখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এখানে যত কিছু অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যোগদান করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই, সব জাতিরাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি।
0: আর লোকগীতি তো বিশেষ করে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একটা মাটির গান, তাই তো? উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণীর গান, তো এবারে আমরা একটু শুনিনি ভাওয়াইয়া গান।

সীমান্ত কথা আজ এখানেই শেষ করব। আজ আমরা শুনলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষের জীবনযাত্রার চালচিত্র। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
0: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
0: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
0: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: हाय मेरे हाथ, ये बाल्टी कंघा छूते ही मेरे हाथ तो वायरस बन गए, मेरा गला पकड़ लिया। तभी वो आया, बोला सेल्समैन शौचा सिंह, बस 20 सेकंड की धुलाई और खेल खत्म। पूछा तुम कौन, बोला मैं तेरा साबुन, और सपना टूट गया। सपना फिल्मी है पर साबुन ही है, ऐसे वैसे कैसे भी वायरस, और देखी अनदेखी गंदगी से निपटने का सबसे वफादार यार। ध्यान रहे 20 सेकंड तक साबुन से हाथ धोना, खासकर चार मौकों पर, यानी जब शौच को जाओ, जब बाहर से आओ, बच्चों का मल साफ करने के बाद, खाना खाने, पकाने और परोसने से पहले। तो चलो साबुन पर हाथ रखकर खाओ कसम, हाथों को वायरस नहीं बनने देंगे हम।
5: स्वच्छ भारत अभियान, पेयजल एवं स्वच्छता विभाग द्वारा जनहित में जारी।
0: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টাপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লাহ রাখা কালামান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আসলে ভালো থাকারই কথা, কেননা আপনারা সকাল থেকে জুড়ে থাকেন আমাদের আকাশবাণী শিলিগুড়ির সাথে। আর ঠিক এই সময়টা আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে যাই, তবে একজন বন্ধু না, একসাথে দুজন বন্ধু মিলে। আজকে আপনাদের সাথে রয়েছি আমি মিষ্টু, আর আমার সাথে রয়েছে
1: আমি রয়েছি তনুকা,
0: যাকে এতক্ষণ সকাল থেকে আপনারা শুনছিলেন সেই তনুকা। আর আমি আপনাদেরকে নিয়ে থাকব বেশ কিছুটা পথ গানে গানে, এবং আপনাদের কথা শুনব, আমরাও কিছু কথা বলবো। তবে আজকে যেই বিষয় নিয়ে তনুকা আমরা কথা বলবো, ঝড়। এই যে গতকাল দেখলাম আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভয়ানক একটা ঝড় হয়ে গেল, সেই ঝড় নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
2: কেমন আছিস পরিতোষ দা?
0: হ্যাঁ পরিতোষ বাবু,
2: হ্যাঁ
0: কেমন আছেন?
2: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি, এই যে আপনাদের সাথে কথা বলছি আরো ভালো লাগছে। গতকাল কিন্তু বেশ ভালো রকম ঝড় হয়েছে।
2: আমি এনা আনা ঝড়।
0: ও, আপনাদের ওখানে ঝড় হয়নি তাই তো? আচ্ছা, খুব ভালো, কারণ আপনি তো কৃষি জমির সাথে যুক্ত আছেন, ঝড় বৃষ্টি বেশি হলে তো সেখানে ক্ষতির সম্ভাবনা থাকে। বেশ বেশ, ঠিক আছে, আপনাদের ওখানে ঝড় হয়নি শুনে ভালোই লাগলো। বেশ, আমরা তাহলে আপনাকে নিয়ে সাথে থাকছি, গান শোনাবো, আপনি তো গান শুনতে ভীষণ রকম ভালোবাসেন। ঠিক আছে, সাথে থাকুন। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন তনুকা।
1: হ্যাঁ, আসলে ঝড়ের প্রকোপটা আমরা যতটা বুঝেছি আশেপাশে হয়তো অতটা না হলেও
0: সব জায়গায়
1: বলতে পারছেন না আর কি শ্রোতা বন্ধুরা। যাই হোক, আচ্ছা আরো একজন বোধহয় শ্রোতা বন্ধুর ফোন আছে।
0: হ্যাঁ, একদম কথা বলেনি। হ্যালো,
3: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার,
3: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর বাবু, ভালো আছেন তো?
3: খুব ভালো আছি দিদি ভাই, আপনাদের সাথে সঙ্গে থেকে সত্যি করে ভালো না থাকলে হবে?
0: একদম,
3: হ্যাঁ, এক আত্মা এক প্রাণ। তো দিদি ভাই একটা গান আছে, ঝড় উঠেছে বাউল বাতাস, সেই গানটি দিদি ভাই, মানে এই ঝড়ের সম্বন্ধে আপনারা আজকে টপিক দিয়েছেন। ঝড় তো বলে বলে কয়ে আসে না দিদি ভাই, এমনই একটা জিনিস, সেটা বায়ু যখন শূন্য হয়ে যায় নিচেকার, তখনই কিন্তু সেই ঝড়টা তৈরি হয় যে শূন্য স্থানটা পূরণ করার জন্য। এবং সেই সেই সময় সেই যদি কেউ যদি ওই ঝড়ের মাঝখানটায় পড়ে যায়, তাকে কিন্তু লন্ডভন্ড করে দেবে, ওই জায়গার থেকে একদম তুলে ফেলে দেবে। তো ঝড় খুব একটা মানে ভালো জিনিস নয়। হ্যাঁ, তো ঝড়ের ঝড়টা সবসময় আমরা অ্যাভয়েড করে চলি, কারণ ঝড় মানে চোখে মুখে বালি ঢুকে আপনি অন্ধকার দেখবেন, আবার তার মধ্যে বৃষ্টি হলে সেই ঝড়টা হলে আপনার এই ধুলো বালিটা উড়বে না, কিন্তু শুকনো ঝড়টা হলেই না সেই ধুলো বালিটা উড়বে, এবং তার সাথে সাথে যা থাকবে আর কি, মানে ঘরের ঘর বাড়ির যা থাকবে সব উড়িয়ে নিয়ে চলে যায়।
0: সেটা তো কষ্টকর একদমই, আপনি ঠিকই বলছেন। তবে ঝড় নিয়ে আমরা কথা বলছি ঠিকই, আপনার ছোটবেলায় ঝড় নিয়ে কোনো স্মৃতি আছে, যেমন ধরুন আম কুড়াতে যাওয়া এরকম কিছু?
3: হ্যাঁ দিদি ভাই, ওইটা তো মানে ছোটবেলাটা তো আপনি উস্কে দিলেন সত্যি করে। সেই ঝড় উঠলে মা বলবে কোথাও বেরোবি না, ঘরে থাক, নাহলে গাছ টাছ পড়ে যাবে। তো সেইটা কে মানবে? সে তো ঝড়ের আমতলায় গিয়ে দাঁড়িয়ে আছি, ঝড়ে যত না আম পড়েছে তার থেকে গাছে উঠে একজন আরো বেশি হিলিয়ে ফেলে দিয়েছে। তখন তো লোক আর বলতে পারে না যে তুই কেন আম পারলি, ঝড়ে পড়েছে কুড়িয়ে নিয়ে আসছি। সেই আনন্দটা দিদি ভাই খুব মানে মিস করি এখন। এখন আর
1: ভয়াবহতা যেমন আছে তেমন আনন্দ আছে।
3: তারপরে ঝড় হওয়ার পরই বৃষ্টি হয়ে যায়, ভিজে এলে মায়ের কাছে মার

0: নিচে থেকে মা হয়তো চিৎকার করে বকা দিচ্ছেন, জানলা বন্ধ কর।
1: হ্যাঁ, আরেকটা বিষয়, যেটা ঝড় উঠলেই যেটা হয়, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যে জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে
0: হ্যাঁ
1: সেইগুলো কত তাড়াতাড়ি আমরা ঘরে আনবো।
0: সত্যি,
1: সব কিছু নিয়ে এসে দরজা জানলা বন্ধ করে একটু ভয়ই পেতাম এত। হ্যাঁ, মানে
0: ভয়ও থাকতো,
1: ঝড়, হ্যাঁ, ঝড়ের
0: দেখবে
1: যে তাণ্ডব, হ্যাঁ,
0: হ্যাঁ
1: আবার একটু জানলা ফাঁক করে দেখাও চাই যে বাইরে রূপটা, প্রকৃতির রূপটা কেমন হয়েছে। আর
0: একদম,
1: আগেকার সময় এখনো তাই, যে ঝড় হলেই সাথে সাথে লোডশেডিং, সেটারও একটা ব্যাপার রয়েছে। তো সব মিলিয়েই যেন পুরনো কথা মনে পড়ে গেল।
0: অনেক কিছু মনে
1: হ্যাঁ
0: পড়ছে। তবে একটু গান শোনা যাক
1: হ্যাঁ
0: এবার।
1: হ্যাঁ, আজকে
0: কি গান
1: অনুষ্ঠানে,
0: শোনানো হবে বলো শ্রোতা বন্ধুদের আজকে?
1: আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম গানটি আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
0: বেশ, চলো শুনে নিই।

0: তনুকা, আমরা কিন্তু আজকে ঝড় নিয়ে কথা বলছি, তাই তো? তবে দেখো, ইতিমধ্যে কিন্তু শ্রোতা বন্ধু রয়েছেন, আগে কথা বলে নিই, তারপরে আমরা আবারও গল্পে আসব। হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, নিতাই বাবু কেমন আছেন?
1: হ্যাঁ, খুব ভালো আছি, কিন্তু প্রচন্ড গরম, বৃষ্টি তো হচ্ছে না।
0: বৃষ্টি আপনাদের ওখানে হয়নি তাই তো?
1: না, বৃষ্টি হচ্ছে না, একদম মেঘ আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি ভীষণ ভাবে হয়েছে,
2: বিশেষ করে
1: হ্যাঁ,
2: আমাদের
1: আমাদের
2: এই
1: বীরভূমে হয়েছে।
2: উত্তরবঙ্গে। হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: উত্তরবঙ্গে হয়েছে, দক্ষিণবঙ্গের হুগলি জেলায় হয়েছে,
2: হুম হুম
0: কিন্তু
1: হ্যাঁ,
0: মাঝে
1: আমাদের
0: বীরভূমে, বর্ধমানে
1: বীরভূমে, আমাদের
0: হয়নি।
1: বীরভূমে হয়েছে, বীরভূমে।

0: সাইডে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো আমাদের এবার মেঘ আসছে কিন্তু বৃষ্টির পাত্তা নেই।
1: আচ্ছা, আপনাদের বাড়িটা বোলপুরের আশেপাশেই তাই
0: না
1: তো?
0: হ্যাঁ না, আমাদের বাড়ি হচ্ছে বক্রেশ্বরের সামনে।
1: বক্রেশ্বর, আচ্ছা, বাহ,
0: হ্যাঁ
1: খুব ভালো, সতীপীঠের কাছে।
0: হ্যাঁ, সতীপীঠের কাছে।
1: হুম, বাহ,
0: হ্যাঁ, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার বক্রেশ্বর।
1: তাহলে ওখানে হয়নি ঝড় বৃষ্টি বলছেন তাই তো?
2: গরমে কষ্ট
0: না,
2: হচ্ছে তাই
0: এখানে
2: তো?
0: হয়নি, না। হ্যাঁ
1: হুম,
0: হ্যাঁ, এই
1: আচ্ছা
0: গরম
1: নিতাইবাবু,
0: তো।
1: আপনার ছোটবেলায় ঝড়ের কোনো স্মৃতি আছে? আম কুড়োতে যাওয়া বা মায়ের কাছে বকুনি খাওয়া?
0: হ্যাঁ, সে তো আছেই তো, ওটা তো আমার নেশা ছিল প্রচন্ড। দুপুরবেলায় যখন মা ঠাকুমারা ঘুমাইতো না, তখন
1: হুম,
0: আমরা চলে যেতাম আম কুড়োতে, খেজুর পাততে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তারপরে ধরুন সন্ধেবেলায় যখন ফিরে আসতাম, মানে
1: হুম,
0: সারা দুপুর আমরা ওই জ্বালাতন করতাম, আম খেতাম, খেজুর খেতাম। তারপরে যখন বৈকাল হতো, বাড়ি ফিরে আসতাম, তখন মা ঠাকুমার কাছে মার খেতাম।
2: হ্যাঁ, ঝড়ের সাথে আবার কখনো কখনো শিলাবৃষ্টিও আমরা দেখি।
1: হুম,
2: হ্যাঁ,
0: হ্যাঁ,
2: সেই শিল
0: শিলাবৃষ্টি
2: কুড়োনো,
0: হয়েছে।
2: হ্যাঁ, শিল,
0: আর শিলাবৃষ্টি গুলো আমরা কুড়িয়ে রাখতাম,
2: হ্যাঁ, শিল কুড়োনোও কিন্তু খুব আনন্দের, মজার।
0: আনন্দের ব্যাপার। হ্যাঁ,
2: হ্যাঁ, ঠিক।
0: কিন্তু প্রচন্ড ক্ষতিকর, ওগুলো আমরা খেতাম
2: হুম
0: তো,
2: হুম,
0: তার পরের দিন কিন্তু গলার ব্যথা করতো খুবই
2: তাই তো, ঠান্ডায়। যে
0: ঠান্ডাই। হ্যাঁ
1: নিতাইবাবু, আমরা চাই এই মুহূর্তে আপনাদের ওখানে গরম একটু কমুক, বৃষ্টি হোক, সেভাবে ঝড় না হোক, একটু বৃষ্টিপাতের দরকার, তাই তো?
0: হ্যাঁ, বৃষ্টিপাতের দরকার, ঝড় না হোক, ঝড় চাই না দিদি। আমাদের একটু বৃষ্টি হলে আমরা একটু স্বস্তিতে বাঁচতে পারবো এবং
2: হ্যাঁ,
0: আবহাওয়াটা একটু ভালো হয়।
2: এই দিক থেকে
0: একদম,
2: কিন্তু আমরা উত্তরবঙ্গবাসী কিন্তু বেশ সৌভাগ্যবান বলতে গেলে। আমাদের এখানে
0: হ্যাঁ
2: সেইভাবে গরম কিন্তু এখনো পড়েনি,
1: পড়েনি। হ্যাঁ
2: একটু
0: হ্যাঁ
2: বৃষ্টি, ঝড়, হাওয়া এসবে আমরা এখনো আছি, তবে অবশ্যই
0: হ্যাঁ,
2: গরম তো পড়বেই, সেই,
0: পড়বেই, গরম তো
2: হ্যাঁ,
0: পড়বেই। হ্যাঁ
2: পড়বেই,
0: সেই,
2: অপেক্ষায়
0: হ্যাঁ
2: আছি। বেশ,
0: হ্যাঁ
1: নিতাই
0: যাই হোক,
1: বাবু, সাথে থাকুন,
2: হুম,
1: আমাদের
0: হ্যাঁ
1: অনুষ্ঠান
0: ভালো
1: শুনতে
0: থাকবেন,
1: থাকুন।
0: নমস্কার। হ্যাঁ
2: নমস্কার।
1: আচ্ছা তনুকা,
2: হুম
1: দেখো,
2: হুম,
1: এই আম কুড়ানো স্মৃতি কিন্তু কম বেশি সকলেরই রয়েছে
2: হ্যাঁ, বিশেষ করে একটু গ্রামাঞ্চলের দিকে।
1: গ্রামাঞ্চলে।
2: হ্যাঁ,
1: না,
2: শহরে
1: আমিও
2: আসলে,
1: কিন্তু ছোটবেলায় ভীষণ ভাবে আম কুড়াতাম,
2: হ্যাঁ,
1: এখনো পর্যন্ত আমাদের বাড়িতে বেশ দুটি বড় বড় আম গাছ আছে, আম
2: হুম,
1: পড়লে কিন্তু ছুটে যাই এখনো
2: এখনো,
1: কুড়ানোর
2: হ্যাঁ,
1: জন্য। সেই আনন্দটা কিন্তু
2: অভ্যেসটা থেকে গেছে
1: থেকে গেছে, যেমন
2: আনন্দ।
1: ছোটবেলায় আশেপাশের বাড়িতে ছোটা ছুটি করে গিয়ে আম কুড়ানোর যেটা আনন্দ
2: হুম
1: ছিল,
2: হুম,
1: এবার নিজের বাড়িতে আম কুড়ানোর সেই আনন্দটা হয়তো কোথাও কম।
2: হ্যাঁ, তবে আমাদের পরবর্তী যাই প্রজন্ম আছে, তারা কি
1: হুম,
2: এগুলো পাচ্ছে? মনে হয় না খুব,
1: একদমই
2: না।
1: না। তাদেরকে সেই আম কুড়ানোর আনন্দ,
2: হ্যাঁ,
1: ফুল পাড়ার আনন্দ, গাছে চড়ার যে আনন্দ, তারা
2: সেটার
1: হয়তো
2: থেকে
1: সেই
2: তারা
1: আনন্দটা
2: বঞ্চিত।
1: উপভোগ করতে পারে না।
2: শহরের পরিবেশটাই তো তাই, না? একটা বাড়ির দেয়ালের সঙ্গে আরেকটা বাড়ির দেয়াল, গাছই বা
1: হ্যাঁ,
2: কোথায়, খালি জায়গাই বা কোথায়, ওদেরও দোষ দিয়ে
1: একদমই তাই।
2: লাভ নেই।
1: চার
2: যাই হোক,
1: দেয়াল এবং বোকা বাক্স, মোবাইল,
2: সেগুলো তো
1: এসবেই
2: রয়েইছে,
1: আসক্ত হয়ে পড়ছে।
2: এই আনন্দ, ছোট ছোট আনন্দগুলো থেকে ওরা বঞ্চিত হচ্ছে দিন প্রতিদিন।
1: একদম। আচ্ছা, অনেক শ্রোতা বন্ধুরা আছেন যারা গানের জন্য কিন্তু অপেক্ষা
2: হ্যাঁ হ্যাঁ,
1: করছেন।
2: চলে যাচ্ছি পরের গানে তাহলে।
1: হুম হুম,
2: এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

0: তনুকা, আমরা ঝড় নিয়ে কথা বলছি তো, এবার দেখো ঝড় কিন্তু মানুষের জীবনেও কিন্তু আসে, তাই না? কখনো দুঃখ ঝড় রূপে আমাদের জীবনকে গ্রাস করে ফেলে এক প্রকার আমরা বলতে পারি। কিন্তু ঝড় কি শুধু প্রকৃতিতে আসে তা তো না, আমাদের জীবনেও উত্থান পতনের সাথে ঝড় যুক্ত আছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা সেই জীবনের ঝড়ের কথা আমরা বলছি না, আমরা প্রকৃতির যে ঝড় তাতে অনেক দিক ভালোও আছে মন্দও আছে, আজকে আমরা মন্দর দিকটা একটু, অনেকের জীবনের স্বপ্ন বাসস্থান কেড়ে নেয়, সেগুলো তো খারাপ দিক রয়েছে, তবে ঝড়ের যে স্মৃতিকথা, ছোটোবেলার স্মৃতিকথা সেই নিয়েই কথা বলছি, আরও কিছুক্ষণ বলবো শ্রোতা বন্ধুদের সাথেও। এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে, কে দেখে নেবো। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার
2: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: আচ্ছা, কেমন আছেন আপনি?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম, গতকাল তো আপনি নিশ্চয়ই ঝড়ের সম্মুখীন হয়েছেন, বাড়িতে বসে হোক বাইরে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: গতকালের ঝড়ে তো আমার সব ফুলের টব গুলো ভেঙে গেছে, ফুল গাছের টব গুলো। আর ছোটবেলায় একটা কথা বলছি, আমরা তখন ছোট, তখন পাতির চাল ছিল,
0: আচ্ছা,
1: ঝড়ে এমন ঝড় হলো, ঝড়ে পাতির চাল উড়ে চলে গেল। তখন সেই রাত্রে পাশের বাড়িতে আমরা সবাই ঘুমোলাম।
2: বাবা, বেশ ভয়ের বিষয়।
0: হ্যাঁ, এবং কষ্টেরও। আমি যে কথাটা এই ফোনটা ধরার আগে আমি বলছিলাম, সেই রকমই জীবনের অনেক রকমের কষ্টও নিয়ে আসে আমাদের জীবনে ঝড়।
2: তারপর
1: তারপর পরের দিন আবার সেই চাল ঠিক করে টিনের চাল লাগানো হলো।
0: আচ্ছা,
2: ঘরের সমস্ত কিছুই তো বোধহয় ভিজে গেছে বৃষ্টিতে, নিশ্চয়ই, যদি বৃষ্টি হয়ে থাকে, জানি না।
1: হ্যাঁ, বৃষ্টি তো
2: হ্যাঁ
1: হচ্ছেই।
2: হ্যাঁ হ্যাঁ, সেই সেই এই সেই ভয়টা কি আপনার মনে এখনো রয়ে গেছে? মানে এখন যখন
1: না,
2: আবার ঝড়
1: এখন
2: দেখেন,
1: আর ঝড়ে সেরকম
2: সেই
1: ভয় লাগে না,
2: ভয় লাগে না, সেই স্মৃতিটা
1: না
2: আর ফিরে আসে না, তাই তো?
1: না।
0: কিন্তু
1: হ্যাঁ
0: সেই দিনের ভয়াবহতা আপনার মধ্যে এখনো রয়ে গেছে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: স্মৃতিতে রয়ে গেছে।
1: হ্যাঁ
0: যাই হোক, ঝড় অনেক কিছু কেড়ে নেয়, আবার ঝড় বৃষ্টি, বিশেষ করে বৃষ্টি না হলে আমাদের তো এই শস্য হয় না, ফসল ফলে না, তার জন্য
1: হ্যাঁ
0: বৃষ্টিটাও
1: হ্যাঁ
0: আমাদের প্রয়োজন,
1: দরকার।
0: দরকার। সব কিছুরই একটু ভালো
2: ও যে
0: মন্দ
2: কথায়
0: দুদিকে
2: বলে না
0: আছে।
2: যে ধ্বংস হচ্ছে সৃষ্টির শুরু আর কি,
0: একদম,
2: ধ্বংস হলে তবেই তো আবার সৃষ্টি হবে। যাই হোক, ক্ষতি তো হয়ই মানুষের, এবং যারা কাঁচা বাড়িতে থাকেন, মাটির বাড়িতে থাকেন, তাদের জন্য তো খুবই কষ্টকর। কিন্তু প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে, কিছু করার নেই। যাই হোক,
0: হ্যাঁ
2: আপনি
0: হ্যাঁ
2: গতকালের ঝড়ে কোনো ক্ষতি হয়নি তো? গাছের
1: হ্যাঁ,
2: টব
1: হয়েছে,
2: ছাড়া
1: আমার গাছের সব টব গুলো
2: টবগুলো পড়ে
1: ভেঙে
2: গেছে।
1: গেছে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: ইস, গাছগুলো ঠিক আছে আবার নতুন
1: হ্যাঁ,
0: করে?
1: গাছগুলো আবার
0: হ্যাঁ,
1: উঠিয়ে দেওয়া হচ্ছে,
0: হুম হুম
1: কিন্তু টবগুলো ভেঙে গেছে।
0: ইস, এটাও শুনে খারাপই লাগলো।

0: আগে থেকে যদি একটু বোঝা যেত, তাহলে আপনি টবগুলো যদি সরিয়ে রাখতে পারতেন তাহলে হয়তো রক্ষা পাওয়া যেত। আবার নতুন গাছগুলো যেহেতু বেঁচে আছে,
1: আবার
0: সেহেতু আবার
1: নতুন,
0: নতুন
1: হ্যাঁ,
0: করে
1: নতুন
0: আপনি
1: পাত্রে আবার
0: টবে
1: রাখা যাবে।
0: লাগানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, আপনি সাথে থাকুন।
1: নমস্কার,
0: নমস্কার
1: নমস্কার,
0: নমস্কার। যেটা বলছিলাম, সত্যিই তনুকা, দেখো
1: হ্যাঁ,
0: কিছু তো ধ্বংস ডেকে নিয়ে আসে আমাদের এই ঝড়। যেমন সুভ্রাদেবী বললেন, গাছগুলো
1: নষ্ট
0: ইতিমধ্যে
1: হয়ে গেছে,
0: নষ্ট হয়ে
1: গাছগুলো
0: গেছে,
1: হয়নি, যাক
0: গাছগুলো আছে,
1: টবের উপর দিয়ে খেয়েছে।
0: আবার গাছগুলোকে রক্ষা করা যাবে।
1: হ্যাঁ,
0: আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার দিদিভাই, নমস্কার
0: নমস্কার,
2: দুজন দিদিভাইকে দুজন নমস্কার জানালাম।
1: নমস্কার, নমস্কার, আপনি
0: নমস্কার।
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলার
0: বিশ্বজিৎ বাবু।
1: আচ্ছা আচ্ছা, আমাদের নিয়মিত শ্রোতা আর কি।
0: আপনি তো আমাদের
1: হুম
0: নিয়মিত শ্রোতা,
1: হুম
0: একদমই। বিশ্বজিৎ বাবু, এই ঝড় হলে আপনার কি কোথাও ভয় লাগে বা আনন্দ হয়, কোনো রকম অনুভূতি?
2: হ্যাঁ, ঝড়েরটা আমার কিন্তু খুব ভয় লাগে। এই কারণে ভয় লাগে, কারণ উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন আমি আমি তো একটা পানের দোকান করি কাঠের গুমটির মধ্যে।
0: হুম
2: এবার সেই গুম মধ্যে আমি বসেছিলাম, হঠাৎ করে আকাল কুল করে মেয়ে গেলে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল, নিয়ে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে দিদিভাই আমি কিন্তু মনে করলাম যে এখন তো একদম রাস্তা থেকে লোক তো একদম আউট পুরোপুরি, আর আমাদের সব পাশাপাশি দোকান। এবার হঠাৎ করে আমার দোকানে একটা কাস্টমার এলো, আমার দোকানে সেই কাস্টমারটা ছিল আদিবাসীদের। সেই ছেলেটাকে ভাই তুই এসে আমার এই জানালায় বস, মানে আমার বাঁ সাইডে জানালা আছে। এবার আমি বললাম এই জানালায় বস, দুজনে তো বসিয়ে নিয়ে বলছে না প্রচুর ঝড় হচ্ছে না, বস ভাই বস, আমার খুব ভয় লাগছে। বললে বিশ্বাস করবেন না, সেই যে ঝড় আরম্ভ হলো মোটামুটি সেটা 7:30-8 পর্যন্ত হলো একই রকম সন্ধ্যা থেকে, নিয়ে সেই রকম ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই তখন থেকে সেই বন্ধুটার সঙ্গে এখনো যখন দেখা হয় না, সে বলে আচ্ছা বন্ধু সেই আমাদের দিন গিয়েছিল, কারণ এই কারণে আমি তোমাকে যে না বসতাম না, তুমি ভয়ে দোকান টোকান ছেড়ে দিয়ে পালিয়ে যেতে আর কি।
1: ঠিকই, মানে ভয়াবহতা আপনি চাক্ষুষ করেছেন আর কি। দোকানের কোনো ক্ষতি হয়নি তো?
2: না লোকালে ক্ষতি মধ্যে দেখুন অনেক গাছ নিয়ে গেছিল, আর অনেক এই ইলেকট্রিক যে পোল গুলো থাকে
1: হুম
2: সেই পোল একটা ভেঙে গেছিল, তাই
1: অন্ধকার হয়ে গেছিল, লোডশেডিং। হুম
2: এরকম ধরনের আমরা এর জন্য তো দায়ী আমরা দিদিভাই। এই যে ঝড় বা কোন সিজন অনুপাতে বৃষ্টি, বর্ষার সময় বর্ষা হওয়া, শীতের সময় শীত না পড়া, এই সমস্ত বিষয়গুলো
1: ঠিক ঠিক,
2: এর জন্য
1: হঠাৎ করে
2: দায়ী।
1: তাপমাত্রা বেড়ে গেলেও ঝড় হয় বৈশাখ মাসে,
2: হ্যাঁ
1: যেটা লক্ষ্য করা যায় এই সময়টাই। হ্যাঁ ঠিকই,
0: হুম হুম
1: মানে পরিবেশকে শীতল রাখতে
2: হ্যাঁ
1: হবে, গরম হতে দেওয়া
2: হ্যাঁ
1: যাবে না
2: হ্যাঁ আর
1: অতিরিক্ত।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন,
0: হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন।
2: কবিবাবুর সঙ্গে কথা হয়েছে তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ
0: উনি ফোন করেছিলেন, বেশ,
2: আমার অন্তর্জাল, হ্যাঁ ওনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব, এবং কাছে আমরা রেগুলারই আসি, দুজনেই আসি,
0: আচ্ছা আচ্ছা,
2: কবিবাবু আসেন। হ্যাঁ হ্যাঁ, দুজনকে
0: বেশ,
2: নমস্কার জানাই।
0: হ্যাঁ হ্যাঁ, সাথে থাকুন একদম। তনুকা, এবার একটু গান শোনা যাক। হ্যাঁ,
1: গান, এবারে শিল্পী আমাদের ভীষণ প্রিয় শিল্পী মান্না দে।

0: তনুকা, গুটি গুটি করে সময়ই কিন্তু আমাদের চোখ রাঙাচ্ছে যে গান কিন্তু আমাদের আজকে বেশি শোনা হচ্ছে না, তো আজকে আরেকটা গান কিন্তু আমরা শুনে নেব শেষ করার আগে, ঠিক আছে? এখন কি শোনাবো বলো?
1: এবারে আশা ভোসলের কণ্ঠে শুনি একটি গান।

0: তনুকা, আজকের মতো আমাদের এই কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান শেষ করতে হবে।
1: হ্যাঁ, একেবারে আমাদের হাতে আর একদম সময় নেই। তাহলে সকলে ভালো থাকবেন, আর এই সময়টা তো ঝড় বৃষ্টি হবে, একটু সাবধানে থাকবেন। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আজ এখানেই শেষ করছি কিছু কথায় কিছু গানে।
0: নমস্কার।
1: নমস্কার।
0: আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে পাঠদান করবেন শিলিগুড়ি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মঞ্জুশ্রী দাস। পাঠগ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী শিবাশিস দাস এবং কৌশিক দাস।
1: প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে যারা দর্শন বা ফিলসফি বিষয়ের আলোচনায় অংশ নিয়েছো, তোমাদের সকলকে জানাই স্বাগত এবং সেই সঙ্গে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের এই আলোচনা সভায় অংশ নিয়েছে দুজন ছাত্র ক্লাস টুয়েলভের, যাদের সাবজেক্ট ফিলসফি আছে। প্রথম জন শিবাশিস দেব,
2: নমস্কার,
1: আর রয়েছে কৌশিক দাস। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আলোচনাতে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে যে আলোচনাটা করব সেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের বিষয়বস্তু নিয়ে। আসলে তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসছে, তাই খুব সংক্ষেপে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হয় এবং সাবজেক্টের বিষয়বস্তু নিয়ে মনে কোনো সংশয় না থাকে। তো প্রথমেই আলোচনা করতে গেলে, তোমরা সেকেন্ড সেমিস্টারে দেখেছ, সেখানেও লজিক ছিল আর ফোর্থ সেমিস্টারেও লজিক রয়েছে। তো লজিক বিষয়টি বলতে গেলে শুরু থেকে সেটাকে জানা উচিত এবং পড়া উচিত, যে লজিক বিষয়টি কিভাবে তৈরি হচ্ছে, কোথার থেকে, এর গঠন কীরকম, এবং এটা পড়তে গেলে তোমাদের কী কী বিষয়কে জেনে নিয়ে পড়তে হবে। তো সেই জন্য আমি শুরু থেকেই বলছি যে একটু তোমাদের মনে করিয়ে দিই, যুক্তির যে গঠন হয় কিভাবে বা যুক্তির প্রকৃত স্বরূপটি কী, এই বিষয়টিকে একটু টাচ করে নিয়ে তারপর তোমাদের মূল বিষয় যে আছে আজকে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস এবং প্রশ্ন বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মানুষ সবসময় জ্ঞাত বা জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে ধারণা করে। যেমন একটু উদাহরণ দিলে বললে বুঝতে পারবে যে আকাশে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে গরম কমবে, যদি গরম কমে তাহলে এসির ব্যবহার কম হবে, আর যদি এসির ব্যবহার কম হয় তাহলে বিদ্যুতের ব্যবহারও কম হবে। এই বাক্যগুলোর থেকে যে সিদ্ধান্ত বা কনক্লুশনে আসা যায় সেটা হলো, এর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে যদি মেঘ করে তাহলে বিদ্যুতের সাশ্রয় হবে বা বিদ্যুৎ কম ব্যবহার হবে। এটি একটি যুক্তি। এই যুক্তি গঠন হচ্ছে কী দিয়ে? যুক্তি বাক্য দিয়ে। এই যুক্তি বাক্য হচ্ছে তোমার কতগুলো বচন সমষ্টি। আর প্রথমে এই যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আরোহ যুক্তি আর একটা হচ্ছে অবরোহ যুক্তি। তোমাদের এই সিলেবাসে, ফোর্থ সেমিস্টারের সিলেবাসে হয়তো অবরোহ যুক্তি নেই, কিন্তু অবরোহ যুক্তিকে আলোচনা এই কারণেই করছি যে যুক্তির গঠন বৈশিষ্ট্য তো সব একই রকম, সেটা মূল শুরু থেকে শুরু হয়েছে। তো যুক্তি কয় প্রকার শুভাশিস বলতে পারবে? প্রথম মেইন ভাগ
2: চার,
1: দুই প্রকার, হ্যাঁ, আরোহ যুক্তি অবরোহ যুক্তি। এই আরোহ যুক্তি তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা অবরোহ যুক্তিটা পড়েছ। সেই অবরোহ যুক্তি ছিল দুই রকমের, একটা মাধ্যম যুক্তি আর একটা অমাধ্যম যুক্তি। তো মাধ্যম যুক্তি এবং অমাধ্যম যুক্তি বলতে গেলে তার আগে জানতে হবে অবরোহ যুক্তি কাকে বলে। যে যুক্তিতে একটি বা দুটি আশ্রয় বাক্যের থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং কখনোই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। তার মানে অবরোহ যুক্তিতে দেখা যাচ্ছে যে কোনো যুক্তি একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আসছে, আবার কখনো আসছে দুটো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত। সেই জন্যই যে এই যুক্তিকে, অবরোহ যুক্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মাধ্যম যুক্তি আর একটা অমাধ্যম যুক্তি। মাধ্যম যুক্তি কেন? ওই যে দুটো যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত আসছে সেগুলো হচ্ছে মাধ্যম যুক্তি। আর

0: একটিমাত্র যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত আসছে সেটি হচ্ছে অমাধ্যম যুক্তি। তোমরা আগেই জেনেছ যে মাধ্যম যুক্তি তিন প্রকারের, নিরপেক্ষ ন্যায় অনুমান, প্রাকল্পিক ন্যায় অনুমান, বৈকল্পিক ন্যায় অনুমান। আর অমাধ্যম যুক্তি চার প্রকারের, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বচনের বিরোধিতা। তো নিরপেক্ষ ন্যায় অনুমানের বচন যুক্তির গঠন ছিল যে তিনটি বচনই তোমার নিরপেক্ষ বচন দিয়ে, আর সেই প্রাকল্পিক ন্যায় অনুমানও ছিল প্রথমটি প্রাকল্পিক বচন, বাকি দুটো সাধারণ বচন, আর বৈকল্পিক ন্যায় অনুমান ছিল প্রথমটি বৈকল্পিক বচন, বাকি দুটো সাধারণ বচন। তো এই যে যুক্তির ভাগ, তোমাদের ফোর্থ সেমিস্টারে এই মাধ্যম যুক্তিগুলো থাকবে না, থাকবে হচ্ছে সত্যাপেক্ষ সিম্বলিক লজিক। আসলে এই যে যুক্তিগুলো তোমরা সেকেন্ড সেমিস্টারে করেছো সেগুলো পরবর্তীকালে তো আরও অনেক বড় বড় আকার ধারণ করবে, তখন বারবার করে বাক্য লেখা সম্ভব হবে না। তখন সেই বচন যুক্তিগুলোকে যে সিম্বলের মাধ্যমে কীভাবে তোমরা প্রয়োগ করবে, সিম্বলের মাধ্যমে কীভাবে সেই যুক্তিগুলোকে সলিউশন করবে, সেই বিষয় নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টারের বিষয়বস্তু। তো ফোর্থ সেমিস্টারে যাওয়ার আগে আমি আরেকটু বলে নিচ্ছি যে বচনের যে ভাগগুলো আর কি, নিরপেক্ষ বচন হচ্ছে আমাদের চার প্রকার। তোমরা সিম্বল সম্পর্কে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে কিছুটা জেনে আসছো, কারণ আমি খুব সহজেই বলছি, তোমরা বচন চার প্রকার পড়েছিলে কি? নিরপেক্ষ বচন কয় প্রকার?
1: চার প্রকার।
0: কি কি? সার্বিক সদর্থক, সার্বিক মনে পড়ছে? সার্বিক সদর্থক, সার্বিক নৈনর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নৈনর্থক, মনে পড়েছে? হ্যাঁ। আচ্ছা কৌশিক, তুমি বলতে পারবে যে সার্বিক সদর্থককে আমরা আরেকটা কি নামে জানি? এ বচন।
2: এ বচন,
0: হ্যাঁ। বিশেষ সার্বিক নৈনর্থককে
2: ই বচন।
0: ই বচন, গুড, ভেরি গুড। বিশেষ সদর্থক আই বচন।
2: আই বচন।
0: বিশেষ নৈনর্থক
2: ও
0: বচন। হ্যাঁ, এই তো। তো আমরা কেন সেটাকে করলাম, সার্বিক সদর্থক বচনকে আমরা এ কেন বলছি, বিশেষ সদর্থককে আই কেন বলছি? কারণ আমরা যখন বারবার করে লজিকগুলো করছি তখন বারবার করে সার্বিক সদর্থক, বারবার করে সার্বিক নৈনর্থক, বিশেষ সদর্থক লেখাটা একটা অনেক বড় এবং সময় সাপেক্ষ না, সেই জন্য সেটার পরিবর্তে আমরা বসালাম কি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। অর্থাৎ এ, ই, আই, ও এগুলো একটা বচনকে রিপ্রেজেন্ট করছে। এ বললে আমরা বুঝে যাব যে সার্বিক সদর্থক বচনের রূপটা কিরকম কিরকম ছিল। একটা উদাহরণ দিচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, এটা আমাদের চিরন্তন সত্য যে এ বচন। তেমনি আই বচন, কোনো কোনো মানুষ হয় সৎ। ই বচন, কোনো মানুষ নয় অমর। তো এই এই কিন্তু, তাহলে তোমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস ইলেভেনের তখন থেকে কিন্তু একটু একটু করে সিম্বলকে চিনতে জানতে, কিন্তু সেটা পুরোপুরি সিম্বলিক লজিকে তখনও ঢোকা হয়নি। যেমন যদি বলি সকল এস হয় পি, এটা কিন্তু কোন বচন? এ বচন। কোনো এস নয় পি, ই বচন। তার মানে কি, তোমরা বচনের যে উদ্দেশ্য বিধেয় থাকছে তার মধ্যে তোমরা সেখানে সিম্বল বসিয়ে কাজ করছো, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের শুরুর যে লজিকের মূল বিষয়, যে লজিকটা কী দিয়ে গঠিত হচ্ছে এবং তার সিম্বল কোথার থেকে অরিজিন হলো, ঠিক আছে? এখন আমরা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে মূল বিষয় নিয়ে একটুখানি আলোচনা করব। তোমাদের কততে পরীক্ষা হচ্ছে জানো ফোর্থ সেমিস্টার?
1: চল্লিশে।
0: তো পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন লজিক থেকে তোমাদের সিলেবাসে যা আছে সেটা আমি একটু তোমাদের মনে করিয়ে দিই। সেখানে ইউনিট ওয়ানে আছে হচ্ছে সিম্বলিক লজিক। এই সিম্বলিক লজিকে বা বাংলায় যেটাকে সাংকেতিক যুক্তিবিজ্ঞান বলা হচ্ছে, এর প্রথম অধ্যায়ে থাকবে সত্যাপেক্ষ বা ট্রুথ ফাংশন। সেকেন্ড চ্যাপ্টারে আছে ভেন ডায়াগ্রাম বা বুলীয় চিত্র বা ভাষ্য, যেটাই বলো। আর থার্ডে আছে হচ্ছে আরোহ যুক্তিবিজ্ঞান, আরোহ অনুমানের স্বরূপ, কার্যকারণ, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। তো এবার মনে পড়লো কেন আমি শুরু থেকে যুক্তি কয় প্রকার দিয়ে শুরু করলাম? সেই যে মেইন যে যুক্তি দুটো ভাগ, একটা আরোহ যুক্তি আর একটা অবরোহ যুক্তি। তোমরা অবরোহ যুক্তি সেকেন্ড সেমিস্টারে করেছো, এখন আমাদের আরোহ যুক্তি কিন্তু একটা ভাইটাল পার্ট আছে

0: এই ফোর্থ সেমিস্টারে? আচ্ছা, আর ইউনিট টুতে থাকবে সমকালীন ভারতীয় চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ আর মহাত্মা গান্ধীর অহিংসা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসে যে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা তোমরা কি জানো, নাকি একটু বলে দেবো আমি?
1: বললে একটু
0: ভালো হয়। হ্যাঁ, তোমাদের দু ধরনের শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন থাকবে, পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির মান থাকবে দু নম্বর করে। তবে আটটি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো পাঁচটি প্রশ্ন পছন্দ করতে পারবে, প্রত্যেকটির মান থাকবে দু নম্বর। দু নম্বর প্রশ্নে থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, দেওয়া থাকবে চারটি প্রশ্ন, তার মান থাকবে এক একটি প্রশ্নে তিন নম্বর করে। আর তিন নম্বর প্রশ্নে থাকবে, এটা আমি কিন্তু ইউনিট ওয়ানের কথা বলছি, হ্যাঁ, আর তিন নম্বর প্রশ্নে থাকবে আরোহ যুক্তিবিজ্ঞান থেকে একটি প্রশ্ন এবং সেটা একটু ব্রড, ছ নম্বরের। একটা বিষয় মনে রাখবে, এই যে ইউনিট ওয়ানের যে তোমাদের লজিকটা আছে, এই লজিক যদি 22 নম্বর থাকবে মোট, এই লজিক যদি তোমরা সম্পূর্ণ কারেক্ট করতে পারো, তাহলে কিন্তু এই 22 নম্বরের থেকে 22-এ 22-ই পাবে, এক নম্বরও কমবে না। সেই জন্য লজিকটাকে খুব মনোযোগ দিয়ে খুব কেয়ারফুলি করো, যাতে এখান থেকে ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারো। ইউনিট টুতে থাকবে হচ্ছে সমকালীন ভারতীয় চিন্তার থেকে, এখানেও দুটি প্রশ্নের উত্তর করতে হবে, ব্রড কোশ্চেন, কিন্তু 6 নম্বর 6 নম্বর 12 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে, এখানেও অল্টারনেটিভ থাকবে, প্রশ্ন তোমরা পছন্দ করে লিখতে পারবে। তাহলে এই হলো মোট, ওখানে এই ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলিয়ে তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। তাহলে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা বুঝে গেছো? হ্যাঁ, বুঝেছো কৌশিক? হ্যাঁ, সেই বুঝে তোমরা কিন্তু আগামী প্রিপারেশনটা নেবে। তাহলে শুরু করছি ইউনিট ওয়ানের সিম্বলিক লজিক দিয়ে। হ্যাঁ, সত্যাপেক্ষ আছে তোমাদের প্রথম অধ্যায়ের। এই সত্যাপেক্ষ বলতে বচন এবং যুক্তি, এই বিষয়টি আলোচনা করব আমি, কেন এটাই তোমাদের প্রথম অধ্যায়ে আছে। কিন্তু এই আলোচনা করার আগে কয়েকটি বিষয় তোমাদেরকে জেনে নিয়ে করতে হবে। যেমন কোনো কিছু রান্না করতে গেলে তোমার প্রথমেই আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগে, তাই না? তুমি কিছু একটা ভালো, মনে করো পোলাও রান্না করবে, তাহলে তার আগে তোমাকে প্রিপারেশান নিতে হবে, চালটাকে অ্যারেঞ্জ করা, তার সঙ্গে কী কী ইনগ্রেডিয়েন্টস দেবে সেগুলোকে রেডি করা, তারপরে তো রান্না হবে না। তেমনি তুমি যখন সত্যাপেক্ষ বচন সিম্বলিক লজিক করবে, সেটা করার আগেও তোমাকে বেশ অনেকগুলো জিনিস তোমাকে জেনে নিয়ে তারপর তোমাকে লজিকে, মেইন লজিকে ঢুকতে হবে। এই বিষয়গুলোকে না জানলে কিন্তু তোমাদের লজিক করতে গিয়ে বারবার কনফিউশান আসবে এবং কনফিউশান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু উত্তর করতে ভুল হতে পারে। প্রথমেই বলছি যে বচন কয় প্রকার, বলতে পারবে শিবাশিষ? বচন
2: দুই প্রকার,
0: সরল বচন,
2: যৌগিক
0: বচন। হ্যাঁ, সরল বচন আর যৌগিক বচন। এই সরল বচনই কিন্তু তোমরা এর আগে যে অবরোহ যুক্তিতে যে বচনগুলোকে ব্যবহার করেছ সেগুলো কিন্তু সব সরল বচন ছিল, অর্থাৎ সরল বচনগুলি এক একটি ঘোষক বাক্য, এর মধ্যে কোনো অঙ্গবাক্য বা কোনো শর্ত থাকে না। হ্যাঁ, এই যে নিরপেক্ষ বচন, এগুলো সব সরল বচন ছিল। যেমন রাম ভালো ছেলে, বা কৌশিক শিবাশিষ খুব ভালো তবলা বাজায়, তো এই যে বিষয়গুলো এগুলো একটা ঘোষণা, এর মধ্যে কোনো শর্ত নেই, কোনো অঙ্গবাক্য নেই বা নেই। এই বচনগুলোকে দিয়ে আমাদের যে নিরপেক্ষ বচন বা অবরোহ যুক্তিতে আমরা যে ব্যবহার করেছি এই বচনগুলো। আর যৌগিক বচন হচ্ছে যে বচনের অঙ্গবাক্য থাকে, যে বচনের অঙ্গবাক্য থাকে, অর্থাৎ দুটো বিষয় নিয়ে যে বাক্যগুলো গঠিত হচ্ছে, বচনগুলো গঠিত হচ্ছে। যেমন রাম ভালো ছেলে এবং সে দায়িত্ববান ছেলে, শিবাশিষ পড়তে যাবে অথবা কৌশিক পড়তে যাবে, তার মানে কি, দুজন, দুটো ব্যক্তি, দুটো সাবজেক্ট ম্যাটার একসঙ্গে মিলে এই ঘোষণাটা হচ্ছে। এগুলাই হচ্ছে তোমার যৌগিক বছর।

আমাদের এই সত্যাপেক্ষ বচন সম্পূর্ণটা এই যৌগিক বচনের উপর করতে হবে। তাহলে যে বিষয়টা আসছে, প্রথমেই আমাকে জানতে হবে যে যৌগিক বচনটা কি। জেনে নিলাম আমরা যৌগিক বচন, যৌগিক বচন হচ্ছে যে বচনের অঙ্গবাক্য থাকে, তাই না? সত্যাপেক্ষ বচন, ট্রুথ ফাংশনাল প্রপোজিশন, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে তোমাদের যে সত্যাপেক্ষ বচন কাকে বলে, উদাহরণ দাও। কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য যখন তার অংশ বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। বোঝা গেল কৌশিক? কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য, যে কোনো বচনেতেও তার হয় সত্য হবে নয় মিথ্যে হবে। যেমন আমি যদি বলি আজকে খুব মেঘ করেছে বৃষ্টি আসবে, তাহলে কি বচনটা কি সত্যি হলো? একদম না, আজকে একদম ঝকঝকে ওয়েদার, বচনটি মিথ্যে। তো কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য যখন তার অংশ বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, তোমাদের ওই দু নম্বরের প্রশ্নের মধ্যে আসতেও পারে, দিয়ে দিল কাকে বলে সঙ্গে একটি উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ যতগুলো যৌগিক বচন সব যৌগিক বচনই কিন্তু সত্যাপেক্ষ বচন, কারণ ওখানে দুটো অঙ্গবাক্য রয়েছে। হ্যাঁ, দুটো অঙ্গবাক্য যদি সত্যি হয় তাহলে বচনটা সত্য হবে, দুটো অঙ্গবাক্যের একটি যদি মিথ্যা হয় তাহলে বচনটি মিথ্যে হয়ে যাচ্ছে। সেই জন্যই যৌগিক বচন দিয়েই হচ্ছে তোমাদের সত্যাপেক্ষ বচনটা। আচ্ছা, এবার হচ্ছে তোমরা যে সিম্বলিক লজিক করছো সিলেবাসে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিক কী? সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞানকেই বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞানকেই বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিক। আমি শুরুতে কেন তোমার ওই নিরপেক্ষ বচনের এ ই আই ওর কথা বললাম, সেখানে তোমরা কিন্তু সিম্বল ইউজ করেছ, এখানেও সেই সিম্বলটাকে আরও ব্যাপক পরিমাণে তোমাদেরকে প্রয়োগ করতে হবে, আরও অনেক বিভিন্ন ধরনের সিম্বল আছে। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কি করতে হবে, যে সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞান যেটা সেটাই হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। এখন প্রশ্ন হলো সংকেতটা কী বা হোয়াট ইজ সিম্বল। সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন, প্রতিনিধিত্বমূলক চিহ্ন ব্যবহৃত হয় কার জায়গায়, কোনো বাক্য বা কোনো বচন বা তার কোনো অংশকে নির্দেশ করে। অর্থাৎ মনে করো রাম একটা নাম, সেখানে আমি বারবার এবং রামকে দিয়ে মনে করো দশটা সেন্টেন্স লিখতে হবে, সেখানে আমি বারবার রাম রাম রাম রাম লিখে আমি রামের পরিবর্তে একটা সিম্বল দিয়ে নিলাম আর, এই আরটাই হলো রামের রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, এটাই সিম্বল। ধ্রুবক, যোজকের পরিবর্তে যে সমস্ত প্রতীক চিহ্ন ব্যবহার হয় তাদের বলা হয় ধ্রুবক। সুতরাং ধ্রুবক হলো একটি স্থায়ী সংকেত যার একটি নির্দিষ্ট অর্থ আছে এবং যা স্থান কাল ও পাত্রের ভেদে পরিবর্তন হয় না। এই এই যে সত্যাপেক্ষ বচন, সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সংকেত, ধ্রুবক, এগুলো কিন্তু প্রত্যেকটা জেনে রাখতে হবে। চলক, চলক হলো একটি অস্থায়ী সংকেত যার অর্থ স্থান কাল ও ব্যক্তিভেদে পরিবর্তিত হবে। তাহলে আমরা সংকেত কয় প্রকারের পেলাম বলতো? দু প্রকারের, একটা স্থায়ী সংকেত আর একটা হচ্ছে অস্থায়ী সংকেত। সেই স্থায়ী সংকেতকেই বলা হচ্ছে ধ্রুবক আর অস্থায়ী সংকেতকে বলা হচ্ছে চলক। বুঝতে পারলে? এই অস্থায়ী চলক কিন্তু বল স্থানকাল পাত্রে ভেদ পরিবর্তন হবে। এবার রামের জায়গায় মনে করো যদি শ্যাম চলে আসে তাহলে সেটা আর দিয়ে সিম্বল হবে না, এস দিয়ে হবে। এই তো বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার আমাদের এই যৌগিক বচন কয় প্রকার আছে, কত প্রকারের যৌগিক বচন আছে এবং সেই যৌগিক বচনের সিম্বলগুলো কী কী। যৌগিক বচন আছে যে নিষেধ

বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযোগিক বচন, সমসমান বচন। কয় প্রকার বচন হলো? পাঁচ প্রকার। নিষেধক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযোগিক বচন। আচ্ছা, এইবার নিষেধক বচন। নৈনর্থক শব্দযুক্ত বচনকে নিষেধক বচন বলা হয়। যেমন আজকে বৃষ্টি নেই, আজকে বৃষ্টি পড়ছে না, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। দেখবে আমরা যে কথা বলি, যাবতীয় কথা আমরা দুটোভাবেই বলি, হয় একটা অ্যাসার্টিভ অথবা নেগেটিভ, হয় হ্যাঁ বাচকে নয় না বাচকে। যে ম্যাডাম আজকে আমি পড়তে আসব, এটা কি বচন হলো? হ্যাঁ বাচক। ম্যাডাম আমি আজকে পড়তে আসব না, না বাচক। তুমি যা, মা আজকে আমি খাবো, কি? হ্যাঁ বাচক। মা আজকে আমি খাবো না, না বাচক। যাবো তো, তোমরা হিসেব করে দেখো, আমরা সারাদিনে বা যখনই যত কথাই বলি না কেন দুটো ভাবে বলি, হয় অ্যাসার্টিভ নয় নেগেটিভ। হ্যাঁ, এই নেগেটিভ বচন যখন হবে সেটাকে, তার একটা সিম্বল আছে, সেই সিম্বলটাকে বলা হচ্ছে কার্ল। হ্যাঁ, সেই সিম্বলের নাম হচ্ছে কার্ল। তো সেখানে ওই কার্ল দিয়ে বসিয়ে দিলে আমরা বুঝে নিতে পারবো যে এটা নেগেটিভ বচন। আচ্ছা, প্রাকল্পিক বচন। যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, যদি তুমি পড়াশোনা করো তবেই তুমি পাস করবে বা ভালো রেজাল্ট করবে, প্রাকল্পিক বচন। এইবার এই প্রাকল্পিক বচনটাকে আমি বারবার, এখানে তো তোমাদের খুব ছোট ছোট লজিক হবে, তো দুটো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত, তিনটে থেকে সিদ্ধান্ত, কিন্তু অ্যাকচুয়ালি লজিক তো যখন আরও উঁচু ক্লাসে আরও ভ্যারাইটি থাকবে, ডেপথে যাবে, তখন অনেক বড়ো, মানে চার পাতা পাঁচ পাতা করে এক একটা লজিক হয়, তখন এই বড় বড় সেন্টেন্সগুলো বারবার লিখতে গেলে কতটা সময় নষ্ট। তার জন্য এই সিম্বল, এই যে প্রাকল্পিক বচন যদি তবে, এর একটা চিহ্ন আছে, সেটাকে বলা হচ্ছে হর্স শো, মানে ঘোড়ার নালের মতন। ঘোড়ার নাল দেখেছো, এরকম আমাদের ইউ যে আছে, সেই ইউটাকে যদি আমি সাইড করে দিই এরকম, হ্যাঁ সেটাকে, তার নাম হচ্ছে ইমপ্লাইজ বা হর্স শো। তাহলে বুঝে গেলে, তাহলে প্রাকল্পিক বচনের যদি তবে জায়গায় আমরা কী সিম্বল বসাবো? ইমপ্লাইজ, ইমপ্লাইজ। এবারে আসি হচ্ছে বৈকল্পিক বচন, সেটা হচ্ছে অথবা দিয়ে যেগুলো থাকবে আর কি। রাম অথবা শ্যাম গান গাইবে, রাম অথবা শ্যাম এখন ব্যাট করবে, ক্রিকেটের মতো, হয় ও নয় ও, এই যে জায়গাটা অপশান, হয় ও নয় ও, এরকম জায়গায় আমরা অথবা ব্যবহার করি না, রাম আসবে অথবা শ্যাম যাবে, আজকে হয় আমি এটা দিয়ে খাবো নয় ওটা দিয়ে খাবো, অথবা, এগুলো হচ্ছে তোমার বৈকল্পিক। এর সিম্বল হচ্ছে আমাদের যে ভি আছে ইংরাজিতে, সেই ভি এর মতন, ওটা বসলে আমরা বুঝে যাব এটা বৈকল্পিক বচন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ভেল। সংযোগিক বচন হচ্ছে সংযোগ করা, বুঝতেই পারছো, রাম এবং শ্যাম, যদু এবং মধু, এই যে এবং দিয়ে, কিন্তু, আমি আর ও যাব, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার সংযোগিক বচন। এর সিম্বল হচ্ছে ডট, জাস্ট আমরা ডট পড়েছি না, সেই ডট। দ্বিপ্রাকল্পিক বচন, যে কোনো একটি সমার্থক শব্দ, সম, সমসমান, এগুলো হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন, যার সিম্বল ট্রিপল বার। ইকুইভ্যালেন্ট, তার নিচে আরেকটা যদি দাগ দিয়ে দাও সেটা হয়ে যাচ্ছে সমসমান বচনের চিহ্ন। তাহলে তোমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে, ধ্রুবক, চলক, গ্রাহক, তারপরে এই পাঁচটা যৌগিক বচন এবং তাদের প্রত্যেকটির আলাদা আলাদা সিম্বল, এই সিম্বলগুলোকে মনে রাখতেই হবে। এবার আসি যৌগিক বচনের অঙ্গবাক্য, বললাম না, যদি বৃষ্টি পড়ে যদি আকাশে মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তাহলে কি দেখো, যদি তবের আগে একটা অংশ, যদি মেঘ করে তবের পরে একটা অংশ, তাহলে বৃষ্টি হবে। তা যেটা আগে রয়েছে সেটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে পূর্বগ, এটা প্রাকল্পিক বচনের ক্ষেত্রে। পূর্বগ, যেটা আগে থাকে সেটাকে পূর্বগ বলছি, আর যেটা পরে থাকছে সেটাকে অনুগ বলছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অঙ্গবাক্যের প্রথমটিকে বলা হচ্ছে পূর্বগ, পরেরটিকে বলা হচ্ছে অনুগ। বৈকল্পিক বচনের প্রথম অংশটিকে বলা হচ্ছে প্রথম বিকল্প, পরেরটিকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্প, ঠিক আছে। আচ্ছা, এবার সত্যমূল্য, সত্যমূল্য বলতে

0: ইচ্ছা একটি বচনের সত্য হওয়া অবস্থা বা তার যোগ্যতা অথবা তার মিথ্যা হওয়ার অবস্থাকে বলা হচ্ছে সত্য মূল্য। তো তোমাদের এখান থেকে বুঝতে পারলে যে কি কি আমরা পড়লাম, তাহলে সিম্বল কি, তারপরে সংকেত, কয় ধরনের সংকেত আমরা পড়লাম? দু ধরনের, একটা ধ্রুবক না স্থায়ী সংকেত, আর একটা অস্থায়ী সংকেত। স্থায়ী সংকেতের আলাদা নাম কি? স্থায়ী সংকেতকে আমরা কি বলছি? ধ্রুবক। আর অস্থায়ী সংকেতকে চলক। হ্যাঁ, আচ্ছা, তাই ধ্রুবক আমরা কি কি পেলাম শিবাশিস বলতে পারবে? এই মাত্র কিন্তু আলোচনা করলাম সংকেতগুলো, পার্মানেন্ট সংকেতগুলো, যেগুলো স্থায়ী সংকেত, কার্ল, ভেল, ইমপ্লাইজ, ডট। হ্যাঁ, এই তো। আর অস্থায়ী সংকেত হচ্ছে ওই যে আমি বললাম না, নামের পরিবর্তে রাম, রামের পরিবর্তে আর নিলাম, শ্যামের পরিবর্তে এস নিলাম, এগুলো যখনই যেটার পরিবর্তে যেটা বসছে এটা অস্থায়ী। ঠিক আছে, তাহলে আমরা মেইন যে কাজ করব সাংকেতিক চিহ্ন নিয়ে, প্রাকল্পিক বচন, বৈকল্পিক, সংযোগিক, দ্বিপ্রাকল্পিক। হ্যাঁ, প্রাকল্পিক বচনের হচ্ছে হর্স শো, বৈকল্পিক বচনের ভেল, সংযোগিক বচনের ডট, আর দ্বিপ্রাকল্পিক বচনের ট্রিপল বার। তাহলে ধ্রুবক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধ্রুবকটা আমি বলছি আরেকবার, একটু বলে দিচ্ছি ধ্রুবকটা। ধ্রুবক হলো সেই সংকেত যার অর্থ স্থান, কাল ও পাত্র ভেদে কখনোই পরিবর্তন হতে পারে না। অর্থাৎ ধ্রুবকের একটি স্থায়ী অর্থ আছে। যেমন আমরা নাবোধক শব্দের জন্য কার্ল ইউজ করছি, ধ্রুবকটিকে ব্যবহার করে থাকি, এই সংকেতটি সবসময় নাবোধক শব্দের জন্যই ব্যবহৃত হয়, এর কোনো ব্যতিক্রম থাকবে না। তেমনি এই যে কার্ল যেটা, সেটা আমরা সবসময় যদি তবের জন্যই ব্যবহার করব। ভেল যেটা, সেটাকে আমরা সবসময় অথবার জন্যই ব্যবহার করব, অন্যথায় না। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, তাহলে শিবাশিস আর কৌশিক, আমি কিছু প্রশ্ন করব?
1: হ্যাঁ,
0: আচ্ছা, তুমি যদি মনে করে বলতে পারো খুবই ভালো কথা, কিন্তু জানা উচিত, তা তো আমি আবার আলোচনা করে দেব। ঠিক আছে, বচন কয় প্রকার পড়লাম আমরা?
1: দুই
0: প্রকার। গুড। সরল বচন, যৌগিক বচন। আচ্ছা, আমাদের এই ট্রুথ ফাংশন কোন বচন দিয়ে হবে? যৌগিক বচন। হ্যাঁ, আচ্ছা, যৌগিক বচনটা কি, কাকে বলে যৌগিক বচন? যে বচনগুলো অঙ্গবাক্য দিয়ে শুরু হয়, তৈরি হচ্ছে অঙ্গবাক্য দিয়ে। যেমন উদাহরণ, আকাশে মেঘ করলে বৃষ্টি হবে, রাম অথবা শ্যাম খেলবে,
2: বৃষ্টি হলে মাটি,
0: হ্যাঁ, বৃষ্টি হলে মাটি ভিজবে,
1: যদি রাম পড়তে যায় তাহলে শ্যাম
0: পড়তে যাবে। হ্যাঁ, এই তো, এগুলো সব অঙ্গবাক্য, সঙ্গে এগুলো প্রাকল্পিক বচন, যৌগিক বচন। যৌগিক বচনের ভ্যারাইটি আছে কি কি? প্রাকল্পিক,
1: বৈকল্পিক,
0: সংযোজিক,
1: দ্বিপ্রাকল্পিক।
0: হ্যাঁ, তাহলে এদের অরিজিন কি? যৌগিক বচন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার প্রাকল্পিক বচনের সংকেত কি হবে? ইমপ্লাইজ, ভেরি গুড কৌশিক, এই তো। আর বৈকল্পিক বচনের ভেল। হ্যাঁ, সংযোগিক বচনের ডট, আর সমসাময়িক বচনের
2: ট্রিপল বার,
0: এই তো। খুব সুন্দর বুঝেছ। আচ্ছা, তাহলে আজকে তোমাদের যে আলোচনা করলাম, এর থেকে তোমাদের কোনো উপকার হলো?
2: হ্যাঁ ম্যাম।
0: হ্যাঁ, তোমরা পরীক্ষার আগে খুব ভালো করে এই সংকেতগুলোকে মাথায় রেখে তারপরে ট্রুথ টেবিলগুলো করবে, দেখবে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং একদম পুরো মার্কসই ক্যারি করতে পারবে। তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো থেকো।
1: ধন্যবাদ ম্যাম।
3: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে পাঠদান করলেন শিলিগুড়ি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মঞ্জুশ্রী দাস। পাঠগ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী শিবাশিস দাস এবং কৌশিক দাস। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

আকাশবাণী শিলিগুড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কথাই সুরে অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। আসলে এই সময়টার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, অনেক গান শুনতে পাব সেই আশায়। গান মানে শুধু তো সুর নয়, গান মানে স্মৃতি, অনুভূতি, কখনো বা না বলা কিছু কথা। আজকের এই সময়টুকু জুড়ে আমরা থাকব গানের সাথে, এবং সাথে টুকরো টুকরো বেশ কিছু কথা তো হবে নিশ্চয়ই। দিনভর কাজের ব্যস্ততা, ক্লান্তি, চিন্তা সব কিছুর মাঝেও একটা গান হঠাৎ করে যেন আমাদের মনটা ভালো করে দিতে পারে। তাই আজকের অনুষ্ঠানে শুরুতেই শুনব এমন একটি গান যা মনকে করবে শান্ত। কী গান শোনাব তাই ভাবছেন তো? শোনাব মোহন বাগানের মেয়ে ছায়াছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার ঠিক সন্ধে 6:30 শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী

এই দিনটি আমরা একসাথে উদযাপন করি। আর এর সাথেই আমরা চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের শোনাবো অনুসন্ধান ছায়াছবি থেকে, আর টি বর্মনের সুরে শিল্পী লতা মঙ্গেশকর।

সূর্য যখন ঠিক মধ্য গগনে, তখন আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। আর শুনছেন আপনারা এই মুহূর্তে কথাই সুরে অনুষ্ঠানটি। শুনলেন আমাদের ভারতের গৌরব সুরে সরস্বতী লতাজির গান। আমরা এখন আপনাদের জানাব ভারতের ইতিহাসে আজকের দিনের গৌরবময় কথা। সালটা 1953, ঠিক 29 মে আজকের দিন। ভারতের জন্য দিনটি কিন্তু অবিস্মরণীয়। এই দিনেই শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি প্রথম ব্যক্তি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। এরপর থেকেই দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পর্বতপ্রেমী মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছেও গৌরবময় দিন। আমরা শ্রদ্ধা জানাই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারিকে। আসুন কথাই সুরের পরের গানের দিকে এগিয়ে যাই। পরের গানটি আপনাদের শোনাব লুকোচুরি ছায়াছবি থেকে, কিশোর কুমারের কণ্ঠে, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

একটু শান্তির প্রয়োজন। আমাদের এই গানটি মনে করিয়ে দেয় জীবনে শুধু দৌড় নয়, কিছু শান্ত মুহূর্ত খুব প্রয়োজন। কখনো কখনো প্রকৃতির কাছে গেলে, গান শুনলে বা নিজের মানুষের পাশে থাকলে মন সত্যিকারের শান্তি খুঁজে পায়। তাই তো যে গানটি আপনাদের শোনালাম, এ যেন মনের একটু আশ্রয়, একটু শান্তি আর ভালোবাসার নরম অনুভূতি। আসুন সেই অনুভূতির রেশ নিয়ে আমরা চলে যাব পরের গানে। পরের গানটি আপনাদের শোনাব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পুতুল ঘর ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুদের আরও একবার আনন্দের সাথে জানাচ্ছি যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার ঠিক সন্ধে 6:30 শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশ।

আপনি শিলিগুড়ির পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আর আমন্ত্রণ পত্র সংগ্রহ করতে অবশ্যই আসুন আকাশবাণীর শিলিগুড়ির সঙ্গীত বিভাগে। আবারও আমরা গানে ফিরব। পরের গানটি আপনাদের শোনাব স্ত্রী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুর করেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।

কিছু কণ্ঠ শুধু গান গায় না, মনের ভেতরে জমে থাকা না বলা অনুভূতিগুলোকে শব্দ দেয়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ঠিক তেমনই। যখন চারপাশ খুব ক্লান্ত লাগে, যখন পুরনো দিনের স্মৃতি হঠাৎ মন ছুঁয়ে যায়, যখন কেউ পাশে না থেকেও খুব কাছের মনে হয়, তখন অজান্তেই বাজতে থাকে।

এই গানগুলি তার গলায় এক অদ্ভুত মায়া, কিন্তু কোনো বাড়তি আড়ম্বর নেই, শুধু হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতা। তাই তো আজও তার গান বাজলে অনেকের চোখের কোণে অজান্তেই জল চলে এসে যায়, কারণ কিছু মানুষ কখনো হারিয়ে যান না, তারা থেকে যান সুর হয়ে, স্মৃতি হয়ে, অনুভূতি হয়ে। সেরকমই আরও এক শিল্পী আশা ভোঁসলে, তার কণ্ঠে এবারের গানটি অন্তরালের ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠান। এতক্ষণ প্রথম পর্যায়ে আপনাদের শোনালাম বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনাদের শোনাবো হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। তবে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহীঁ হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সবসে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তো, পড়োসিও ইয়া সহকর্মীও কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লে। ইয়ে মহাত্মা গান্ধীজি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত কথাই সুরে অনুষ্ঠানটি। এখন আপনাদের শোনাব হিন্দি ছায়াছবি থেকে কিছু গান। প্রথম গানটি আপনাদের জন্য রয়েছে বাজিগর ছায়াছবি থেকে, অলকা ইয়াগনিক এবং বিনোদ রাথোরের কণ্ঠে। সুর করেছেন অনু মালিক।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিমের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর শ্রোতা বন্ধুরা। তাহলে বাইরে বেরোনোর আগে অবশ্যই আপনার সঙ্গে কিন্তু ছাতা অথবা বর্ষাতি নিতে ভুলবেন না। শোনাবো।

পরবর্তী গানটি আপনাদের জন্য পরদেশ ছায়াছবি থেকে পরবর্তী গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে সুর করেছেন নদীম শ্রাবণ।

শ্রোতা বন্ধুদের এখন যান চলাচল সংক্রান্ত খবর জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব যে সমস্ত রাস্তায় সংস্কার এবং উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতির যান চলাচল যেখানে অব্যাহত সেই এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং। এটি অত্যন্ত পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া রাস্তার ওপর এখনও কাজ চলছে, গতি কমিয়ে যান চলাচল করান এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিংক ব্রিজ, বেলাকোবা বা শিলিগুড়ি এবং আমবাড়ি বা শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নোয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতাই জানানো হচ্ছে লোকনাথ মন্দির শালবাড়িতে। আগামী জুন মাসে 3 তারিখ পর্যন্ত ব্রহ্মকুমারীর 136তম তীর্থান অনুষ্ঠান উপলক্ষে পুজো কমিটির আয়োজন করা হয়েছে এবং সেখানে যানজটের সৃষ্টি হতে পারে। প্রতিদিন সকাল 10:30 থেকে এই অনুষ্ঠান শুরু হবে। ফুলবাড়ি হাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট থেকে আমবাড়ি রোড দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হয়েছে বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়ং ও মিরিককামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং মোড় থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। আপনার যাত্রা শুভ হোক এই কামনা করি। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন বরসাত ছায়াছবি থেকে, সানু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। সুর করেছেন নদীম শ্রাবণ।

শ্রোতা বন্ধুদের আরও একবার আনন্দের সাথে জানাই, এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার ঠিক সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে। একদম শেষ গান আপনাদের শোনাব উদিত নারায়ণ, বিনোদ রাথোড় এবং হেমা সরদেশাই কণ্ঠে, তেরে মেরে স্বপ্নে ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কথাই সুরে অনুষ্ঠানটি। আগামীকাল ঠিক এই সময়ে আবারও শুনতে পাবেন এই অনুষ্ঠানটি। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন। আকাশবাণী শিলিগুড়ি।
1: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার। ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
3: কথা বলে জেনে রাখো।

0: সতর্ক থাকুন।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। অনুষ্ঠানের প্রথমেই রয়েছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আমি জুলি আজকে আবার আপনার আমার সকলের মনের কথার ডালি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠানে। প্রথমে আমাদের ফোন নাম্বার আপনাদের আবার মনে করিয়ে দিই। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800088 সম্প্রচার করব। কে জানে, আবার বলি, 9800088 1525। আরেকটি ফোন নাম্বার আপনাদের জন্য 8373837996। আবার বলি, 8373837996। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন, প্রযত্নে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নিয়ার বলাকামোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি, পিন নাম্বার 7340005। ফোন অথবা মিস কল করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না যেন। প্রিয় শ্রোতা, অনেক সময় আমরা আমাদের চারপাশে এমন কিছু মাদের দেখি যারা তাদের স্বামীদের দায়িত্বহীনতার কারণে সংসারের সম্পূর্ণ বোঝা নিজের কাঁধেই তুলে নেয়। অনেক সময় এরা নিজেদের কথা, নিজেদের শরীরের কথা একেবারেও ভেবে দেখে না। কিন্তু প্রিয় বন্ধু, আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে তখনই যখন আমরা নিজেদের শরীরের দিকে যত্নশীল হব। নইলে হয়তো নীলিমার মতোই হবে, সেও তো তার শরীরকে অবহেলা করে তার ছোট্ট মেয়েটাকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছিল। আসুন আজ এই ঘটনাটি শুনে নিই।
2: মনির মা, ও মনির মা, মনির মা, আরে দরজাটা তো খোলো, সেই কখন থেকেই ডাকছি, আরে জানি না কি যে এত করে। মনি, মনি, কিরে এত কোন ধরে কি করছিলে, কানে শব্দ যায়নি বুঝি?
3: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও বাবা, আমি ধরছি, আমি, নাহলে তো পড়ে যাবে।
2: কি বললি? আমি পড়ে যাব? দূর বোকা, তুই কি আমাকে মাতাল ভাবছিস নাকি? এই গ্রামের কেউ বলতে পারবে আমি মাতাল? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই, প্রতিদিনই খাই, মদ না হলে আমি থাকতে পারি না, এটা তো আমার বহুদিনেরই সাথী। তা বলে আমি কিন্তু মাতাল নয়, মাতাল নয় বুঝলে, আমি মাতাল নয়।
3: বাবা একটু ভালো করে, একটু ভালো করে, না হলে তো পড়ে যাবে। একটু দেখে, একটু দেখে বাবা, এখানে বসো, এই যে চেয়ার, চেয়ারে বসো, বসো, তুমি এখানে বসো।
2: বসছি, আমি এই তো বসছি। হ্যারে মণি, তোর মা কোথায় রে? তাকে তো দেখছি না। আরে এত রাত হলো এখনো বাড়িতে নাই তোর মা?
3: মা কাজে গেছে, এখনো ফেরেনি। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি।

0: সব আমার।
1: কি ব্যাপার, তুমি ওখানে শুয়ে পড়েছো কেন? ওঠো ওঠো বলছি।
0: চুপ, একেবারে চুপ, আমাকে ধরবে না তুমি। এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানেই শুতে পারি, তাতে তোমার কি?
1: না না, আমাদের কিছু না, কিন্তু তুমি ওই মাটিতে শুয়ে থাকলে তোমার যে শরীর খারাপ হবে। ওঠো, আমি তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি।
0: খবরদার বলছি, আমাকে তুমি ধরবে না।
2: ছেড়ে দাও মা, ওখানেই থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না।
1: কি যে করি না, যত জ্বালা আমারই কপালে।
3: কাকিমা, ও কাকিমা, কাকিমা!
1: কি রে, কি হয়েছে শেপালি?
3: মনি কোথায় গো কাকিমা?
1: কেন রে, কি হয়েছে?
3: আমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়ি না, মনি বলেছিল তার কাছে পড়বে। আমি স্যারকে তাই বলে দিয়েছি, স্যার বলেছে কালকের থেকে ওকে যেতে।
1: তোদের ওই স্যার মাসে কত করে নেয় রে?
3: কাকিমা, 200 টাকা করে নেয়।
1: ও তাই,
3: জানো তো 200 টাকা নিলে কি হবে? স্যার না খুব ভালো করে পড়ায় আর সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেয়।
1: ঠিক আছে, আমি মনিকে বলে দেব, সেও কাল থেকেই তোর সাথে যাবে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে বস না, এক্ষুনি মনি এসে যাবে।
3: না গো কাকিমা, আমি আর বসবো না, আমাকে রেশন দোকানে যেতে হবে। আমি তাহলে আসি কাকিমা, এখন পরে আসব।
1: ঠিক আছে তবে।
0: মনি, মনি, আরে কোথায় গেল মেয়েটা?
1: ও একটু দোকানে গেছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি, তোমারও তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে।
0: আরে আমি তো আজ কাজে যাব না।
1: কিন্তু কেন, কেন তুমি কাজে যাবে না? গত সপ্তাহে তো তুমি 3 দিন কাজে যাওনি, এমন করে কাজ কামাই করলে সংসার চলবে কেমন করে?
0: আরে রাখো তো তোমার সংসার। আরে বাবা, আমারও তো একটা জীবন আছে, সারাটা জীবন তো শুধু তোমাদের জন্য খেটেই গেলাম, খেটেই গেলাম।
1: ও তাই, এই সংসারটা তোমার নয়?
0: চুপ করবে তুমি? এই সকালবেলা শুরু করে দিলে, আমার আর ভালো লাগে না। আমি মদনদাদের বাড়ি যাচ্ছি, এই বাড়িতে একটুকুও ভালো লাগে না আমার আর।
1: এই মনি, আইডে মা, তুই খেয়ে নে, আমাকে আবার কাজে যেতে হবে।
2: মা, তোমার তো শরীর খারাপ, কাল রাতে একটু ভালো করে ঘুমোতে পারোনি, তাও তুমি কাজে যাবে মা?
1: কি করব বল, ঘরে বসে থাকলে চলবে? তোর বাবার উপর তো ভরসাই করা যায় না। এই যে তোর দুপুরের খাবারটা এখানেই রাখলাম, ঠিক মতো খেয়ে নিস কিন্তু।
2: মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেও না মা, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব বলো?
1: তুই পাগলি, এমন কথা বলিস না, আমার কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আর শোন, এমন চিন্তা তুই একদম করবি না, আমি ভালোই আছি, তুই ভালোভাবে থাকিস কিন্তু।
2: ঠিক আছে মা।
3: এই মনি, এখানে কি করছিস? কি রে, পড়তে যাবি না?
2: হ্যাঁ রে, যাবো তো, তুই একটু বস, আমি এই বাসনগুলো মেজেই আসছি।
3: তোর বাবা তো উমেশের দোকানে বসে আড্ডা দিচ্ছে, কাজে যায় না তোর বাবা?
2: না রে, এই কয়েকদিন হলো ওই উমেশের দোকানে মদ গেলে আর সারাদিন ওখানেই পড়ে থাকে।
3: আর তোর মা কিছু বলে না?
2: মায়ের কোনো কথাই শুনে না বাবা, তাই দেখ না মায়ের ভীষণ শরীর খারাপ, তবুও আজ কাজে চলে গেল।
3: তাই?
2: হ্যাঁ রে, আমি এত করে বারণ করলাম তবুও শুনল না। জানিস শেফালি, মায়ের জন্য আমার খুব দুঃখ হয়।
3: কি আর করবি বল, এটাই আমাদের কপাল।

ছোট্ট মনি তার মায়ের জন্য চিন্তা করত, কিন্তু সে জানত না আরও কত বড় ভয়ঙ্কর বিপদ তার সামনে অপেক্ষা করছে। সেই দিন নীলিমা অসুস্থ শরীরে কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানকার লোকজনেরা তাকে কোনো রকমে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়, কিন্তু তার সেই ছোট্ট মেয়ে যার ভবিষ্যতের কথা ভেবে অসুস্থ শরীরে ঘরে বসে না থেকে কাজে লেগে পড়েছিল, তার ভবিষ্যৎ এবারে কি হবে? মনি তার সামর্থ্য দিয়ে যেটুকু করার সে চেষ্টা করেছে, কিন্তু তার মাতাল বাবাকে নিয়ে এবার সে কি করবে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, মায়েরা আমরা অনেক সময় এক প্রকার বাধ্য হয়েই নিজের শরীরের কথা চিন্তা না করে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অসুস্থতাকেও গুরুত্ব দিই না। কিন্তু প্রিয় বন্ধুরা, শরীর তো সবসময় আপনার বশে থাকবে এমন কথা কে বলতে পারে? তাই সময় থাকতে অবশ্যই নিজের যত্ন নিন, হ্যাঁ আপনার প্রিয় সন্তানের স্বার্থে। আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই ফোন করে আপনাদের মনের কথা আমাদের সাথে ভাগ করেই নিন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 8373837996। আবার বলি 8373837996। আরেকটি ফোন নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, আরেকটি ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ সুকান্তপল্লী নিয়ার বলাকা মোড় পোস্ট শিলিগুড়ি বাজার জেলা জলপাইগুড়ি পিন 7340005। এবার তো বিদায় নিতেই হয়, সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। আমি জুলি আজকের মতো বিদায় নেই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, আজ সাহিত্য পাঠের আসর। আমি আজকের আসরে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর একটি কাহিনী। গল্পটির নাম প্রফেসর শঙ্কু ও হার। বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বেশ কয়েক বছর যাবৎ নিখোঁজ। অনেক অনুসন্ধান করে অবশেষে গিরিডির বাড়িতে গিয়ে তার কিছু কাগজপত্র ও গবেষণার সরঞ্জাম পাওয়া গেছে। কাগজপত্রের মধ্যে একুশখানা ডায়েরি পাওয়া গেছে, প্রত্যেকটিতেই কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। তার মধ্যে একটি হল, 7ই মে শুক্রবার, নীলগিরির পাদদেশে একটি গুহার মধ্যে বসে পেট্রোম্যাক্সের আলোতে আমার ডায়েরি লিখছি। আমাদের কাছে গুহার প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে পড়ে আছে হাড়ের স্তূপ। প্রাগৈতিহাসিক জানোয়ার সম্বন্ধে আমি যতদূর পড়াশুনো করেছি তাতে মনে হয় এ জানোয়ার সম্পূর্ণ অপরিচিত। এর আয়তন বিশাল, পায়ের পাতা 3.5 ফুট, পাঁজরের মধ্যে দুজন মানুষ অনায়াসে বাস করতে পারে। সামনের পা দুটো কিন্তু ছোট, কতকটা যেন টিরানোসারাসের মতো। লেজ আছে বেশ লম্বা ও মোটা। সবচেয়ে মজা হলো দুটো ছোট ছোট ডানারও লক্ষণ দেখা যাচ্ছে। যদিও এত বড় শরীরে অতটুকু ডানায় ওড়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। হাড়গুলো সরিয়ে এনে একত্র করা ছিল রীতিমতো শ্রমসাধ্য ব্যাপার। এখানে বলা দরকার আমার হাড় সম্পর্কে অনুসন্ধিৎসার উৎসটা কী। আমি আসলে বৈজ্ঞানিক, পদার্থবিজ্ঞান নিয়ে আমার কারবার, সেখানে প্রত্নতত্ত্ব নিয়ে হঠাৎ এত মেতে উঠলাম কেন? এসব প্রশ্নের জবাব দিতে গেলে আমার জীবনে 3 বছর আগেকার ঘটনায় ফিরে যেতে হয়, যে ঘটনা আমার নানান বিচিত্র অভিজ্ঞতার মধ্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস, আমি বিকেলে আমার বৈঠকখানায় বসে কফি খাচ্ছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। আমার গবেষণা নিয়ে অবিনাশবাবুর ঠাট্টাগুলো আমার মোটেই ধাতে সয় না, কিন্তু আজ তার মুখ বন্ধ করার মতো অস্ত্র আমার হাতে ছিল। আমি আমার নতুন গাছের একটা ফল তার দিকে এগিয়ে দিলাম। অবিনাশবাবু সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বললেন, ও বাবা, এমন ফল তো দেখিনি, গন্ধ আমের মতো, আবার ঠিক আমও নয়, আকারে গোল, কতকটা কমলার মতো, অথচ একেবারে মসৃণ, দানা টানা কিচ্ছু নেই। আমি বললুম, ছুরি দিচ্ছি, কেটে খেয়ে দেখুন। অবিনাশবাবু এক কোমড় খেয়েই একেবারে থ বললেন, আ হা হা হা, এ যে অতি উপাদেয় ফল মশাই, এ কি দিশি না বিলিতি, পেলেন কোথায়, এর নাম কি? অবিনাশবাবুকে বাগানে নিয়ে গিয়ে আমার আমলা বা ম্যাঙ্গোরেঞ্জ গাছ দেখিয়ে দিলাম। এই গাছ আমার গত 1 বছরের সাধনার ফল। বৈঠকখানায় ফিরে এসে সোফায় বসতেই অবিনাশবাবু বললেন, এই দেখুন, ফলের ঝামেলায় আসল কথাটা বলাই হয়নি, যেটার জন্য আসা। শ্মশানটা পেরিয়ে একটা শিমুল গাছ আছে দেখেছেন তো, সেইটাই এক সাধু এসে আস্তানা গেড়েছেন। সেইটাই মানে সেই গাছটায়? হ্যাঁ, গাছের ডাল ধরে ঝুলে যোগ সাধনা করেন ইনি, পা দিয়ে গাছের ডাল আঁকড়ে মাথা নিচু করে ঝুলে থাকেন, হাত দুটোও ঝুলে থাকে, এইটাই নাকি এর অভ্যাস। যত সব বুজরুকি, সাধু সন্ন্যাসীদের সম্পর্কে আমার ভক্তির একটা নির্দিষ্ট সীমা আছে। এদের মধ্যে বুজরুকের সংখ্যাই যে বেশি তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। অবিনাশবাবু কিন্তু আমার কথা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন। আগে না মশাই, বুজরুকি নয়, সাধুটির সঞ্জীবনী মন্ত্র জানা আছে। কীরকম? কীরকম আবার? জন্তু জানোয়ারের কঙ্কাল এনে দিলে মন্ত্রের জোরে সেগুলোকে রক্ত মাংস দিয়ে আবার জ্যান্ত করে ফেলেন। ননীঘোষের একটা বাছুর বুঝি মাসখানেক আগে রেললাইনের ওদিকটায় চড়তে গেছল, সেইখানে সাপের কামড় টামড় খেয়ে ওটা বুঝি মরেই পড়েছিল। শকুনিতে তার মাংস খেয়ে হাড়টুকু রেখে গেছিল। সাধু বাবার কীর্তির কথা শুনে দেখি হাড়গুলো এনে ওরা গাছের তলায় রেখেছে, আর সাধু বাবা সেই ঝোলা অবস্থাতেই দেখি হাড়ের স্তূপের দিকে চেয়ে হাত নাড়ছে আর চোখ পাকাচ্ছে। তারপর দেখি বাঁ হাতটা তুলে শটান পশ্চিম দিকে পয়েন্ট করে ডান হাতটা নিচের দিকে বন বন করে ঘোরাতে ঘোরাতে মুখ দিয়ে কি জানি বিড়বিড় করছে। বললে বিশ্বাস করবেন না মশাই, চোখের সামনে দেখলুম সে হাড়ের ওপর কোত্থেকে মাংস, চামড়া, লোম, খুর সব লেগে গিয়ে বাছুরটা যেন ঘুম ভেঙে তড়াক করে উঠে হাম্বা হাম্বা করে বলে দে ছুট। ভাবলুম আপনার তো এসব ব্যাপারে বিশেষ টিশেষ নেই, আপনাকে যদি একবার দেখিয়ে আনতে পারি বেশ রগড় হয়। উশ্রির ধারে শ্মশান পেরিয়ে যখন শিমুল গাছটার কাছে পৌঁছলাম তখন সূর্য ডুবতে আর 15 মিনিট বাকি।
সাধু বাবার চেহারাটা যে ঠিক এমনটি হবে তা অনুমান করিনি। গায়ের রং মিশকালো, লম্বায় প্রায় 6 ফুট, চুলদাড়ি কাঁচা এবং ঘন, বয়স বোঝার কোনো উপায় নেই। অবিনাশবাবু ভিড় ঠেলে আমাকে সঙ্গে করে এগিয়ে গেলেন। এবারে দেখতে পেলাম সাধুটির মাথার ঠিক নিচেই বেড়ালের সাইজের কোনো জানোয়ারের হাড় স্তূপ করে রাখা আছে। সাধু তার দুহাত একত্র করে 10টি আঙুল সেই হাড়ের দিকে তাক করে রেখেছেন। হঠাৎ এক বিরাট হুঙ্কার দিয়ে সাধুবাবা দুলতে শুরু করলেন। মিনিট খানেক দোলার পর সাধুবাবা স্থির হলেন। তারপর লক্ষ্য করলাম সাধুবাবার সমস্ত শরীরে একটা কম্পন আরম্ভ হয়েছে, কিন্তু সে কম্পন এতই মৃদু যে সাধারণ লোকের দৃষ্টিতে তা ধরাই পড়বে না। এবার হাড়গুলোর দিকে চাইতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। হাড়গুলোর মধ্যেও যেন একটা অতি অল্প অতি দ্রুত স্পন্দনের লক্ষণ, এবং সে স্পন্দনের ফলে হাড়ে হাড় লেগে একটা অতি মিহি খটখট শব্দ, শীতকালে দাঁতে দাঁত লেগে গেলে যেমন শব্দ হয় কতকটা সেই রকম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, নদীর ওপারের জঙ্গল থেকে সবেমাত্র শিয়াল ডেকে উঠেছে এমন সময় দেখি সাধু বাবা তার বাঁ হাতটা উঁচিয়ে অস্তগামী সূর্যের দিকে নির্দেশ করছেন, আর ডান হাতটা বাই বাই করে ইলেকট্রিক পাখার মতো ঘোরাতে আরম্ভ করেছেন। তারপর আরম্ভ হলো মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ। এটাই যদি সঞ্জীবনী মন্ত্র হয় তাহলে অবশ্যই তা অনুধাবন করা মানুষের অসাধ্য। আবার চোখ গেল হাড়গুলোর দিকে। আমি বৈজ্ঞানিক, এরপরে চোখের সামনে যা ঘটল তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না জানি না। যা ছিল আলগা কতগুলো হাড় তা এক নিমেষে প্রথমে জায়গায় জায়গায় জোড়া লেগে গেল, অর্থাৎ মাথার জায়গায় মাথা, পাঁজরের জায়গায় পাঁজর, পায়ের জায়গায় পা ইত্যাদি, এবং তার ওপর দেখতে দেখতে এলো মাংস, রক্ত, স্নায়ু, ধমনি, চামড়া, লোম, নখ, চোখ এবং সবশেষে প্রাণ। আর প্রাণ আসার সঙ্গে সঙ্গে হাড়ের জায়গায় একটা ফুটফুটে সাদা খরগোশ মিটমিট করে এদিক ওদিক চেয়ে কান দুটোকে বার কয়েক নাড়া দিয়ে এক লাফে লোকজনের পায়ের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। গভীর চিন্তা আর বিস্ময় নিয়ে বাড়ি ফিরলাম। আমাকে বাড়ি পৌঁছে বিদায় নেবার আগে অবিনাশবাবু বেশ লেশের সঙ্গেই বললেন, পুঁথিগত বিদ্যার দৌড় তো দেখলাম মশাই, 20 বছর ধরে অ্যাসিড মেসিড ঘেটে হাতটাত পুড়িয়ে তো বিস্তর নাজেহাল হলেন, এইসব ছেলে খেলা বন্ধ করে আমার সঙ্গে আলু চাষে নেমে পড়ুন। পরের দিন দেখলাম আমার নিজের কাজে মন বসছে না, মন চলে যাচ্ছে বারবার ওই শ্মশানঘাটে শিমুল গাছের দিকে। দুদিন কোনো রকমে নিজেকে সামলে রেখে তৃতীয় দিনের দিন চলে গেলাম আবার সাধু দর্শনে। প্রথম দিন কুকুর আর দ্বিতীয় দিনে একটা চন্দনাকে কঙ্কাল অবস্থা থেকে পুনর্জীবন পেতে দেখলাম। আমি অত্যন্ত বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলাম। আমার যথাসাধ্য চেষ্টা করেও মন্ত্রটার কোনো কুল কিনারা করতে পারলাম না। পরের দিন বিকেলের দিকে ভাবতে ভাবতে আমার মাথায় একটা ফোন দিয়ে এলো, যেটা চমৎকারিত্ব আমি নিজেই তারিফ না করে পারলাম না। আমার তো একটা রেকর্ডিং যন্ত্র রয়েছে, এই দিয়ে কোনো রকমের লুকিয়ে মন্ত্রটাকে যদি রেকর্ড করে রাখা যায় আল বাদ যায়, এবং সেটা করতে হবে এক্ষুনি, শুভস্য শীঘ্রম। সাধু বাবা কোন দিন অন্তর্ধান হবেন তার কি ঠিক আছে? পরের দিন অমাবস্যা। আমার রেকর্ডিং যন্ত্রের মাইক্রোফোনটি আকারে একটা দেশলাইয়ের বাক্সের মতো, তার সঙ্গে একটা লম্বা তার জুড়ে মাঝরাত্রে গেলাম শ্মশানঘাটে শিমুল গাছের কাছে। গিয়ে দেখি সাধু বাবার খ্যাতি এমনই ছড়িয়েছে যে এত রাতেও জনাত্রিশেক লোক গাছটার নিচে। এতে একদিক দিয়ে আমার কাজের সুবিধেই হলো। আমি ভিড়ের মধ্যে মিশে গিয়ে গাছের গুঁড়িটাকে ভক্তি ভরে প্রদক্ষিণ করার ভাব করে এক ফাঁকে টুক করে গুঁড়ির মধ্যে ফাটলের ভেতর মাইক্রোফোনটাকে ঢুকিয়ে দিলাম। তারপর তারের অন্য মুখটা গাছ থেকে প্রায় 20 গজ দূরে একটা কেয়ার ঝোপের পেছনে লুকিয়ে রেখে দিলাম। পরের দিন হনুমান মিশ্রর একটা ছাগল জ্যান্ত করার সময় আমার যন্ত্রে সাধু বাবার মন্ত্রটি রেকর্ড হয়ে গেল। যন্ত্রটি হাতে নিয়ে সন্ধ্যের দিকে চোরের মতো বাড়ি ফিরলাম। তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। প্রহ্লাদকে গরম কফি বানানোর আদেশ দিয়ে আমি আমার ল্যাবরেটরিতে ঢুকলাম। আমার মতলব ছিল প্রথমে সাধারণ স্পিডে মন্ত্রটা বার কয়েক শুনব, তারপর অর্ধেক স্পিডে সেটা চালাবো, তাহলে মন্ত্রটা পরিষ্কারভাবে ধরা পড়বে। বিজ্ঞানের কাছে এই ত্রিকালজ্ঞ সাধু বাবাকে পরাজয় স্বীকার করতেই হবে। সদ্য আনা গরম কফিতে একটা চুমুক দিয়ে রেকর্ডারের সুইচটা টিপে দিতেই বাদামি রঙের ম্যাগনেটিক টেপ ঘুরতে আরম্ভ করলো। বলো হরি হরি বল, মনে পড়লো সাধু বাবার মন্ত্রচরণের কিছু আগে একটা মড়া এসে পৌঁছেছিল শ্মশানঘাটে, এ তারই শব্দ। তারপর এলো শেয়ালের ডাক, তারপর তক্ষকের ডাক, এইবার শুনবো সেই মন্ত্র। এই তো সেই তীক্ষ্ণ স্বর, সেই বিদ্যুৎ বেগে বিড়বিড়নি, ঠিক কানে যেমনটি শুনেছি অবিকল সেই রকম। কিন্তু এ কি, যন্ত্রটা হঠাৎ থেমে গেল কেন?
আরে বিকট অট্টহাসিটা কার? এ তো আমার রেকর্ড করা কোনো হাসির শব্দ নয়, এ যে আমার ঘরের পাশেই। আমার চোখ চলে গেল পুবের জানলার দিকে। জানলার বাইরে আমার বাগান এবং বাগানে গোলঞ্চ গাছ। বিদ্যুতের এক ঝলক আলোয় দেখলাম সেই গোলঞ্চ গাছের ডাল থেকে ঝুলে আছে শ্মশানের সে সাধু বাবা। তার হিংস্র দৃষ্টি আমার রেকর্ডার যন্ত্রের উপর নিবদ্ধ। ব্যাপারটা আমার কাছে এতই অস্বাভাবিক ঠেকল যে আমি ভয় না পেয়ে সোজা জানলার কাছে গিয়ে সেটাকে এক ঠেলায় খুলে দিলাম। কিন্তু কোথায় সে সাধু বাবা? গাছ রয়েছে, গাছের পাতা বৃষ্টির জলে চিকচিক করছে, কিন্তু সাধু বাবা উদ্দাও অদৃশ্য। ভুল দেখলাম নাকি? কিন্তু চোখ কান দুই একসঙ্গে এমন ভুল তো করতে পারে না। হাসিও যে শুনলাম সাধু বাবার, গলার স্বর তো চেনা হয়ে গেছে এই তিন দিনে। যাকে ভেলকি হোক আর সত্যি হোক, চলেই যখন গেছে তখন আর ভেবে লাভ কি, তার চেয়ে বরং যন্ত্রটা চালানোর চেষ্টা করা যাক। আশ্চর্য, এবার সুইচ টিপতেই দেখি যন্ত্র চলছে, কিন্তু শ্মশানের সেই শব্দ কোথায় গেল? মন্ত্রের বদলে এ বিকট হাসি রেকর্ড হয়ে গেল কী করে? বাধ্য হয়ে মনে মনে স্বীকার করতে হলো যে কোনো অলৌকিক শক্তির বলে সাধু বাবাজি আমার মনের অভিসন্ধির কথা টের পেয়ে প্রচেষ্টাটা ভণ্ডুল করে দিয়েছেন। সঞ্জীবনী মন্ত্রটি আয়ত্ত করার আর কোনো উপায় নেই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথম অংশের এইটুকুই থাক। দ্বিতীয় অংশটি আমরা শুনব মহিলা মজলিসের সাহিত্য থেকে পাঠ অনুষ্ঠানে দুপুর একটায়। শুনতে যেন ভুল করবেন না, কারণ শেষাংশ ভীষণ আকর্ষণীয়। তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। যেতে যেতে শুনে নিন একটা মন ভোলানো গান।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। প্রথম পর্যায়ে শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। অপবয়িত পরে শুনলেন সাহিত্য থেকে পাঠ। উপস্থাপনায় ছিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপবৈত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই কোনো দুমুখ নীতি নিতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ভারতমুখী আরেকটি জাহাজ নেসেসকেরেস তেল নিয়ে সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3 জুন জাহাজটির বিশাখাপত্তনমে এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকা ইবোলা ভাইরাসে ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
1: Terrorism constitutes as one of the most serious threats to international security, and you felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই সেইবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাস পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3 জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কিরস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই তেলের ট্যাঙ্কারটি 21 মে সারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত 24 ঘন্টায় 23টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শারজিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরের সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্ন এই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ 9 মাস পর আগামী 31 মে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার 17 নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই এই ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর আচমকা বন্যায় ওই রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি 31 মে থেকে আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রেই সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও 3DGSকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এই বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
2: 2026 মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর কে দৌরান পুরে দেশ মে সামান্য সে কম বারিশ হোনে কা সবসে জ্যাদা সম্ভাবনা হ্যায়। দক্ষিণ পশ্চিম মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর 2026 মে উত্তর পূর্ব ভারত মে সামান্য বর্ষা হোনে কা সম্ভাবনা হ্যায়। এই সামান্য কা অর্থ হ্যায় কি লং পিরিয়ড এভারেজ কা 94-106%। ইসকে সাথ সাথ মধ্য ভারত অর দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারত মে লং পিরিয়ড এভারেজ কি 94% সে লেস যানি সামান্য সে কম বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। অর উত্তর পশ্চিম ভারত মে 92% সে কম যানি ওহাঁ ভি সামান্য সে কম বারিশ হোনে কা জ্যাদা সম্ভাবনা হ্যায়।
0: যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সদ্যপ্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য কেয়ারতলা মহাশ্মশানে সম্পন্ন হচ্ছে। এর আগে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ। তার অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে যে কাজ করেছেন, টালিগঞ্জে সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক তেদ্রেস আধানাম গেব্রেয়াসুস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গেব্রেয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন। IPL ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াইয়ে কোনো দুমুখ নীতি থাকতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ শুরু হচ্ছে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বশিরহাট পুলিশ জেলার অধীন 3টে শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা 350-এর কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত 30-35 জন অনুপ্রবেশকারী আজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গেছে, 3 দিন আগে 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে এখনও পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। হাকিমপুর চেকপোস্টের সামনে থাকা এক অনুপ্রবেশকারী জানিয়েছেন, 8-10 বছর আগে তিনি ভারতে প্রবেশ করেছিলেন।
1: আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা খিটিখুটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা সসম্মানে আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি। ওই 8-10 বছর আগে কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলো করি না, আমাদের দেখলে আরও ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে পেত, শুধু দুটো খাবার জ্বালায় ভাটা। এখানে বিএসএফের কাছে আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। আমার নাম নজরুল ঢালী।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
2: आज अखबारों में देख रहे हैं, पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। দুপুর 3:45 নাগাদ এই সম্মেলন শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনার প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখার 3 মাসের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়দানে দেরি হলে মামলাকারীদের প্রভূত ক্ষতি হয়, একথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত জোর দিয়ে বলেছে মামলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও বলেছেন, জামিনের আবেদনের ক্ষেত্রে রায়দান সেদিনই দিতে হবে, স্থগিত রাখলেও পরদিন তা ঘোষণা করতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেবার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় আজ এক নির্দেশে জানিয়েছেন, আগামী 4 সপ্তাহ অভিনেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এ সংক্রান্ত তদন্ত চালিয়ে যাবে পুলিশ। পরমব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে তিনি জানান। বিচারপতি বলেন, পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য, এরপরই পরবর্তী সিদ্ধান্ত। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গতকাল গভীর রাতে কাটাখালী এলাকায় হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের ইটভাটায় আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে মৎস্য চাষীদের জন্য বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের 160 বস্তা মাছের খাদ্য এবং প্রায় 50টি সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদার হরিশ্চন্দ্রপুর সদরে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপিতে ঢোকাতে বাধা দিচ্ছিলেন রূপেশ, সেই কারণেই এই হামলা বলে দলের তরফে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এ সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ 2 বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশের সামান্য সংশোধন করায় এ রাজ্যসহ দেশের অন্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলেও পুরোপুরি সুরাহা মিলল না। শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে, কর্মরত প্রাথমিক শিক্ষকদের 2028 সালের 31 আগস্টের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। এর আগে 2025 সালের 1 সেপ্টেম্বর আদালত নির্দেশ দিয়েছিল, 2 বছরের মধ্যে সমস্ত প্রাথমিক শিক্ষক যারা টেট পাস করেননি তাদের বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে, না হলে তাদের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিতে হবে, অবসরকালীন সুযোগ সুবিধা তারা পাবেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের কম রয়েছে তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না, ফলে বিপদে পড়ে যান দেশের প্রায় 33 লক্ষাধিক কর্মরত প্রাথমিক শিক্ষক। এরপরই তারা শীর্ষ আদালতের কাছে দাবি জানান, মূল রায়ে যে সময়কাল ছিল তার থেকে আজ 1 বছর মেয়াদ বাড়ানো হলো। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু শিল্পী। তাঁর অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে সবথেকে বেশি কাজ করেছেন টালিগঞ্জের সেই NT1 স্টুডিওতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সিনেমা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সৃজিৎ মুখার্জি, অভিনেত্রী রূপা গাঙ্গুলী সহ অন্যরা। অনিক দত্তের অন্যতম বিখ্যাত ছবি অপরাজিততে মুখ্য ভূমিকায় অভিনয় করা জিতু কমল, শেষ সিনেমা যতকাণ্ড কলকাতাতেই এর অভিনেতা আবির চট্টোপাধ্যায় ছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলী তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং শতরূপ ঘোষও। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের তেখালি বাজারে গত রাতে আগুন লেগে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। হলদিয়া বাজার থেকে দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বেশ 1,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শ্রমিক সংগঠন AICCTU অবিলম্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে জাতীয় হকার আইন 2014 চালু করা, সকল ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের ভেন্ডিং কমিটির মাধ্যমে সার্ভে করে হকারদের পরিচয়পত্র দেওয়ার দাবি জানান। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 2-1 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বাঁকুড়ায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। স্বস্তি মিলেছে অস্বস্তিকর দাবদাহের হাত থেকে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও আকাশ মেঘলা। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত। আজ ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওয়ালগুড়ি গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2023 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন মঙ্গলাকান্ত রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টজে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান, শিল্পী সুশীল বিশ্বাস

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5টা। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন শুনবেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনারা আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হল 9434076705। শ্রোতা বন্ধুরা, জীবনের এক একটি বিকেল যেন এক একটি জীবন অধ্যায়ের সমাপ্তি আর এক নতুন সন্ধ্যার আহ্বান। আর এই সন্ধিক্ষণে দাঁড়িয়েই অনেক সময় মনে পড়ে সেই সমস্ত বন্ধুদের কথা, যারা একসময় আমাদের বিকেলগুলো আরও প্রলম্বিত করেছিল, আমাদের জীবনের বসন্তগুলোকে সার্থক করে তুলেছিল। শ্রোতা বন্ধুরা, আজ কথা হবে বন্ধুদের নিয়ে। বন্ধুত্ব এককালীন কোনো ভালো লাগা নয়, এ যেন এক আজীবন লালিত অনুভূতির নাম। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা বিকেলের সেই বন্ধুরা। শুনব আপনাদের সঙ্গে বন্ধু বা বন্ধুদের সঙ্গে কাটানো আপনাদের জীবনের সেই সব বিকেলগুলোর কথা, সেই সমস্ত অমলিন সম্পর্কগুলো, যা সময়ের ধুলোয় হয়তো কিছুটা আবছা হয়েছে কিন্তু বিলীন হয়ে যায়নি। আপনার স্মৃতির বিকেলগুলোতে কি এমন কোনো বন্ধু বা বন্ধুরা আজও ভিড় করে আসে না, যাদের সাথে কাটানো মুহূর্তগুলো সময়ের নিয়মেও ম্লান হয়নি? সে সমস্ত স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই আজকের আনন্দধারা অনুষ্ঠানের প্রথম গানটি, অরিজিৎ সিংয়ের কণ্ঠে, ছায়াছবি বোঝে না সে বোঝে না।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা বিকেলের সেই বন্ধুরা। আপনার স্মৃতিতে বিকেলগুলোর সঙ্গে যে সমস্ত বন্ধুরা আজও আপনার মনে ভিড় করে আসে সে সমস্ত স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে
1: হ্যালো,
0: বলছেন?
1: নমস্কার
0: নমস্কার,
1: বলছি, পরিচয় দাস।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: হ্যাঁ,
0: আজকে আমাদের বিষয় ভাবনা বিকেলের সেই বন্ধুরা। আপনার স্মৃতিতে যে সমস্ত বিকেলগুলো রয়েছে অমলিন, তার সঙ্গে যে সমস্ত বন্ধুরা জড়িয়ে আছে তাদের স্মৃতি আমাদের সাথে একটু ভাগ করে নিন। বলুন। আচ্ছা, বেশ, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: আচ্ছা,
0: হুম হুম,
1: নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা, জীবনের প্রারম্ভে বন্ধুত্ব শব্দটার একটা গভীরতা আমরা কিন্তু পুরোপুরি উপলব্ধি করতে পারি না। জীবনের শুরুতে তখন বিকেল মানে ছিল একসাথে ছুটে চলা, কোনো এক গাছের ছায়ায় বসে অন্তহীন গল্প করা, মাঠে একসাথে খেলা করা, কিংবা কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা হেঁটে যাওয়া। আজ যখন পিছন ফিরে তাকাই তখন বুঝি সেই মানুষগুলো তো কেবল ক্ষণিকের বা অল্প সময়ের কোনো চেনা মুক্ত ছিল না, তারা ছিল আমাদের জীবনের সেরা অধ্যায়গুলোর নীরব রূপকার। আপনার জীবনের সেই অধ্যায়গুলোর নীরব রূপকার কারা, সেই সমস্ত বন্ধুদের কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নি পরের গানটি, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছায়াছবি এক্স প্রেম।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ আমাদের বিষয়ভাবনা বিকেলের সেই বন্ধুরা। আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করেছেন, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, ধূপগুড়ি থেকে বলছি।
0: বলুন।
1: জনার্দন, জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা,
1: আজকের বিষয় খুবই ভালো বিষয়। চায়ের দোকানে তো অনেক বন্ধু মিলে, তারা তো প্রকৃত বন্ধু নয়,
0: একদমই,
1: কিন্তু প্রকৃত প্রকৃত বন্ধু আজকে অনেক বেশি। আমার কয়েকজন বন্ধু আছে, সহপাঠী এবং সহকর্মী। আমি হাসপাতালে ছিলাম, তারা ছুটি গিয়েছিল হাসপাতালে। এবং কি পয়সা কড়িও দেওয়া, খোঁজ নেওয়া, বাড়িতে পর্যন্ত খোঁজ করছিল।
0: আচ্ছা,
1: আবার মেয়ে বিয়ে হলো, নিমন্ত্রণ করতে গাড়ি করে সবাই আসলো। বিপদে যারা থাকে, বন্ধু তো অনেকেই থাকে, কিন্তু বন্ধু পরিচিতি হয় বিপদের সময়।
0: ঠিকই ঠিকই,
1: খুব ভালো লাগে, খুব ভালো লাগে,
0: ঠিকই। মানে ছোটবেলার যে সমস্ত স্মৃতি, ছোটবেলার বন্ধু বান্ধব, সেটা তো একরকম ছিল। এখন যত আমরা বড় হই, যত সময় যায়, তত তো আমাদের বাস্তবতা পাল্টাতে পাল্টাতে যায়। তো তখন বন্ধুত্বের মধ্যেও নানান হিসেব নিকেশ চলে আসতে শুরু করে, তাই না? কিন্তু যাদের সেই সমস্ত পুরনো বন্ধুরা এখনও আছে, তারা কিন্তু একরকম মানে ভাগ্যবান বলা চলে। খুব ভালো লাগলো। বলুন।
1: এবং তারা বন্ধুত্বের উপকারের জন্য, পাশে থাকার জন্য ত্যাগ করতে স্বীকার দ্বিধাবোধ করে না, খুব আনন্দ পায় আবার।
0: একরকম, একদম। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, আপনাকে ধন্যবাদ অনেক। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের পেছনেই সত্যি কোনো না কোনো একটা অলিখিত শর্ত আছে বা থাকে, এক ধরনের সূক্ষ্ম কোনো সমীকরণ কাজ করে। কিন্তু আমাদের সেই সব ফেলে আসা বিকেলের বন্ধুগুলোর কোনো ব্যাকরণ ছিল না, ছিল না কোনো দেনা পাওনার হিসেব নিকেশ। বন্ধুত্বের মধ্যে কোনো রকম কৃত্রিমতা থাকতো না। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ আমাদের বিষয়ভাবনা বিকেলের সেই বন্ধুরা। এবারে চলে যাই পরের গানটিতে। এবারে শিল্পী অনুপম রায়, ছায়াছবি বেলা শেষে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা বিকেলের সেই বন্ধুরা। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: বলুন।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটি বলুন।
1: সোমা গাঙ্গুলি।
0: বলুন।
1: হ্যাঁ, আজকে বিষয় হলো কি, বন্ধুত্ব নিয়ে।
0: বন্ধুত্ব নিয়ে, অর্থাৎ বিকেলের সেই সমস্ত বন্ধুরা।
1: আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের পাড়ায় যেসব বন্ধু বান্ধবীরা ছিল সবাই মিলে আমরা খুব মানে বিকেল বেলা হলে ঘুরতে যেতাম, আবার ঠিক সন্ধ্যা না লাগতেই আমরা বাড়িতে ফিরতাম, আবার এসে পড়াশোনা।
0: আচ্ছা,
1: আর এখন তো সব মোবাইলের আমল হয়ে গেছে, সব মোবাইল নিয়ে।
0: তো সেই সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে এখনো?
1: হ্যাঁ,
0: বাহ,
1: আছে কিছু।
0: হ্যাঁ,
1: এখন তো এখনো একজন আমার বাড়িতে আসে এখনো পর্যন্ত,
0: আচ্ছা
1: আর
0: আচ্ছা,
1: সবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, যে যার সংসার নিয়ে থাকে
0: একদমই একদমই। হুম,
1: যোগাযোগ হয় না।
0: মানে সেই সমস্ত স্মৃতিগুলোই তো।
1: সবার কথা মনে পড়লে খুবই মানে খুব খারাপ লাগে, যে ছোটবেলায় একরকম ছিলাম, আনন্দে কাটিয়েছি,
0: হুম,
1: আর এখন যে যার সংসার নিয়ে থাকে।
0: ঠিকই,
1: আর
0: মানে এটাই তো জীবনের বাস্তবতা, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আমাদের দিনটাই ভালো ছিল আগে,
0: হুম
1: সব প্রযুক্তির যুগ হয়ে গেছে, মোবাইলের যুগ, সব
0: হুম হুম,
1: মোবাইল নিয়ে ঠিকঠাক। আমরা আবার লাইব্রেরিতে গল্পের বই পড়েছি।
0: আচ্ছা আচ্ছা, তো সেই সমস্ত স্মৃতিগুলো এখনো আপনার মনে অমলিন হয়ে আছে। ঠিকই ঠিকই, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ,
1: আপনাকেও ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের বিষয় ভাবনা বিকেলের সেই বন্ধুরা। আমাদের জীবন যত এগিয়ে চলে আমাদের ভেতরের সরলতাটুকু হারিয়ে যায়, তার পরিবর্তে জায়গা নেয় নানা হিসেব নিকেশ। অনেক সময় সূক্ষ্ম অভিমানও সেই জায়গায় চলে আসে, এবং আরও কত রকমের ভাবনা যা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখি নি লাইনে কে আছেন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে
2: হ্যাঁ
0: বলছেন?
2: আমি, হ্যাঁ আমি ত্রিপুরা থেকে সুমন মোহরি বলছি।
0: বলুন।
2: আসলে ছোটবেলার দিনগুলি খুবই মনে পড়ে,
0: হুম,
2: যেমন ধরুন তখন কোনো দুশ্চিন্তা ছিল না, বন্ধুদের সাথে আড্ডা করতাম,
0: হুম,
2: তখন কোনো টেনশন ছিল না,
0: ঠিকই,
2: তো খুব ভালোভাবে আনন্দ হয়ে উঠতো প্রতিটা দিনগুলো।
0: হুম হুম,
2: এখন তো বড় বড় হয়ে গেছি, এখন অনেক চিন্তা মাথায় থাকে,
0: ঠিকই
2: তো এই
0: ঠিকই
2: সমস্ত জিনিসকে খুব মিস করছি স্যার।
0: ঠিকই, তো সেই সমস্ত বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে এখনো?
2: হ্যাঁ আছে আছে, কারো সাথে আছে বা কেউ তো অভ্যস্ত হয়ে
0: ঠিকই
2: গেছে
0: ঠিকই,
2: পরিবারে। হ্যাঁ।
0: হুম হুম, হ্যাঁ ঠিক আছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করলেন, আপনার আপনার ভাবনা আমাদের সঙ্গে ভাগ করলেন। খুব ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো যে কথা হচ্ছিল আজ আমাদের বিষয় ভাবনা বিকেলের, সে সমস্ত বন্ধুরা, তো এখন আমাদের মনে অনেক রকমের হিসেব নিকেশ জন্ম নেয়। ছোটোবেলার সে সমস্ত সরলতা আস্তে আস্তে চলে যাচ্ছে, আরও অনেক কিছু ভাবনা মনের মধ্যে আসে যা আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। ফলে অনেক ক্ষেত্রে পুরনো বন্ধুত্ব বাস্তবে আর আগের জায়গায় থাকে না, আবার সেই সমস্ত মানুষদের বন্ধুত্ব আজও সমস্ত রুক্ষ বাস্তবতাকে উপেক্ষা করে অটুট রয়ে আছে বা অটুট রয়ে গেছে। যারা আজও পুরনো বন্ধুদের সাথে একই রকম সহজ যোগাযোগ রাখতে পেরেছেন, সেই সমস্ত মানুষজন কিন্তু পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বলা চলে। কিন্তু বাস্তব যতই কঠিন হোক, আমাদের মনের কোণে জমে থাকা স্মৃতিগুলো, সেই বন্ধুদের নিয়ে কাটানো দিনগুলো আজীবন যেন অক্ষত থাক। ওই সরল দিনগুলোই আমাদের বাঁচতে শেখায়, আমাদের যাবতীয় মনের ক্লান্তি দূর করে দেয়। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। এবারে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, অনুপম রায়ের কণ্ঠে, ছায়াছবি ওপেন টি বায়োস্কোপ।

এই গানটির সঙ্গে শেষ হলো আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিমের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সমতলের মধ্যে বাগডোগরায় ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে কালিম্পংয়ে 25.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ আম্ফু কালিম্পং 8, কালিম্পং 5, ইন্ডং টি স্টেট 5, জিটলি টি স্টেট 5, জুরান্তি টি স্টেট 4, আইভিল টি স্টেট 4, শিলিগুড়ি পিটিও 4। আবহাওয়ার আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলির কিছু অঞ্চলে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট আ ফিউ প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার কালিম্পং ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম। ইয়েস্টারডেস হাইস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 34.5 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াজ রেকর্ডেড অ্যাট বাগডোগরা in the plains and 25.8 degrees Celsius at Kalimpong in the hills of the region. Chief amount of rainfall received Amphu Kalimpong 8, Kalimpong 5, Indong Tea Estate 5, Jitli Tea Estate 5, Zuranti Tea Estate 4, Aibhil Tea Estate 4, Siliguri PTO 4. Weather forecast for the next 7 days. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over all districts of Sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Thunderstorm with gusty wind 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kochbihar, Alipurduar districts of Sub-Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in বেঙ্গলি। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। সন্ধে 6:05 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। 6:40 সুশীল বিশ্বাসের কণ্ঠে শুনবেন লোকগীতি। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবে 7:05। রাত 8:00 শুনবেন নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:30 আধুনিক গান শিল্পী মান্না দে। গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 9:15। 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। 10:10 মোহন সিংয়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। এবারে আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ শুক্রবার 29 মে 2026। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ধীর গতির হতে পারে। সকল যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। যেসব এলাকায় যান চলাচল ধীর গতির বা নির্মাণ কাজ চলছে সেগুলির মধ্যে দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত, রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে,
এনএইচ ১০ সালুকরা সড়কের উপর নির্মাণ কাজ চলছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তাখাল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে বর্তমান সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা রয়েছে লোকনাথ মন্দির, দাগাপুর, ব্রহ্মকুমারী। ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গত ২৮ তারিখ থেকে আগামী ৩ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ থেকে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন বিকেল ৪টা থেকে বাঘাযতীন পার্ক থেকে ভেনাস মোড়, এয়ারভিউ মোড়, মাল্লাগুড়ি, দার্জিলিং মোড় হয়ে বাবা লোকনাথ মন্দির, দাগাপুর পর্যন্ত একটি ধর্মীয় শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় শোভাযাত্রার রুট এবং সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ধীর গতির হতে পারে। ফুলবাড়িহাট, ফুলবাড়ি রাত ৮টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। আমবাড়িহাট, আমবাড়ি রোড রাত ৮টা পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে এবং দেবীডাঙ্গা হাট, দেবীডাঙ্গা রাত ৮টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকে মেঠো সুর অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা ঘর ছাড়া মন। শ্রোতা বন্ধুরা, লোকগান শুনলেই মনটা কেমন যেন অনেক দূরে নিরুদ্দেশে হারিয়ে যায় না, বা ঘর ছাড়া হয়ে যায় না? আসলে এই সমস্ত গানগুলো কিন্তু আমাদের বৈরাগী হতে শেখায় না, বরং ঘরের কোণে বসেও মনের ভেতরে স্বাধীনতাটাকে বাঁচিয়ে রাখতে শেখায়। অনেকেই ভাবেন ঘর ছাড়া মন মানে ঘর সংসার ছেড়ে চলে যাওয়া বা পথে নামা, কিন্তু লোকসঙ্গীতের দর্শন বলে প্রকৃত ঘর ছাড়া সেই যে জীবনের সব দায়িত্ব পালন করেও নিজের ভেতরের মনটাকে মুক্ত রাখতে পারে। শুরু করছি আজকের অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা ঘর ছাড়া মন। শুনে নি অনুষ্ঠানের প্রথম গানটি সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আমাদের আজকের মেঠো সুর অনুষ্ঠানের বিষয় ভাবনা ঘর ছাড়া মন। আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, লোকগীতির। আচ্ছা, হ্যাঁ বলুন। অবশ্যই এটি আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আমরা শোনাবো আপনাকে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা ঘর ছাড়া মন। শ্রোতা বন্ধুরা, এই দুনিয়ায় আমরা যখন নিজের অজান্তেই চড়া কোলাহলের পেছনে ছুটি, তখন এই সমস্ত মেঠো সুরগুলো আমাদের হাত ধরে টেনে আনে মাটির কাছাকাছি। আমাদের প্রত্যেকেই জীবনের কোনো না কোনো ঘাটে এসে একা হয়ে যায়।

আর সেই একাকিত্বই আমাদের ঘর ছাড়া করে তোলে। আমরা যখন বুঝতে পারি যে এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, তখনই মনটা এক পরম আশ্রয়ের খোঁজে ব্যাকুল হয়। নদী যেমন সাগর মেশার আগে শান্ত হয়ে যায়, মানুষের মনও তেমনি লোকগানের সুরে এসে এক গভীর শান্তি খুঁজে পায়। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনিনি পরের গানটি, শিল্পী গোষ্ঠগোপাল দাস।

শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা ঘর ছাড়া মন। এই যে ঘর ছাড়া হওয়া, এ কিন্তু সমাজ বা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে পালিয়ে যাওয়া নয়, এ হলো এক মানসিক বৈরাগ্য, যেখানে মানুষ নিজের চারপাশের সমস্ত কোলাহলের মাঝেও নিজের ভেতরে এক পরম নিস্তব্ধতা তৈরি করতে পারে। বাউল সাধকেরা তাই ঘরের কোণে বসেও মহাবিশ্বের সন্ধান পেয়েছিলেন, কারণ তাদের মনটা কোনো ভৌগোলিক সীমানায় আটকে ছিল না। শুনছেন মেঠো সুর, আজকের বিষয় ঘর ছাড়া মন। আপনারা এই বিষয়ে নিয়ে আপনাদের মনের ভাবনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে চলে যাই গানে। এবারে শিল্পী সহজ মা, শুনে নি পরের গানটি।

শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজকে আমরা কথা বলছি এই অনুষ্ঠানে ঘর ছাড়া মন নিয়ে। আমরা ঘর বাঁধি নিজেকে সুরক্ষিত রাখার জন্য। মাটির পৃথিবীটা এত বড়, আকাশটা এত অসীম, অথচ আমরা নিজেদের এই ঘর, এই খাঁচা, এটাকেই আমাদের সবটুকু সত্য বলে ভেবে থাকি। কিন্তু লোকগানের সুরগুলো যখনই কানে আসে, তখনই মনে হয় যেন এই চেনা দেওয়ালগুলো বড্ড মেকি, বড়ই সাময়িক। লোকগানের দর্শনে ঘর ছাড়া হওয়া মানে ঘর ভেঙে পথে নামা নয়, এ হলো নিজের অহংকার আর মায়ার ঘরটাকে ভেঙে ফেলা। মানুষ যখন সংসারে থেকেও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের ভেতরে শান্ত নদীটাকে খুঁজে পায়, তখনই তার মনটা ঘর ছাড়া হয়ে ওঠে। এই ব্যস্ত শহরে সব পেয়েও আমাদের মনের ভেতর যে একটা ফাঁকা জায়গা বা তীব্র ব্যাকুলতা আছে, তা আসলে কোনো জাগতিক অপূর্ণতা নয়, তা হলো আমাদের শিকড়ের কাছে ফেরার টান। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবার শুনে নি পরের গানটি, গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। গানটি শুনলেন পাপিয়ার কণ্ঠে। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজ আমাদের বিষয়ভাবনা ঘর ছাড়া মন। আসলে আমাদের ভেতরের মুক্তির অনুভূতিটাই আসল কথা। পৃথিবীর সমস্ত কোলাহলের চেয়ে নিজের মনের এই গভীর নিস্তব্ধতা আর ভেতরে শান্ত অনুভব করতে পারাটাই আসলে জীবনের পরম শান্তি। সেটাই আমাদের মনকে আরও একাগ্র করে এবং ঘর ছাড়া যে কথাটা এখানে বলা হচ্ছে আক্ষরিক অর্থে আসলে মনকে আরও নিবিড় করে তোলে, আরও গাঢ় করে তোলে। শেষ করব আজকের অনুষ্ঠান, শুনে নিই শেষ গানটি কার্তিক দাস বাউলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুশীল বিশ্বাস।

এতক্ষণ শুনলেন সুশীল বিশ্বাসের কণ্ঠে লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছায়াছবির গান। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি অ্যাটাক, শিল্পী জুবিন নটিয়াল এবং শাশ্বত সচদেব।

এবারের শিল্পী বিশাল মিশ্রা এবং আসিস কৌর, ছায়াছবি খুদা হাফিজ 2।

এই গানের সঙ্গে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: उचित र व्यवस्थित रूपमा सञ्चालन गरिने केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानको आश्वासन। सरकारले देशमा पेट्रोल डिजेल र एलपीजीको पर्याप्त भण्डार रहेको र सबै तेल प्रशोधन केन्द्रहरू पूर्ण क्षमतामा सञ्चालन भइरहेको जानकारी। केन्द्रीय पञ्चायती राज राज्य मन्त्री प्रोफेसर एसपी सिंह बघेलले सन् 2047सम्ममा भारतलाई महाशक्ति र विश्वकै अग्रणी अर्थतन्त्र बनाउने अभियानमा तृणमूल स्तरका प्रत्येक व्यक्तिलाई सशक्तिकरण गर्नुपर्ने।
1: केन्द्रीय स्वराष्ट्र मन्त्री अमित शाह बोलेछेन, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3 জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর পাশাপাশি স্থানীয় নাগরিক, প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
2: BSF के सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
1: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার 1 সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
3: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और एलपीजी के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
1: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনামে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 270,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয়পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
4: meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert-level mechanism on trans-border rivers as well.
1: তিনি আরো বলেন, ভারত আফ্রিকার CDC-তে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার CDCA অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
4: অল ইলিগাল ন্যাশনালস হু আর স্টেইং ইন ইন্ডিয়া, দে উইল বি ডেলট অ্যাজ পার ল। নাও ইন দি কেস অফ বাংলাদেশ, অ্যাজ আই হ্যাড ইনফর্মড ইউ আর্লিয়ার, উই হ্যাভ রেফার 2680 কেসেস অর মোর দ্যান 2680 কেসেস টু দি বাংলাদেশি সাইড ফর দ্যাম টু ভেরিফাই দি ন্যাশনালিটি অফ দোজ পিপল দ্যাট উই হ্যাভ হ্যান্ডেড ওভার দ্য নেমস অফ। ওয়ান্স দিস ন্যাশনালিটি ভেরিফিকেশন ইজ ডান, দেন উইল বি ইন আ পজিশন টু ডিপোর্ট দিজ পিপল, these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so, and it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue, so that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো নেই। IPL ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাত রাইজান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। রাত 8টায় শুনবেন নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:30 আধুনিক গান, শিল্পী মান্না দে। 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। 10:10 মোহন সিংয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে শুনবেন রাত 9টায়। 9:30 আজকে ফানকার, 10টায় শুনবেন ছায়া গীত এবং 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 শিলিগুড়ির শক্তিগড় রবীন্দ্র মঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সংখ্যায় তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল।
6: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
7: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
6: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
7: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
6: डायल कीजिए 8700014242।
7: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দুদফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবানে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে পশ্চিমবঙ্গকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11ই মে এই জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, কিন্তু এই সীমান্ত এলাকায় এতদিন পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিকই নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না, তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য।
0: জনগণনা সফল করতে সাধারণ মানুষকে সফলভাবে অংশগ্রহণের আবেদন জানান তিনি। উল্লেখ্য, এই সংক্রান্ত তথ্য অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 0332335-9503। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। নবান্নে আজ কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28শে ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্যে অনুপ্রবেশসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফকে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচল অবস্থার অবসান হতে চলেছে।
2: हमारी सुरक्षा की सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति को हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তপুর এলাকাতেও উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে। উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের ১১টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে ৩৮৬ জন রয়েছেন। সরকারি নথি অনুযায়ী সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে। অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে যৌথভাবে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকবে তা কেউই চায় না, তবে অন্য সমস্যা থেকে মুখ ঘুরিয়ে শুধুমাত্র অনুপ্রবেশকারীরাই দেশের ও রাজ্যের সবথেকে বড় সমস্যার কারণ হিসেবে তুলে ধরলে তিনি তা মানতে নারাজ বলেও মন্তব্য করেন অধীরবাবু। রাজ্য সরকার উত্তরবঙ্গে বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে ৩০০ কোটি টাকা খরচ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলা শাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও জিটিএর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে তাঁর কথা হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে যে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন তা থেকেই এই অর্থ খরচ করা হবে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান আইএস মুরুগান আগামী ২রা জুন পাহাড়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩১শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এই সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ দুই বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশের সামান্য সংশোধন করায় এ রাজ্য সহ দেশের অন্যান্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলেও পুরোপুরি সুরাহা মিলল না। মূল রায়ের যে সময়কাল ছিল তার থেকে এক বছরের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা বাস্তবায়িত করতে হলে কেন্দ্রকে অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে বলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ মন্তব্য করেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর তাণ্ডবে ৭ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে রাজ্য সরকার ৪ লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আহতদের চিকিৎসারও দায়িত্ব নেওয়া হবে বলে নবানে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান। এদিকে ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। একটি প্রতিবেদন,
3: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর ফলে তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও কলকাতা সহ বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতায় সর্বাধিক ৮৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আলিপুরে আজ বিকেল ৫:৩০ পর্যন্ত প্রায় ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে চক্ররেলের লাইনের কাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্তত ২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকে বিমান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনি। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
4: আজকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী কিছু কিছু জায়গায় হয়েছে। যেমন আমাদের কলকাতাতেও

0: যে কালবৈশাখী হয়েছে, যে আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া, আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ অবস্থা হতে পারে। তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত আজকে অরাতলা মহাশ্মশানে সম্পন্ন হয়। বহু মানুষ ফুল মালায় তাকে শেষ শ্রদ্ধা জানান। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস।

আজকের নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: আর হাঁটতে পারছি না। আর কত দূর রনল?
1: এই তো এসে গেছি। কৌশিক, একটু দেখে এসো, দেখে আস্তে আস্তে।
2: ও, বেছে বেছে একটা জায়গা বার করেছো বটে, যান একেবারে বেরিয়ে যাওয়ার জোগাড়।
1: যান এত সহজে বেরোয় নাকি কৌশিক? হ্যাঁ, কথায় রয়েছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না।
0: দেখো দেখো কৌশিক, ওই ওই ওই দেখো কি সুন্দর একটা পাখি, ওই যে ওই ডালে বসলো, ওই ওই দেখো কি পাখি ওটা।
2: আমার হাঁটু ভেঙে যাচ্ছে, আর এখন তোমার পাখি দেখার শখ হলো।
0: পাখিটা দেখলে না কি পাখি ওটাকে জানি। এই অনল,
1: আমি পক্ষী বিশারদ নই মোহনা।
2: আচ্ছা অনল,
1: কি
2: সত্যি করে বলতো, এই বন বাদার ভেঙে আমরা কোথায় যাচ্ছি?
1: জাহান্নামে, আপত্তি আছে?
0: যা, কি যে বাজে বকো না।
1: কৌশিকের এত সন্দেহ কেন? ওনা বিপ্লবী, বিপ্লবীর কি সংশয়ী হওয়া সাজে? আমি নিশ্চয়ই তোমাদের জাহান্নামে নিয়ে যাচ্ছি না।
2: কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো জানা দরকার।
1: সে তো জানি,
2: কিন্তু বলেছো কি একবারও? সেই কলকাতা থেকে টেনে এনেছো আশ্চর্য একটা জায়গা দেখাবে বলে, আর সেই সঙ্গে শোনাবে আশ্চর্য এক গল্প। তো যতবার জিজ্ঞেস করেছি হেসেছ। এসো, হেয়ালির অর্থ কি?
1: ধীরে বৎস, ধীরে। সাসপেন্স তৈরি না করলে কি তুমি আসতে?
0: যাই বলো কৌশিক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, কি শান্ত নির্জন। আহা, এখানে যদি থাকতে পারতাম।
1: পারতে না
0: কেন?
1: দেখো, নির্জনতা ব্যাপারটা দূরেই ভালো, কাছে অসহ্য। আরে আরে, ওই তো ওই তো এসে গেছি কৌশিক। মোহনা, দেখো দেখো দেখো, ওই এটাই এটাই সেই জায়গা। হ্যাঁ, এটাই সেই জায়গা, বুঝলে? এইখানে।
0: বাহ, খুব সুন্দর তো। জঙ্গলের মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা থাকতে পারে ভাবাই যায় না। চারদিকে বিশাল বিশাল শাল গাছ, মাঝখানে সবুজ মাঠ। দেখো কৌশিক, কেমন ছোট্ট শান্ত নদী, কাঁচের মতো টলটল করছে জল। ওখানে ওখানে একটা বেদি দেখছি, কিসের বেদি ওটা?
2: কি জানি,
0: দূরে কোথা।
2: আচ্ছা মোহনা, তুমি কি একবারও ভেবে দেখেছ অনল আমাদের এখানে আনলো কেন?
0: সত্যি তোমাকে নিয়ে আর পারি না বাবা, শুনলেই তো, ও আমাদের একটা আশ্চর্য জায়গা দেখাবে বলেছিল, এটা তেমনই কোনো জায়গা। সত্যি জায়গাটা খুব সুন্দর।
2: অনলকে প্রকৃতি প্রেমিক বলে কখনো তো মনে হয়নি আমার। অবশ্য তুমি ওর স্ত্রী, তুমি ওকে ভালো বুঝবে। আমি কিন্তু একটুও বুঝতে পারছি না, আর তুমি লক্ষ্য করেছ কলকাতা ছাড়ার পর অনল কেমন পাল্টে গেছে? আজ ডাক বাংলো থেকে বেরোবার পর আমি লক্ষ্য করছি অনল অদ্ভুত অদ্ভুত কথা বলছে, অকারণে হাসছে, যা ও কখনো করে না।
0: নিজস্ব জগৎ থেকে বেরিয়ে পড়লে সবাই পাল্টে যায়, একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ থাকে কৌশিক।
2: তোমরা স্বামী স্ত্রী এলে তো কথা ছিল না, কিন্তু অনল খামোখা আমাকে টেনে আনলো কেন?
0: ভালো জিনিস দুজনে উপভোগ করা যেত না, তাই তোমাকে আনা। তুমি তো আমাদের বন্ধু।
2: আমি তোমাদের নই, শুধু তোমার বন্ধু।
1: কৌশিক, বেশি দূরে যেও না, সাপ টাপ থাকতে পারে। এখানে এসো, এখানে এখানে এসো, এসো এসো এসো মনে এসো এসো। হ্যাঁ আমার হাত ধরো, হাত ধরো। এই তো, কি দেখলে তো, বেশ সুন্দর না?
0: খুব সুন্দর, অনেকদিন পর এমন একটা জায়গা আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। উফ, কলকাতায় থাকতে থাকতে না হাঁপিয়ে উঠেছিলাম, বিয়ের পর থেকে সেই কলকাতা আর কলকাতা। কতদিন মনে মনে স্বপ্ন দেখেছি এইরকম কোনো নির্জন জায়গায় থাকবো, বাচ্চাদের স্কুলে পড়াবো, সারাদিন পর ঘরে ফিরবো, নদীর পাড়ে সবুজ ঘাসের উপর সাদা রঙের বাড়ি থাকবে আমার, বাড়ির চারপাশে থাকবে অজস্র শিউলি গাছ, ঘাসের উপর টুপটাপ ঝরে পড়বে ফুল।
1: ভালো লাগছে তোমার না কৌশিক? তোমার কেমন লাগছে?
2: আসলে নির্জনতা বোধ ব্যাপারটা সহজাত স্বপ্নের মতো, সকলের মধ্যেই লুকিয়ে থাকে। সেই যে একটা গল্প আছে না, প্রত্যেক মানুষের মধ্যেই আছে একটা দ্বিতীয় সত্তা, সেটা কখন কিভাবে যে বেরিয়ে পড়ে টের পাওয়া যায় না। কিন্তু অনল, তুমি আমাদের একটা আশ্চর্য গল্প শোনাবে বলেছিলে।
1: হ্যাঁ, সেই কারণেই তো তোমাদের এখানে নিয়ে আসা। এই জায়গায় না এলে তোমরা সেটা ঠিক উপলব্ধি করতে পারতে না। তবে এটা গল্প নয়, সত্যি।
2: তাহলে বলো শুনি।
1: এই যে বেদি দেখছো, এটা এক দেবীর বেদি, যিনি এখানকার আদিবাসী সমাজের বিয়ের দেবী।
0: বিয়ের দেবী? অনেক দেবীর কথা শুনেছি বাবা, কিন্তু এমন অদ্ভুত দেবীর কথা কখনো শুনিনি।
2: মোহনা, বাধা দিও না। হ্যাঁ বলো অনল।
1: এই উন্মুক্ত মাঠে ফাল্গুন পূর্ণিমার রাত্রে আদিবাসী যুবক যুবতীরা দল বেঁধে আসে। পুরোহিত, মোড়ল আর বয়স্করা বসেন বেদি ঘিরে।
2: গণবিবাহ নাকি?
1: ঠিক তাই। ওই যে নদী দেখছো, ওই নদী এদের ভাষায় পবিত্র নদী। ওখানে সবাই স্নান করে, মেয়েরা পরে হলুদ শাড়ি, গলায় পলাশ ফুলের মালা, মাথার চুলে সোঁদাল ফুল, হাতে থাকে শালপাতার মালা। ওই মালা মনোনীত পাত্রের গলায় পরিয়ে দেবে।
0: এ তো দেখছি স্বয়ংবর সভা।
1: তা হবে। তারপর বেদির চারপাশে মশাল জ্বলে ওঠে, দ্রিম দ্রিম শব্দে মাদল বাজে, ছেলেরা মেয়েরা দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। পুরোহিত বেদির সামনে দাঁড় করিয়ে যুবকদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে একে পেতে ইচ্ছুক? একজন এলে তো মিটেই গেল, যদি দু তিনজন আসে তবে পুরোহিত হুকুম দেন, লড়াই করে একে জিতে নাও, তোমাদের মধ্যে যে জিতবে এ মেয়ে তার।
2: ডিউয়েল নাকি?
1: অনেকটা সেই রকমই।
0: তারপর?
1: তারপর তারপর কাড়া না কাড়ার তালে শুরু হতো লড়াই।
2: ইন্টারেস্টিং।
1: সারা রাত এরকম লড়াই চলতো। যারা জিততো তারা পেত শালপাতার বড় মাল্য। তারা কোণের হাত ধরে বেদি প্রদক্ষিণ সেরে চলে যেত গভীর বনে মধুচন্দ্রিমা যাপনের উদ্দেশ্যে।
0: আর যারা হারত?
1: অনেকেই মারা পড়ত, নইলে রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরে ফিরে যেত ঘরে। অনেকে অনেকে পরাজয়ের জ্বালা সইতে না পেরে সুইসাইডও করত।
2: সাংঘাতিক।
1: ভয় পেলে? খুশি ভয় পেলে লড়বে নাকি?
0: অনল, কি বাজে বকছো!
1: দূর,
0: আমি ভাবছি কি নিষ্ঠুর প্রথা।
1: কিন্তু এই আপাত নিষ্ঠুরতার মধ্যে রয়েছে সত্যিকারের সাহসের পরিচয়। আর যাই হোক, এতে এতে বিশ্বাস ভঙ্গের কোনো সুযোগ নেই।
0: বিশ্বাস অবিশ্বাস কি কোনো প্রথার উপর নির্ভর করে নাকি? মন বলে তো একটা কথা আছে।
1: মন? ওটা তো একটা শিক্ষিত ধারণা।
2: অনল,

0: আনলাম বিশ্বাসের চেহারাটা দেখাতে। সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন একটা সমাজ, যাদের আমরা এই ভদ্র সভ্য পোশাক পরা মানুষরা অসভ্য বর্বর বলতে দ্বিধা করি না, তারা কিন্তু নিজের স্ত্রীর অধিকার নিতে মৃত্যুকেও ভয় পেত না, যেহেতু রক্তাক্ত জয়ের বিনিময়ে পাওয়া যেত একটা বিশ্বাস।
1: বিশ্বাস?
0: হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস। বিয়ে মানে তো শুধু শরীরের সঙ্গে শরীরের মিলন নয়, একটা বিশ্বাসেরও মিলন, না হলে সেটা লিগ্যাল রেপ।
1: কিন্তু কিন্তু এটা তো ভীতি প্রদর্শন। একটা মেয়ে নিজস্ব কিছু চাওয়া থাকতে পারে, তাকে এভাবে বলে দিতে হবে? আমি ভাবতেও পারি না।
0: মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে ভাবছো কেন? সে যখন জানবে যে যার হাতে শালপাতার বড়মাল্য তুলে দিচ্ছে, সে আর যাই হোক, আর যাই হোক ভীতু নয়, কাপুরুষ নয়, তাকে তাকে সে অর্জন করেছে, জয়ী মানুষের হাতে সে নিজেকে সঁপে দিতে দ্বিধা করবে কেন?
1: সে তুমি বুঝবে না, এসব প্রথা রীতিনীতি সবই তো পুরুষের জন্য, মেয়েদের কথা কে ভাবে? আশ্চর্য, এই যে মাংসের টুকরো নিয়ে কুকুরের লড়াই, আমি ভাবতেও পারি না।
0: তোমার ভাবনায় কিচ্ছু যায় আসে না। দেখো, অগ্নি সাক্ষী করে বিয়ে হয় আমাদের, আগুন কিসের প্রতীক, শরীরের নাকি বিশ্বাসের? তুই কি বলো কৌশিক?
2: আমি কি বলবো, আমার কি বিয়ে হয়েছে?
0: ও তাই তো, তাই তো। তবু ভাবো, ভেবে দেখো ব্যাপারটা, এই যে আমি আর মোহনা, আমরা কি বিয়ে করেছি নাকি বিয়ে হয়েছে আমাদের? আসলে সমাজের কিছু রীতিনীতি চাপানো হয়েছে আমাদের ওপর, আর আমরা নির্বিবাদে সেগুলো মেনে নিয়েছি। এতে আমাদের কারো কোনো যোগ্যতা বা জয়ের প্রশ্ন ছিল না, তাই বিশ্বাস আসবে কোত্থেকে?
1: তুমি কি আমায় বলছো?
0: তুমিও বাদ নাও।
1: তুমি আমার বিশ্বাস ভঙ্গ হতে কোথায় দেখলে?
0: বলছি বলছি বলছি বলছি, তার আগে দাঁড়াও ওই বেদির সামনে।
1: হ্যাঁ,
0: ওই বেদির সামনে দাঁড়াও, যাও দাঁড়াও।
1: কেন?
0: প্রশ্ন করো না, এমনি দাঁড়াও না, যাও দাঁড়াও। দাঁড়িয়েছো, এবার ভাবো, ভাবো মোহনা, ভাবো সেই ফাল্গুন পূর্ণিমার রাত্রি, জঙ্গল থেকে উঠে আসছে মশালের আলো, মাদলের শব্দ, তোমার চারপাশে পুরোহিত মোড়ল বয়স্করা বসে আছেন, ভাবো ভাবো। এবার এবার সত্যি করে বলো তো, কৌশিককে তুমি ভালোবাসো কি না?
2: অনল,
0: মোহনা, ওই বেদির সামনে দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে। এই অরণ্যে তোমার সত্য ধ্বনিত হোক, ওই বেদি শুনুক, এখানে সত্যি কথা না বললে আকাশ থেকে নেমে আসবে বজ্র, নদীতে উঠবে তুফান। বলো বলো মোহনা, বলো বলো বলো, আজ তোমার সত্যি বলার দিন, বলো মোহনা, বলো বলো বলো।
2: অনল অনল, তুমি তুমি কি বলতে চাইছো জানো?
0: জানি, আমি জানি কৌশিক, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে চাইছি। অনেকদিন ধরে এই প্রশ্নটাই আমাকে খুঁচিয়েছে, তাড়িয়েছে, তবু আমি নির্বিকার থেকেছি। অথচ যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যাকে আমার সমস্ত বিশ্বাসের প্রতীক ভেবেছি, সেই আমার অস্তিত্বে উপলব্ধিতে ডেকে এনেছে শুধু অবিশ্বাস, অবিশ্বাস আর অবিশ্বাস। প্রতি মুহূর্তে আমি হেরে গেছি, হেরে গেছি। আমার আমার এই যন্ত্রণা তোমরা বুঝবে না।
1: আমি ভাবতেও পারি না তুমি এতটা নীচ।
2: অনল অনল, এ তোমার মনোবিকার, সম্পূর্ণ ভুল ধারণা।
0: ভুল ধারণা?
2: হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক এত সহজে সস্তা হয়ে যায় না।
0: যখন যখন আমার ঘরে, আমার এই চোখের আড়ালে তোমরা দিনের পর দিন, দিনের পর দিন লুকোচুরি খেলেছো, আমার বিশ্বাস ভালোবাসাকে ছেঁড়া কাগজের মতো কুচি কুচি করে উড়িয়ে দিতে, তাতে কি তাতে কি ধারণা কি ধারণা করা সম্ভব কৌশিক?
2: মোহনা মোহনা, এত সস্তা নয় অনল, তুমি ওকে বিশ্বাস করো না তাই এমন কথা বলছ। আমরা একসঙ্গে সময় কাটালেও আমাদের মন শরীর ছাড়িয়ে উঠে গেছে।
0: তোমাদের এই অদ্ভুত সম্পর্ক আমি সভ্যতার মুখোশ এটা সহ্য করব, এটাই বা ভাবলে কি করে?

0: আমার আমার সহ্যের সীমা পার হয়ে গেছে।
1: কি করতে চাও তুমি?
0: চাই চাই পরাজয়ের হাত থেকে বাঁচতে। আমি ভীরু নই, আমি কাপুরুষ নই। দেখছোই তো, এই অরণ্যে সভ্যতার মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলেছি।
2: প্লিজ কৌশিক, প্লিজ আমাকে আমাকে আমাকে না পরাজয়ের হাত থেকে বাঁচাও। প্লিজ এলাম এলাম এলাম।
1: কি কি এটা?
2: ভালোবার
0: এসো এসো এসো, ডুয়েল লড়ো আমার সাথে, যে জিতবে মোহনা তার।
3: অনল অনল, তুমি কি পাগল?
0: তুমি বেদির সামনে থেকে নড়বে না মোহনা। আজ তুমি সেই পুরোহিত, আমাদের জয় পরাজয় নির্ধারণ করবে।
3: প্লিজ অনল, তোমার এই পাগলামি বন্ধ করো।
0: পাগলামি?
3: অনল
0: মোহনা, যখন আমার বিশ্বাসের সুযোগ নিতে তোমরা আর আমি নির্বিকার থাকতাম, সেটাই কি সুস্থতা ছিল?
1: অনল অনল, আমি ভাবতেও পারি না।
0: এখন এটাই ভেবে নেওয়ার সময় এখন এটাই ভেবে নেওয়ার সময় যে মোহনার জীবনে কে থাকবে, তুমি না আমি।
1: অনল, ঠাট্টারও একটা সীমা থাকা উচিত।
0: ঠাট্টা?
1: হ্যাঁ,
0: ঠাট্টা। আমি যখন ভাবতাম, যখন তোমরা তোমাদের ওই অদ্ভুত সম্পর্কের মধ্যে ডুবে থাকতে, হ্যাঁ, আর ভাবতে অনল কি মহান স্বামী, কি উদার পুরুষ, ওটাই ছিল ঠাট্টা।
3: বাহ বাহ বাহ, তোমার নাটক যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে।
0: নাটক আমিও কম দেখিনি মোহনা।
3: ওটা তোমার দেখার চোখের বিকৃতি।
0: আমাকে দোষারোপ করে নিজেকে আড়াল করতে পারবে না মোহনা।
3: অনল,
0: আমি ভেবেছিলাম তুমি চলে যাবে। হ্যাঁ, আমি তোমাকে সে সুযোগও দিয়েছিলাম, অথচ পতিব্রতা নারীর মুখোশ এঁটে থাকলে, তাই তোমাদের এখানে এনেছি একটা ফয়সালার উদ্দেশ্যে।
1: অনল অনল, প্লিজ প্লিজ
0: বাধা দিও না। ভাবো ভাবো, আজ তেমনি কোনো দিন দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দাঁড়িয়েছে বেদির সামনে, তাদের আকাঙ্ক্ষিত নারী, তাদের জয়ের পুরস্কার। ওই শোনো শোনো, ভীষণ শব্দে কাড়া নাকাড়া বাজছে, পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, সারা মাঠ জুড়ে মশালের আলো। এসো প্রতিদ্বন্দ্বী, যুদ্ধ করো, যুদ্ধের মাঠে কেউ থমকে থাকে না।
1: অনল, আমার একটা কথা শোনো।
0: আমি কোনো কথা শুনতে চাই না, শুধু চাই একটা ফলাফল। আর দেরি নয়, বেদির ওপাশে দাঁড়াও। ওই দেখো, বিকেল হয়ে গেছে, পাখিরা ফিরে যাচ্ছে বাসায়, আর একটু পরেই চাঁদ উঠবে। তোমার তোমার কোনো ভয় নেই কৌশিক, আমি যদি মরে যাই তার জন্য তোমরা কেউ দায়ী হবে না, এমনই ব্যবস্থা আমি করে রেখেছি।
1: তবু তবু আমার একটা কথা শোনো।
0: ভয় পাচ্ছ কেন কৌশিক? ভয় পাচ্ছ? তুই না বিপ্লবী, হ্যাঁ, অস্ত্র ধরতে তোমার তো ভয় পাওয়ার কথা নয়। মনে করো তোমার একজন শত্রু খতম হয়ে গেল। নাও স্টার্ট। মোহনা, তুমি দেখো,
3: তুমি তুমি একটা জঘন্য চরিত্রের মানুষ, বড় বড় পশু,
0: তবু মুখোশ আটা মানুষ নই।
1: তবে তুমি এখানে নিয়ে এলে কেন? কলকাতায় বললেই তো মিটে যেত, আমি আর আসতাম না তোমাদের সঙ্গে।
0: তাতে তো তোমার মহানুভবতা বাড়ত, আর আমি সারা জীবনের মতো হেরে যেতাম, আর মোহনার চোখে তুমি হয়ে থাকতে মহান।
1: অনল, তুমি আমাদের সম্পর্ককে কী ভাবো?
3: না কৌশিক, তুমি কিচ্ছু বলবে না, বললে ওর মাথায়ও ঢুকবে না।
0: আত্মপক্ষ সমর্থন
3: প্রয়োজন মনে করি না।
1: অনল অনল, প্লিজ প্লিজ, এইভাবে তুমি ভুল বুঝো না মোহনাকে, আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, এই কথা ঠিক, মোহনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, হয়তো আমাদের বিয়েও হতো, কিন্তু হলো না, কারণ কারণ এসব নিয়ে ভাববার মতো পরিস্থিতি ছিল না। বিপ্লবের মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, আর সেই থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়লাম। মোহনা জানতো যে আমি বেঁচে নেই, আর জেল থেকে ছাড়া পাবার পর আমার মন ভেঙে গিয়েছিল, আমার বিশ্বাস টলে গিয়েছিল, আমার দাঁড়াবার ক্ষমতা ছিল না। বারবার মনে হচ্ছিল যা করেছি, করতে চেয়েছি, সবই কি ভুল, সবই কি ভুল। হয়তো হয়তো আমি শেষ হয়ে যেতাম যদি না সে সময় মোহনার সঙ্গে দেখা হতো, আর মোহনাই আমার বিশ্বাস ফিরিয়ে আনে। আজ

0: আমাদের সম্পর্ক প্রেম নয়, প্রেম তো খুব ছোট্ট একটা শব্দ। আমাদের সম্পর্কে এসবের ঊর্ধ্বে যদি কিছু থাকে তবে তাই। হ্যাঁ অনল, অনল, মোহনা, মোহনা আজ আমার আশ্রয়, আমার বিশ্বাস, আমার আমার ভালোবাসা।
1: ভালোবাসা?
0: তুমি তুমি যে অর্থে বোঝো সে অর্থে নয়।
2: এইসব কথা কাকে বলছো কৌশিক? অনল ভালোবাসার একটাই অর্থ বুঝে।
0: বোঝার বাইরেও তো একটা জগৎ আছে।
2: আমাদের সম্পর্ক কেউ কোনোদিন বোঝেনি, বুঝবেও না। সম্পর্ক নিয়ে বিজ্ঞাপন করার কোনো ইচ্ছে নেই আমার।
0: পৃথিবীতে কোনো সম্পর্ক ভালোবাসাহীন হয় না অনল।
1: স্প্লেন্ডেড, স্প্লেন্ডেড, স্প্লেন্ডেড, ওয়াহ ওয়াহ ওয়াহ, বেশ সুন্দর একটা দৃশ্যের অভিনয় হয়ে গেল। তবে আর কি, এবার শেষ দৃশ্যের অভিনয় হয়ে যাক।
0: অনল, তুমি কি নিষ্ঠুর?
1: তাই তাই তাই, আমি তোমাদের ওইসব কফি হাউস মার্কা কথা বুঝি না, বুঝতে চাইও না।
0: এ সমস্ত তোমার কমপ্লেক্স।
1: তবে তার থেকে মুক্তি দিচ্ছ না কেন?
2: ছি ছি ছি ছি ছি ছি, আমি কি একটা মাংসের টুকরো নাকি, যার জন্য তোমরা তোমরা দুজনে কুকুরের মতো কামড়াকামড়ি করবে?
0: অনল, অনল, তুমি এভাবে মোহনাকে অপমান করতে পারো না।
1: অপমান, অপমান, অপমান, দিনের পর দিন আমি কম অপমানিত হয়েছি। আমার আমার সবসময় মনে হয়েছে যে মোহনার ঠোঁটে আমি নই, কৌশিক ঠোঁট রাখে। মোহনার হাত যে ধরে, যে হাসে, যে কথা বলে, সে আমি নই, কৌশিক। আমার মধ্যে কৌশিককেও খুঁজে বেড়ায়, কৌশিকের অভ্যেসগুলো আমার মধ্যে পেতে চায়, আর আমি মুখোশ হেঁটে ভদ্রতার ভান করি, ভদ্রতার ভান। স্ট্রেঞ্জ, কেন কেন আমাকে প্রতি মুহূর্তে কৌশিক হয়ে থেকে যেতে হবে? আমি কি অনল হয়ে ভালোবাসতে পারি না? প্রতি মুহূর্তে কৌশিক হওয়ার হাত থেকে আমি বাঁচতে চাই। আমি আমি চাই অনল হতে।
0: বেশ, আমি আমি চলে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না তোমাদের জীবনে।
1: যেখানে এসে পৌঁছেছে কৌশিক, সেখান থেকে ফেরার পথ একটাই।
0: কিন্তু অনল,
1: কথা নয়, দাঁড়ো, নইলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব।
2: অনল, আমি কি এতই সস্তা? তোমাদের মধ্যে কেউ একজন জিতবে, অমনি আমি তার হয়ে যাব?
1: তাতে কিছু যায় আসে না। আমি চাই ভালোবাসার প্রতিদ্বন্দ্বিতায় শুধু একজন থাকবে, হয় কৌশিক নয় আমি। কৌশিক রেডি? কি হলো, রিভলভার তোলো। হ্যাঁ
0: মোহনা, ওকে থামাও। অনল, অনল সত্যি কেমন হয়ে যাচ্ছে।
2: কি করব, ওকে খুনের নেশায় পেয়েছে, দেখছো না ওর চোখ কেমন লাল হয়ে গেছে, কেমন কেমন অদ্ভুত ভাবে হাসছে। এই তুমি, তুমি যত নষ্টের মূল।
0: আমি?
2: হ্যাঁ হ্যাঁ, তুমি কেন আবার এলে আমার কাছে? বেশ তো ছিলাম, ভুলেই ছিলাম, তুমি এসেই আমার সব গোলমাল করে দিলে।
0: এসব কি বলছো মোহনা?
2: বুঝতে পারছো না, তুমি এসেই আমার সব ওলট পালট হয়ে গেল।
0: প্লিজ চুপ করো।
2: কেন চুপ করবো? আমি কি তোমাদের খেলার পুতুল নাকি, যে তোমরা যেমন ইচ্ছে নাচাবে আর আমি তেমনই নাচবো? আমার কি কোনো চাওয়া থাকতে পারে না?
0: নিশ্চয়ই পারে,
2: কিন্তু তাকে আমল দাওনি কখনো।
1: কৌশিক, কৌশিক, দেরি হয়ে যাচ্ছে, নাও স্টার্ট। ওকি, তোর হাত কাঁপছে কেন? ভয়? ভয় পেলে ভয়, হ্যাঁ, যখন মানুষ খুন করতে তখন ভয় করতো না?
0: অপ্রয়োজনে মানুষ খুন করাকে আমি ঘৃণা করি।
1: তুমি খুন তো, জীবন যখন দিতে পারো না তা কেড়ে নেবার তুমি কে?
0: অনল,
1: ভয় কিসের? বিপ্লবের জন্য রক্ত ঝরাতে ভয় পাওনি, তবে মোহনাকে মুক্ত করতে এত দ্বিধা কেন? দাঁড়াও, দাঁড়াও, জীবন অথবা মৃত্যুর সামনে ভেবে দেখো, তোমার একদিকে মোহনা, অন্যদিকে মৃত্যু।
0: অনল প্লিজ শোনো।
1: না, আর কোনো কথা নাই, যাও যাও, দশ পা পেছো, দশ গোনার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে গুলি চালাবো।
0: না না, আমি আমি পারবো না।
1: করতেই হবে, করতেই হবে,
0: না
1: না হলে ভাববো তুমি ভীরু, তুমি কাপুরুষ, তোমার সব কিছু ফন্ডামি, ফাঁপা কথা। কৌশিক, রিভলভার তোলো, চালাও গুলি, চালাও।
0: না,
1: কি না?
0: আমি আমি অস্ত্র হাতে তুলে নেব না। তুমি খুশি করতে পারো,
1: মরতে চাও মরতে চাও, হিরো হতে চাও হিরো,
0: যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি অস্ত্র হাতে নেব না। অনল, অনল তুমি গুলি চালাও, আমি প্রস্তুত।
2: না কৌশিক।
0: মোনা, মোনা বাধা দিও না, আমি না মরলে তুমি মরবে, তোমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি।
2: কৌশিক, এভাবে তুমি নিজেকে বিলিয়ে দিতে পারো না। তোমরা কেন বুঝতে পারছো না আমি তোমাদের দুজনকে, আমি তোমাদের দুজনের মধ্যেই বাঁচতে চাই। তোমাদের একজন চলে গেলে আমি যে অর্থহীন হয়ে যাব, অর্থহীন।
1: কৌশিক, কৌশিক চলে যাও।
0: অনল, তোমার ডুয়েল।
1: চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, তোমার ছায়াও যেন কোনোদিন না দেখি। যাও যাও যাও।
0: বেশ, তবে হোক।
2: কৌশিক, কৌশিক,
1: তোমার কৌশিক না চলে গেছে মোহনা, আর কখনো আসবে না, ওকে ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও।
2: তুমি ওকে আমার চোখ থেকে মুছে দিতে পারো, কিন্তু মন থেকে মুছবে কি করে? সে ক্ষমতা তোমার আছে?
1: ক্ষমতা নেই?
2: রিভলভার দেখাচ্ছ, তুমি আমায় মারতেই পারবে না, কারণ আমি যে তোমার বাজি জেতা খেলনা, তাই না? বলো বলো, এবার কি করতে হবে? মধুচন্দ্রিমা না, চলো হাত ধরাধরি করে এইবার, এইবার
1: তুমি রিভলভারটা কাড়লে কেন?
2: দেখছি,
1: পাগলামি করো না, পাগলামি
2: করো না। এতক্ষণ তোমার পাগলামি দেখলাম,
1: ওতে গুলি ভরা আছে,
2: এবার আমারটা দেখো।
1: মোহনা, ওতে গুলি ভরা আছে, তুমি কি তুমি কি তুমি কি তুমি কি আমাকে মেরে দাও?
2: না না, তোমার মতো নোংরা কীটকে মেরে কি লাভ বলো?
1: ওকে, তুমি কোথায় যাচ্ছ? মোহনা, ওদিকে নদী, ওদিকে যাও না, ফিরে এসো।
2: যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে আর ফেরা যায় না, আর ফেরা যায় না। অনু, সব পথ বন্ধ হয়ে গেছে।
1: মোহনা, মোহনা শোনো,
2: তুমি আমার মানুষের মতো বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চাও, আমি আর, আমি আর, এই নাও, এই নাও আমার প্রতিবাদ, আমার ঘৃণা, আমার কান্না, আমার যন্ত্রণা।
1: মোহনা, মোহনা, মোহনা, এই তুমি কি করলে মোহনা? নিজেকে নিজেকে নিজে গুলি করলে মোহনা, তুমি তুমি নিজেকে নিজে গুলি করলে।
3: দুই অরণ্য নাটকটি শেষ হল। রচনা অনিল ঘোষ, অভিনয় করেছেন মোহনা, নন্দিনী মালিয়া, কৌশিক, শঙ্কর ঘোষ ও অনলের ভূমিকায় গৌতম চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

এতক্ষণ শুনলেন নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ এবং প্রযোজনা বিশ্বনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন মান্না দের কণ্ঠে আধুনিক গান।

0: প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি
1: শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শুরু হচ্ছে আজকের গানে গানে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রকৃতির নিয়মে আকাশ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই হয়তো নামবে সেই কাঙ্ক্ষিত বর্ষা। তবে এবছর প্রকৃতির মেজাজটা একটু অন্যরকম। খেয়াল করলে দেখলে বোঝা যায়, এবছর শীত যাওয়ার পর থেকে মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। অন্য বছরের মতন টানা শুকনো গরম এবার কিন্তু অতটা জাঁকিয়ে বসেনি। আর এখন যখনই মেঘলা পরিবেশ তৈরি হয়, তখনই আমাদের মনে হয় বর্ষার একটা আগাম প্রস্তুতি বা আবাহন শুরু হয়ে যায়। আর বর্ষা পুরোপুরি আসার আগেই আমাদের মনের ভেতরের এই যে আকুলতা, তাকে সুরের চেয়ে ভালো আর কে বা বুঝতে পারে। আজ গানে গানে অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা। ওই যে বললাম, বর্ষা এখনও আসতে বেশ কিছুটা দেরি।

আছে, বেশ কিছুটা বলতে কয়েকদিন দেরি আছে, তবু এটা আর কি একটা প্রস্তুতি পর্ব। আপনারা ফোন করুন এ বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য 9434076705 এই নম্বরে। এবং অবশ্যই আপনার জীবনে বৃষ্টি রাতের কোনো বিশেষ স্মৃতি আমাদের সাথে ভাগ করেও নিতে পারেন। শুরু করছি আজকের অনুষ্ঠান, শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, অর্ণব দত্তের কণ্ঠে ছায়াছবি রসগোল্লা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা। এ বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধুর ফোন এসে গেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি অরিজিৎ মল্লিক বলছি, হাজারীবাগ ঝাড়খণ্ড থেকে।
0: বলুন, কেমন লাগছে অনুষ্ঠান?
1: আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, একটা গান শুনলাম বেশ ভালো লাগলো, কিন্তু একটু সিগন্যালটা আজকে একটু কমজোর আছে, বৃষ্টি পড়েছে বলে সম্ভবত আজকে সিগন্যাল একটু কমজোর
0: হতে পারে, হতে পারে যান্ত্রিক কিছু গোলযোগ থাকতে পারে। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ভাবনা গানে গানে বর্ষা, এ বিষয়ে কিছু বলবেন?
1: গানে গানে গান জীবন কত আনন্দিত করে,
0: একদমই।
1: শাস্ত্র বলে কি, চিকিৎসা শাস্ত্রেও বলেছে যে গান ইজ এ ভেরি গুড মেডিসিন।
0: হুম হুম,
1: এখন যদি কেউ যদি অসুস্থ হয়, আমাদের এখন মিউজিক থেরাপি বলে একটা বিষয় আছে,
0: হুম হুম,
1: যে যদি কেউ অসুস্থ হয় তাকে গান শোনানো হয়।
0: ঠিকই,
1: যখন আমরা মেডিটেশন করতে বসি তখনও ভালো গান শোনা হয়। তো
0: হুম,
1: গান জীবনের একটা অংশ,
0: যেহেতু
1: নিজেও একটা গানের শিক্ষার্থী বলে গান আমার সব থেকে বেশি প্রিয় একটা বলা যায় অ্যাক্টিভিটি।
0: আচ্ছা আচ্ছা, এবং বর্ষা শুনলেই বর্ষার সঙ্গে গানের কিন্তু একটা ওতপ্রোত সংযোগ আছে। এবং আপনার জীবনে এই বৃষ্টি রাতের কোনো বিশেষ স্মৃতি রয়েছে? বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে এবং বা আপনি কোথাও আটকে গেছেন, কোনো উল্লেখযোগ্য কিছু ঘটনা? অনেক স্মৃতি আছে,
1: এখন আমি নিজে এক তরুণ কিন্তু তার মধ্যে যে কত স্মৃতি তৈরি হয়ে গেছে সেটা বলা নেই।
0: একদমই একদমই,
1: আমার এমনি কিছু কিছু অনেক ক্ষেত্রে হয়েছে যে আমার বন্ধুরা বলে কি তুই গান গা, গান ধর, আর গান ধরতে ধরতে সহসা বৃষ্টি এসে গেল, সেটা একটা বেশ আনন্দের বিষয়। কখনো রাগ জয় জয়ন্তীতে বা রাগ মল্হারে গান গাইছি, হঠাৎ করে বৃষ্টি ধরে গেল আর আমরা বৃষ্টিতে আটকে গেলাম বন্ধুরা মিলে।
0: আচ্ছা আচ্ছা, মানে এটা একটা আশ্চর্য ব্যাপার। সেটাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটি আরেকবার বলবেন?
1: আমার নাম অরিজিৎ মল্লিক,
0: আচ্ছা,
1: ঝাড়খণ্ড থেকে বলছি।
0: আচ্ছা বেশ, খুব ভালো লাগলো, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু লাইনে আছেন, দেখে নি। হ্যালো,
2: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার প্রবীর বাবু।
2: হ্যাঁ দাদা ভাই,
0: বলুন কেমন আছেন?
2: খুব ভালো আছি দাদা ভাই, আজকে এখন
0: ঠান্ডা। হ্যালো হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন বলুন।
2: হ্যাঁ বলছি যে আমাদের আমাদের এখানে আর কি ঝড় বৃষ্টি হলো দাদা ভাই।
0: আচ্ছা,
2: হ্যাঁ এখন দার্জিলিং মনে হচ্ছে দার্জিলিং হয়ে গেছে।
0: আচ্ছা,
2: দাবদাহ পরে এই যে এরকম দার্জিলিং হয়ে গেছে,
0: অনেকটাই স্বস্তি মিলেছে। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় গানে গানে বর্ষা, এ বিষয়ে কিছু বলুন।
2: গানে গানে বর্ষা দেখুন দাদা ভাই, গান গান হচ্ছে একটা ফিজিওথেরাপির মতন।
0: একদমই,
2: এই গান যদি আমরা না শুনতে পাই তাহলে মনের যে আনন্দটা, হ্যাঁ ধরো ঝড়ো বরস বা বড় সন বাল দিনে এই যে গানগুলো সত্যি করে রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখে গেছেন ওনাকে শতকোটি প্রণাম দাদা ভাই। এবং আজ দেখুন, হ্যাঁ উনি বর্ষার সময় বর্ষার গান লিখেছেন, বসন্তর দিনে বসন্তর গান লিখেছে, মানে সব ঋতুর গান ওনার কাছে আছে। তো সেই যে আমরা যে ওই মানে ইয়েগুলো পাই, তো সেইখান থেকে অনেক কিছু শেখার আছে দাদা ভাই, এবং আমরা সেইটা, হ্যাঁ সেইটা শিখতে পারি এবং জানতে পারি। হ্যাঁ আজকে আমাদের যে মানে জীবনের যে ধারা, মানে সেটাও কিন্তু উনি আর কি, ওনাকে ভগবান বললেও কম বলা হবে, ওনাদের মন থেকে মাথা থেকে যে জিনিস বেরিয়েছে আজ অব্দি কারোর কাছে ওই জিনিস আর পাওয়া যাবে না।
0: ঠিকই ঠিকই ঠিকই।
2: এই জায়গায় বর্ষার সময় দেখেন, এই বর্ষার সময় আমাদের মাঠে যারা কাজ করে তারাও কিন্তু সেই বর্ষার দিনের সেই গান শুনে মানে চাষ করছে এবং তাদের আনন্দটাও সেই জায়গায় ভরে উঠছে। তো এই জায়গা থেকে অনেক কিছু পাওয়া যায়, এবং যারা গান করছেন তাদের তো যদি না লেখাটাই পায় তাহলে সে গানটা করবে কি করে? সেই যে সুর দিয়েছেন এবং সুরাগত করেছেন তাদেরকে মানে শতকোটি প্রণাম। এবং আপনারা যে এইভাবে অনুষ্ঠান গুলো করেন না, এর জন্য আপনারাও শতকোটি প্রণাম নেওয়ার যোগ্য রাখেন দাদা ভাই।
0: এবং আপনারাও যে দৈনন্দিন ফোন করছেন আমাদের, আপনাদের খবর জানাচ্ছেন, আপনাদের সঙ্গে যে একটা যোগাযোগ হচ্ছে, এটাও কিন্তু একটা আমাদের কাছে পরম প্রাপ্তি, তাই নয় কি?
2: যোগাযোগটা আপনারা রাখছেন, আমরা করছি, জিনিসগুলো মাথা থেকে বার করে যে করছেন এটাও তো মানে আপনাদের মানে সহস্র প্রণাম আর কি, সেই জায়গাটা থেকে আমরা পাই দাদা ভাই। এবং সেই জায়গাটাতে জুড়ে আছি, হ্যাঁ, থাকছি সঙ্গে এবং শুনছি, এবং খুব ভালো লাগছে দাদা ভাই অনুষ্ঠান।
0: আপনিও ভালো থাকবেন, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু আপনাকে। ভালো থাকবেন, আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা। শ্রোতা বন্ধুরা, প্রকৃতি সমস্ত রূপের মধ্যেই বৃষ্টি হয়তো একমাত্র যার সাথে সুরের সম্পর্ক সবচেয়ে প্রাচীন এবং গভীর। আকাশ থেকে পড়া প্রতিটি জলের ফোঁটার একটা নিজস্ব ছন্দ থাকে। টিনের চালের ওপর বৃষ্টির শব্দ, জানলার কাছে জলের আওয়াজ, কিংবা গাছের পাতায় পাতায় বৃষ্টির যে গুঞ্জন, এগুলো আসলে প্রকৃতির তৈরি করা এক একটা চেনা মেলোডি। এই আদিম সুরটাই মানুষের বুকের ভেতরের অনুভূতিগুলোকে চট করে নাড়া দিয়ে যায়। সেই কারণেই বৃষ্টি নামার এই পরিবেশ তৈরি হলেই মানুষের মনে সবার আগে গানের কথাই মনে পড়ে। এবারে শুনে নিই আজকের পরের গানটি, শানের কণ্ঠে, ছায়াছবি প্রেমের কাহিনী।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের বিষয় ভাবনা গানে কানে বর্ষা। এবং অবশ্যই আপনার জীবনে বৃষ্টির রাতের কোনো বিশেষ স্মৃতি থাকলে সেটাও আমাদের জানান। আমাদের ফোন নম্বর 9434076705। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো, হ্যাঁ, আপনি কেমন আছেন পরিতোষ বাবু? আমরা সবাই ভালো আছি। অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান কেমন। শ্রোতা বন্ধুরা, বৃষ্টি এমন একটা অনুভূতি যার কোনো কৃত্রিম সাজগোজের প্রয়োজন হয় না। আকাশ জুড়ে যখন মেঘ জমে আর চারদিক অন্ধকার করে প্রথম বৃষ্টির ফোঁটা মাটির বুকে আছড়ে পড়ে, তখন প্রকৃতির সাথে সাথে মানুষের মনের ভেতরের আবহাওয়াও এক নিমেষে বদলে যায়। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: সোমাদি বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলুন, কেমন লাগছে অনুষ্ঠান?
1: খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি তো সব অনুষ্ঠানগুলোই শুনি। সকালবেলায় যেসব অনুষ্ঠান হয়, প্রত্যুষা, তারপরে নানা রকম যে অনুষ্ঠানগুলি হয়।
0: তো আজকে আমাদের বিষয় ভাবনা হচ্ছে গানে গানে বর্ষা। মানে বর্ষা যদিও এখনো সেরকম করে আসেনি, এখনো কিছুদিন দেরি, তবু আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। বলুন।
1: মুষলধারে বৃষ্টির মধ্যে যখন কোনো ভালো ভালো গান শুনি তখন মনটা ভরে যায়। হ্যাঁ, বৃষ্টিতে তো কোথাও যাওয়া যায়।
0: বৃষ্টির মধ্যে গান শুনতে বেশ ভালোই লাগে। ঠিকই, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, অনেক ধন্যবাদ। শুনুন, শুনতে থাকুন অনুষ্ঠান। নমস্কার। শ্রোতা বন্ধুরা, তো যে কথা হচ্ছিল, বৃষ্টির এই গভীর আবেগকে যুগের পর যুগ ধরে আগলে রেখেছে আমাদের সঙ্গীত জগৎ। এই মেঘলা বা বৃষ্টির আবহাওয়া, এটা তৈরি হলে ভাষার কোনো সীমানা থাকে না এবং যুগের কোনো গণ্ডি থাকে না। আমাদের বাংলা গানে বৃষ্টি যেমন একদিকে পরম একাকিত্বের বা তীব্র ভালোবাসার, ঠিক একইভাবে হিন্দি সিনেমার ইতিহাসেও বৃষ্টি কিন্তু এক অবিচ্ছেদ্য অংশ। এবার শুনে নেব হিন্দি ছায়াছবি থেকে সেরকমই একটি গান। শুনে নি পরবর্তী গানটি, কিশোর কুমারের কণ্ঠে ছায়াছবি মনজিল।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজকে আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে। না, কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটি কেটে গেল না, আবার এসেছে। দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: চেষ্টা করছি, আমি ইসলামপুর থেকে বলছি।
0: বলুন, আপনার নামটা
1: ভালো
0: কি?
1: গান হচ্ছে।
0: হ্যাঁ, আপনার নামটা বলবেন একটু।
1: চন্দনা দাস দে।
0: আচ্ছা চন্দনাদি, আজকে আমাদের বিষয় ভাবনা গানে গানে বর্ষা।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এ বিষয়ে কিছু বলবেন?
1: এখনো শুরু হয়নি,
0: এখনো শুরু হয়নি, তবে আমরা একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ সেটাই, মানে বর্ষার সঙ্গে গানের তো একটা গভীর সংযোগ আছে, মানুষের ভেতরের অনেক গভীর অনেক কথা সেটা গানের মাধ্যমেই প্রকাশ পায়। হ্যাঁ,
1: প্রচুর মানে গান পছন্দ করি।
0: হুম হুম,
1: আমি শুনিও তাই।
0: হুম, আচ্ছা আচ্ছা,
1: অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, পাচ্ছি না।
0: আচ্ছা
1: লাইনে আছে সব তো?
0: আচ্ছা, হ্যাঁ, তো অবশেষে পেলেন, খুব ভালো লাগছে। আপনি ফোন করেছেন, ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ
1: ভালো থাকুন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথা হচ্ছিল বর্ষা নিয়ে বা বৃষ্টি নিয়ে, বর্ষা বা বৃষ্টির একটা নিজস্ব ক্ষমতা আছে। বাইরে যখন ঝমঝম বা টিপটিপ করে জল পড়ে, তখন মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকে অনেক গভীর অনুভূতি বা চাপা আবেগ, কিংবা আনন্দ, কিংবা একরাশ বিষণ্ণতা। সেটা কিন্তু খুব অনায়াসে বাইরে ঝরে পড়তে চায়। সেই কারণেই বৃষ্টি নামলেই আমাদের মন কেমন যেন একলা হয়ে যায়, আবার কখনো কখনো এক অদ্ভুত চঞ্চলতায় মেতে ওঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে সময় একদম শেষের দিকে। তবে যাওয়ার আগে আজকের শেষ গানটি শুনে নিই, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ছায়াছবি আজনবী। শুনে নি গানটি।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4,00,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাটের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর G7 এবং G13 এই দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, রাডার এবং আধুনিক বেড়া সহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। এই নতুন মডেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে।
1: हमारी सुरक्षा की सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति को हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: শ্রী শাহ 6 দশক ধরে দেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ এর প্রশংসা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2,216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল 11টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবারের সম্প্রসারণে একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ ও কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানো জন্য শীঘ্রই এগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। তিনি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ত্রুটির দায় নেওয়ার উপর জোর দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিংহ এবং অলোক আরাধের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন

0: আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। দিল্লি সরকার আগামী মাসের 21 তারিখে ডাক্তারিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 পরীক্ষার্থীদের জন্য দিল্লির ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাদের বৈধ অ্যাডমিট দেখালেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করেছে। চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেয়ারতলা মহাশ্মশানে। বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
1: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ, অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি।
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, সে শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
1: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও ঝড়ের তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবার পিছু পশ্চিমবঙ্গ সরকার 4 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
3: সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিং করছে, পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করার করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
0: IPL ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে গুজরাট 5 ওভারে বিনা উইকেট হারিয়ে 59 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকালে 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহন সিং।

এতক্ষণ শুনলেন মোহন সিং এর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আজ 29শে মে, আজকের দিনটার একটা মস্ত গুরুত্ব আছে। আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। আজ থেকে ঠিক 73 বছর আগে 1953 সালের আজকের এই দিনটিতেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেখানে মানুষের পা পড়েছিল। নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের তেনজিং নোরকে একসঙ্গে জয় করেছিলেন মাউন্ট এভারেস্ট। 2008 সালে যখন স্যার এডমন্ড হিলারি মারা যান, তখন নেপাল সরকার তাঁর অবদান এবং এই ঐতিহাসিক জয়কে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর 29শে মে তারিখটিকে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসেবে ঘোষণা করে। 2008 সাল থেকেই বিশ্বজুড়ে দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে। এই দিনটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং প্রতিকূলতাকে জয় করার মানসিকতাকে সম্মান জানায়। আজ মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। শ্রোতা বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9434076705। এ বিষয় নিয়ে আরও কিছু কথা বলার আগে শুনে নিই অনুষ্ঠানের প্রথম গানটি, কিশোর কুমারের কণ্ঠে ছায়াছবি আনন্দ আশ্রম।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ 29শে মে, আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। 73 বছর আগে 1953 সালে আজকের দিনে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের পা পড়েছিল। আজকে আমাদের মনের জানালা অনুষ্ঠানের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো হ্যালো, যান্ত্রিক গোলযোগের জন্য ফোনটি নেওয়া গেল না। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ দাদাভাই, আমার প্রবীর মন্ডল
0: বলুন।
1: হ্যাঁ তো দাদাভাই, এবারে পাহাড় নিয়ে কথা, সত্যি করেই পাহাড়ে তো চাপতে পারবো না, কিন্তু তেনজিং নোরগে দেখিয়ে দিয়ে গেছেন পাহাড় এভারেস্ট জয় কিভাবে করতে হয়। তো ওনাকে, আমাদের তো আর্মি ক্যাম্প আছে দার্জিলিং এ, তো তেনজিং নোরগের একটা মিউজিয়াম আছে, সেখানে সব রকম ওনার যে কিভাবে পাহাড়ে চেপেছিলেন, ব্যবহার করেছিলেন, সেই
0: সব সংরক্ষণ করা আছে ওখানে।
1: হ্যাঁ, সবাইকে বলবো যে দার্জিলিং গিয়ে যেন তেনজিং নোরগের ওই মিউজিয়ামটা অতি অবশ্যই দেখেন। ওনাকে শতকোটি প্রণাম দাদাভাই, যে পাহাড়ে চাপার যে দৃশ্য এবং উনি যে চাক্ষুষ দেখিয়ে গেছেন, আজকে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সেই পাহাড়ে সেই ইয়ে করছেন, চাপার ব্যবস্থা হচ্ছে, সত্যি করে উনি আর কি সেই পথটা দেখিয়ে গেছেন। তো আমরা

0: সেই পথের পথ প্রদর্শক। তো আমরা সেই দেখে আজকে দার্জিলিং এ গিয়ে সানরাইজ দেখতে হয়, তো সেই জায়গাটাও আমরা মানে দূর থেকে দেখতে পাই আর কি, এভারেস্ট তো দেখতে পাই না, তো সেই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, এবং ভালো লাগে ওনার দেখানো পথ। হ্যাঁ, অদূর ভবিষ্যতে আমি চাই যে আরো কেউ যেন ওর থেকে ওনার থেকে আরো বেশি এভারেস্ট জয় করুক। হ্যাঁ, এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: খুব ভালো লাগলো প্রবীরবাবু, আপনি ফোন করলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো জানালেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: হ্যাঁ,
1: শুনতে থাকুন
0: নমস্কার।
1: অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। শ্রোতা বন্ধুরা, আমরা অনেকেই ভাবি স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে যখন এভারেস্টের শৃঙ্গে উঠলেন তখন বুঝি সাথে আর কেউ ছিল, একদমই তা নয়। ওই রূপকথার মুহূর্তে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছিলেন স্রেফ ওই দুজন মানুষ। তবে এই লড়াইয়ে তাদের সাথে ছায়ার মতো ছিলেন স্যার এডমন্ড হিলারির খুব কাছের বন্ধু জর্জ লো। জর্জ লো, অ্যালফ্রেড গ্রেগরি এবং অ্যাং নিমা শেরপা, তারা হিলারি এবং তেনজিনকে 27,900 ফুট উঁচুতে শেষ তাঁবুটি খাটিয়ে দিয়ে নিচে নেমে আসেন। সেখান থেকে বাকি পথটুকু স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে একাই পার করেন। জয়ের পর ইতিহাস করে যখন ক্লান্ত শরীরে কাঁপতে কাঁপতে হিলারি আর তেনজিং নিচে নেমে আসছেন, তখন দূর থেকে বন্ধু জর্জ লো তাদের দেখতে পান। খুশিতে পাগল হয়ে জর্জ লো বরফের ওপর দিয়ে দৌড়ে যান আর কাঁপতে থাকা দুই বন্ধুর হাতে তুলে দেন এক বাটি গরম স্যুপ। ভাবুন, কি অদ্ভুত এক বন্ধুত্বের আর সাহসের লড়াই ছিল এটা। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখিনি কে আছেন। হ্যালো, বলুন পরিতোষ বাবু। অবশ্যই অবশ্যই, আপনি আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। অবশ্যই আমাদের সংগ্রহে থাকলে গানটি অবশ্যই চালাবো, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, এবারে শুনে নিই আজকের অনুষ্ঠানের পরের গানটি, কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, 1953 সালের 29শে মে এই জয়ের, মানে এভারেস্ট জয়ের ঠিক 3 দিন আগে 26শে মে অন্য একটি দল এভারেস্ট চূড়ার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। টম বুদ্দিলো আর চার্লস ইভান্স নামে দুই পর্বতারোহী যখন এভারেস্টের চূড়া থেকে মাত্র 300 ফুট দূরে, ভাবুন, চোখের সামনে দেখা যাচ্ছে এভারেস্টের মাথা, ঠিক তখনই তাদের অক্সিজেন সিলিন্ডারটা হঠাৎ শেষ হয়ে যায়। চরম ক্লান্তিতে বুক ভরা কান্না আর আফসোস নিয়ে চূড়ার অত কাছ থেকে তাদের ফিরে আসতে হয়েছিল। এবং সেই থেকে যে শুরু যাত্রা, আর এখন প্রতি বছরই কিন্তু পৃথিবীর বহু পর্বতারোহী এই দুর্গম এভারেস্টে পাড়ি দিচ্ছেন। এই এভারেস্টের আসল চেহারাটা বড় ভয়ঙ্কর। পদে পদে জীবনের ঝুঁকি, আর সেই সঙ্গে প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের অভাব, আরও কত কি। পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 700 থেকে 1000 মানুষ এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে বেস ক্যাম্পে পৌঁছন, কিন্তু তাদের মধ্যে প্রায় 40% মানুষই তীব্র ক্লান্তি, অক্সিজেনের অভাব আর প্রতিকূল আবহাওয়ার কাছে হার মেনে মাঝপথ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হন। এবং আরও কষ্টের কথা, আজ পর্যন্ত এই পাহাড়ের বুকে মরণপণ লড়াই লড়তে লড়তে 350-এরও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যার মধ্যে 200-র কাছাকাছি মানুষ চিরতরে হারিয়ে গেছেন সেই বরফে ঢাকা পাহাড়ের মধ্যে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। এবারে চলে যাই আবার গানে। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। শ্রোতা বন্ধুরা, এভারেস্ট যাত্রার এত সব প্রতিকূলতার মাঝেও এভারেস্ট জয়ের ইতিহাসে আমাদের বাঙালিদের গৌরবও কিন্তু কিছু কম নয়। অতীতে যেমন বসন্ত সিংহ রায়, দেবাশিস বিশ্বাস বা প্রথম বাঙালি নারী ছন্দা গায়েন এভারেস্টের বুকে পা রেখেছিলেন, ঠিক তেমনই 2022 সালে চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করেছেন, ভাবা যায়। এবং অতি সম্প্রতি আমাদের বাংলার অদম্য তরুণ শুভম চট্টোপাধ্যায় এভারেস্টের চূড়ায় পা রেখেছেন। শুধু তাই নয়, তার ঠিক পরদিনই তিনি মাউন্ট লোৎসে শৃঙ্গ জয় করে এক অনন্য রেকর্ড তৈরি করেছেন, আর সেই সঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডলের কথা না বললে তো আজকের আলোচনা অসম্পূর্ণই থেকে যাবে। গত বছর 2025-এ এভারেস্ট জয় করার পর এই তো মাত্র কয়েকদিন আগে 2026-এর মে মাসে তিনি আবারও এভারেস্টের চূড়ায় পা রাখলেন এবং পরপর দুবার এভারেস্ট জয় করে প্রমাণ করে দিলেন যে মানুষের ইচ্ছা শক্তির কোনো বিকল্প হয় না। শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা স্বপ্নের এভারেস্ট। এ বিষয়ে আপনাদের ভাবনা, আপনাদের মতামত আমাদের জানান। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটা শুনে নি সুবীর সেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে সময় শেষের দিকে। শ্রোতা বন্ধুরা, প্রতি বছর আন্তর্জাতিক এভারেস্ট দিবস মানুষের অদম্য ইচ্ছা শক্তি, ধৈর্য এবং প্রতিকূলতাকে জয় করার মানসিকতাকে সম্মান জানায়। তাই আজকের অনুষ্ঠানের বিষয়ভাবনা স্বপ্নের এভারেস্টের রেশ ধরেই বলতে হয়। যুগ যুগ ধরে অনন্ত বিস্ময় হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এভারেস্ট হয়তো আমাদের এই বার্তাই দেয়, স্বপ্ন যদি আকাশের মতো বড় হয় তবে একদিন না একদিন মেঘের ওপরে গিয়ে দাঁড়ানোও সম্ভব। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে শুনে নিন আজকের অনুষ্ঠানের শেষ গানটি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে।

শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।